0: আকাশবাণী বিলোনিয়া, এখন অমৃতবাণী। এতে শুনুন ভগিনী নিবেদিতার লেখা থেকে পাঠ।
1: আমাদের গভীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা বিশ হাজার গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি। আমরা সকলেই, বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না। কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না, দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে, তাই অনুভব করতে হবে। বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো, তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ, তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি, তার নাম ঈশ্বর। সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র! কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধূলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন, তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে সৌভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে, এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী, করুণাময়ী, বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে নাড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন।

0: মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তি মুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন।
1: আকাশবাণী বিরুনিয়া, এখন সুরাঞ্জলিতে শুনুন ভক্তিগীতি, শিল্পী কুমার শানু।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন কুমার শানু। আকাশবাণী বেরুনিয়া একটু পরেই ককবরক অনুষ্ঠান হায়গনি খোরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হবে।

0: তিনি ককতেসাল তালদুকদানে সালব্রী সালমারি চিব্রিরা থামচিবা তিব্রা বেশি জলাইতালনি সাল নৈচিদক সালমারি নৈসাই নৈচিদক ইংরাজি বেশি খারজাগে দু মিটার নেরা থামচিদক পয়েন ব্রী মেগা হার্স এবার সাসাইনেরা দকচিচুক কিলো হার তাই সারাসা পয়েন ব্রী মেগা হার্সও বাক্সা খেলায় ই হাইন খরাং আউই খেলাইজাগে দু ফাইদেঙ্গা চেন হাইন খরঙ্গ পুলানো খেলাইনা হলাইনে কক কাহাম আং পদ্রফত কক বাই কক সাওয়াই মানফানো সারে রোগনি কক বাই সুদা কক সাওয়াই মানফানো আং বইন হামজা গিয়া হিনখে আং কক সা মানে আব কেচে কেচে পুংনাই বেল এবার খে ওয়াং ওয়াং পুংনাই জেওয়াং হাইসে কলাইও আং কক দিয়ারি সানানি সোয়ার দংফানো আং বেবাকনো সি ফানো আং বিসিংনি বেবাক কক সাওয়াই মানফানো হাতাই রকনো নরনানি আবতেই পয়তো আনি দংফানো আং বইন হামজা গিয়া হিনখে আং কুসুবইয়া আনি তংক্রে ক্রি রকনো রবাই ফানো সকদি হিনই আনি বসাকনো রুফানো আং বইন হামজা গিয়া হিনখে আবানি মূসাও যুগিয়া হামজাকাই বরক ব খাব লগ খাব খাইরগ হামজাকাই বরক ব মুব মুসুইয়া ক কদর বসাইয়া কব গুং যুগিয়া হামজাকাই বরক লাজিমা সিংসা খাইয়া সাকনি কাহাম সিমিনাইয়া কিসাবাই জলিয়া হামজাকাই বরক হামিয়া খাইজা মরকন বখাতেয়া ব সামং হামিয়ানি বাকে টংথকজাগিয়া গবৈ বাইসে টংথকজাগ হামজাকাই বরক বখা বাইফ্লাইয়া ব পৈত খাইমাং টঙ্গ খাতামাং টঙ্গ খালকমাং টঙ্গ হামজাকমানি আবো থাকিয়া কক দিয়ারি সামানি আবো স্রাপচানি বাকেছে হামু সিনিয়া কক সামানি আবো টংলা কক এলএম নি টংমানি আবো ব গমানাই তামলি হিনবা যেন কিসিসাসে সিও যেন কক দিয়ারি সামাবো কিসিসাসে হাকে আ সয় সয় ফাই সক ফাইকে আ কিসিসা তমুর গমাই থাকায় আং চেরাইফুরো চেরাই হাইন কক ব সাও চেরাই হাইন ওয়ান সুগ চেরাই হাইন শিব শিব তাবুক তরে আং চেরাইনি তমুক দংদিয়া তাবুক যেন নুকমানি আবো আইনা হামিয়া নাইমাহাই আফর যেন দাদাক দিদি খে নুকনাই আং তাবুক সিমানি আবো কিসিসাসে আফর কাইতর তাবুক আনো সাওই মানবতই ন আমো বেবাক ন সাওই মানে পয়তো খেলাইমানি খাটংমানি হামজাকমানি ও মুথাম তংফ্লাইনাই তামুখে আবরুনি বেড়ে হামজাকমান তর্কগো ফাইদে গেছেন আশোক জরা খানানি হালেখা কক কাহাম
1: আও গেছেন অজরাও তিনিও তিনি তুই সালো তামা তামা পাতি ওই থাকা অবহাই ককলাম তুই যেন সাইমান লাইয়ানা আও তিনি তুই হাই সালো 1847 বিশিও লিবেরিয়া সাইন খেলাইমানি অবহাজে ডিক্লারেশন এবার বরকনি ইয়কজাকনি বাকে আফ্রিকান যে অবহাই বরক বাই যে অঙ্ক খেলাইজাগে তকমানি ডমিনেট খেলাইজাগে তকমানি আমানো কারিফানো যেন তিনি তিনি হাই সালো 1965 বিশিও মালদ্বীপ রক অবহাইন বরক ফুল খেলায় বরকনি যে ইন্ডিপেন্ডেন্স এবার ইয়ক মুমান মানে ব্রিটিশ রুল নি ফাইসিং তুই আপনার কারিফানো দঙ্গ তিনটি হাই সালো 1999 বিসিও কার্গিলনি যে যুদ্ধ অঙ্কুরো পাকিস্তাননি বাবায়ও ভারতনি যে সামরিক বিজয় আবহাই কপ্লাইং মানে আপন মৈত খাই লাদাখনি বেলাইখানো কিরিমা সিংসা হাচক আবহাই দঙ্গই বরক নি যে যুদ্ধ খাই মানে বিশিংতই যে সেঙ্ক্রাক রগ্ন বরগ্ন তিনি তুই সালো মৈতু খেলাই যাগো তে বরমরে যাগো তিনি তুই হাই সালো ন মেন গ্রুপ যে বলং তমানি আবরগ্ন তুই হায়ুং গনাঙ্গই তে ব সিসারি নানি বাকে ইউনেস্কো নি বিশিং তুই কাইসা যা সামুং না সাকলাই যাকমানি আপনার কারি ফানো তিনি তঙ্গ সানা থাকাঙ্কে সং 1847 বিশুও সং লাইবেরিয়ানি যে বরকনি স্বাধীন এবার খাইবা টঙ্ক চাংনি আবো বরকনি আফ্রিকানি বিশিং তুই বরণ কাছে রাষ্ট্র হেনই এবার খাইবা হাকতর হেনই সিনি চাকনি সাল তে 1965 বিশুও মিশরনি প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েস খালিম ন অবহাইকে কন্ট্রোল

0: সাইমালায়ানা নবতিবানী কক তমারক তিনি নখা কিসা মগজাক নতং নাই ফিয়াবা জুদা জুদা থায় ফেরাং কগে বাতুই ওয়ানা নিহিনী কিসা হজাক বখলারি জাখা সালনি যে তুংমারি তি চাকমারি টংনাই তুংমারি টংনাই 33 ডিগ্রি সেলসিয়াস তে চাকমারি টংনাই 26 ডিগ্রি সেলসিয়াস নি গানা গেনি ও ফিয়ামিয়ানি যে তুংমারি টংমানি 34.2 ডিগ্রি সেলসিয়াস তে যে তিনিনি ফুংনি যে চাকমারি টংমানি 27.0 ডিগ্রি সেলসিয়াস তে নবরতে হকনি বাংমারি চুকুচি থাম তে কিষাংমানি মারি দকছিনে আও আবনো কারিফান হজাখলাই রিজাগো ফেরাঙ্কগে জুদা জুদা থায় এবার খাবার হাঙ্করো ওয়াতি ওয়ানানি হেনই নরং সাকরং হাঙ্করো অবাহাইকলাই হজাকলাই রিজাকা আশুক জোড়া জন খাকা ওয়েদার রিপোর্ট এবার খাইবা নবার দিবানী কক তুমার
1: ফাইদেগাতং চাপুক রেচাপং খালাই মাবো থাকলাই না রেচাপ বৈখানা সচিন্দ্র দেব বর্মা

0: 아소자라 서진들아 내버려만이 걸음걸어서 한번
1: এতক শুনলেন ককবরক অনুষ্ঠান হায়গ্নি খোরাং আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী বিলোনিয়া। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের অনুষ্ঠান সূচি। একটু পরেই অর্থাৎ সকাল 7টায় শুনবেন তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে। আটটা বেজে 15 মিনিটে শুনবেন যা দেখলাম এই জীবনে, এতে শুনবেন দক্ষিণ বিলোনিয়ার লোকশিল্পী অরুণ দাসের কিছু কথা। এরপরে শুনবেন আধুনিক বাংলা গান গানের ভুবন অনুষ্ঠানে শিল্পী অনুসুয়া চৌধুরী। 8:30 শুনবেন পদ্মাপুরাণ, আজকের বিষয় পরীক্ষিতের অভিষেক ও সর্পযজ্ঞ আরম্ভ, পরিবেশনায় গুরিয়া সাহা ও তার দল। অনুষ্ঠান গানে গানে সকাল 9:05 দেশাত্মবোধক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 10:05। শুরুবিতে শুনবেন বাংলা আধুনিক গান শিল্পী আশা ভোসলে সকাল 10:30। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 10:55। এরপরেই শুনবেন মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও কক্বরক অনুবাদ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। এরপর শুনবেন FM উজ্জয়ন্তের কক্বরক অনুষ্ঠান।

2:15 শুনবেন আমার চোখে আকাশবাণী অনুষ্ঠানটি। এতে শুনবেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন বিকাশ সাহার কিছু কথা। ২:30 শুনবেন রবিবারের আড্ডা অনুষ্ঠানটি। বিবিধ ভারতীর রাষ্ট্রীয় শহর অনুষ্ঠান শুনবেন ২:05। ৫:10 অবকাশ রঞ্জিত শুনবেন পুরনো হিন্দি ছায়াছবির গান। লোকসঙ্গীত শুনবেন ৫:45। ককবর অনুষ্ঠান শুনবেন ৬:00। ৬:30 শুনবেন অনুষ্ঠান খেতে খামারে। আজ শুনবেন নাটিকা, জিওল মাছ চাষ এ নিয়ে। পদ্মাপুরাণ শুনবেন ৭:05। বিষয় গোয়ালিনী বেশে দধি বিক্রি করতে মনসার গমন। পরিবেশনায় গুরিয়া সাহা ও তার দল। ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবর অনুবাদ শুনবেন ৮:05 ও ৮:30 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। বাংলা নাটক চেতনা শুনবেন ৯:00, প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। ১০:00 শুনবেন হারানো দিনের গান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সকালে।

প্রথমে ইতিহাসের পাতায় আজকের দিন। আইরিশ সাহিত্যিক, নাটকার, সমালোচক এবং রাজনৈতিক কর্মী জর্জ বার্নার্ড শ 1856 সালের 26 জুলাই জন্মগ্রহণ করেন। অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার টম গ্যারেট 1858 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1865 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাঙালি কবি ও সুরকার রজনীকান্ত সেন। ইংরেজি উপন্যাসিক ও দার্শনিক অ্যালডাস হাক্সলি জন্মগ্রহণ করেন 1894 সালের 26 জুলাই।

1904 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সর্বোদয় নেত্রী ও সমাজকর্মী মালতী চৌধুরী। মার্কিন চলচ্চিত্র অভিনেতা জেসন রবার্টস 1922 সালের 26 জুলাই জন্মগ্রহণ করেন। গুলাব রায় রামচাঁদ, যিনি ছিলেন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার, তিনি 1927 সালের 26 জুলাই জন্মগ্রহণ করেন। ঊনবিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল 1942 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেন। মার্কিন কম্পিউটার বিজ্ঞানী পল সিমর 1950 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেন। ফরাসি ফুটবলার গেল ক্লিসি 1985 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। ১৯১৫ সালের 26 জুলাই মারা যান ইংরেজ অভিধানকর জেমস হেনরি মারি। জার্মান গণিতবিদ গটলব ফ্রেগে মৃত্যুবরণ করেন 1925 সালের আজকের এই দিনে। মার্কিন ভাষাবিজ্ঞানী বেঞ্জামিন হোর্ফ মারা যান 1941 সালের 26 জুলাই। বাঙালি কবি মোহিতলাল মজুমদার মৃত্যুবরণ করেন 1956 সালের আজকের দিনে। মোহাম্মদ রেজা পাহলভি, যিনি ছিলেন ইরানের শেষ রাজা, তিনি মারা যান 1980 সালের 26 জুলাই। ২০০০ সালের আজকের দিনে মারা যান মার্কিন পরিসংখ্যানবিদ জন টুকি। কম্পিউটার মাউসের সহ উদ্ভাবক উইলিয়াম ইংলিশ মারা যান 2020 সালের 26 জুলাই। এখন জানব আজকের দিনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে 1846 সালের 26 জুলাই। 1876 সালের আজকের দিনে কলকাতায় সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে তার বন্ধু আনন্দমোহন বসু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন। 1908 সালের 26 জুলাই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI গঠিত হয়। মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে 1956 সালের আজকের এই দিনে। যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে 1965 সালের 26 জুলাই। লাদাখের উত্তর কার্গিল জেলার পাহাড়ের চূড়ায় পাকিস্তানি বাহিনীকে তাদের দখলকৃত অবস্থান থেকে ভারতীয় সেনাবাহিনী বিতাড়িত করে বিজয় লাভ করে 1999 সালের আজকের দিনে।

আজ কার্গিল বিজয় দিবস। প্রতিবছর 26শে জুলাই কার্গিল

দিবস পালিত হয়, যা 1999 সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়কে স্মরণ করে। 1999 সালের যুদ্ধে প্রথমে পাকিস্তানের অনুপ্রবেশকারীরা লাদাখের কার্গিল সেক্টরের উঁচু পাহাড়ি চূড়াগুলো দখল করে নিয়েছিল। তাদের হঠাৎ ভারত সরকার অপারেশন বিজয় নামে সামরিক অভিযান পরিচালনা করে। প্রায় 60 দিন ধরে চলা এই রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে 1999 সালের 26 জুলাই ভারতীয় সেনাবাহিনী সমস্ত হারানো ভূখণ্ড পুনর্দখল করে। এ যুদ্ধে ভারতের 527 জন বীর সেনানী দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় সেনা সদস্যদের চরম সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এ দিনটি পালিত হয়। নয়াদিল্লিতে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতিতে এবং দেশ জুড়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে শহীদ বীরদের স্মরণ করা হয় আজকের দিনে। আজকের দিনে আমরা জানব কার্গিল বিজয়ের বীর যোদ্ধা, অদম্য সাহসী এবং বীরত্বের এক উজ্জ্বল প্রতীক ক্যাপ্টেন বিক্রম বাত্রার আত্মবলিদানের এবং বীরত্বের কিছু কাহিনী। 1999 সালের কার্গিল যুদ্ধে 13 জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলসের তরুণ অফিসার ক্যাপ্টেন বিক্রম বাত্রা অত্যন্ত কৌশলগত এবং দুর্গম উচ্চতার পয়েন্ট 5,140 এবং পয়েন্ট 4,875 শত্রু সেনার কবল থেকে দখল করার দায়িত্ব নেন। চরম প্রতিকূল আবহাওয়া ও শত্রুর মুহুর্মুহু গুলির মুখেও তিনি কিন্তু পিছপা হননি। পয়েন্ট 5,140 জয় করার পর তার বিখ্যাত রেডিও বার্তা ইয়ে দিল মাঙ্গে মোর পুরো ভারত জুড়ে এক ঐতিহাসিক স্লোগানে পরিণত হয়। পয়েন্ট 4,875 উদ্ধারের সময় এক কমরেডকে বাঁচাতে গিয়ে শত্রুর গুলোতে মারাত্মকভাবে আহত হন এবং দেশমাতৃকার জন্য চরম আত্মত্যাগ করেন। তার অসীম সাহসিকতা এবং বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মানে অর্থাৎ পরমবীর চক্রে তাকে ভূষিত করা হয়। অনুষ্ঠানে এখন শুনব একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

এখন জানব মৎস্যাসনের উপকারিতা নিয়ে দু চার কথা। মৎস্যাসন এটি একটি পুরানো যোগিক আসন। এই আসনের চূড়ান্ত ভঙ্গিটি একটি মাছের মতো, তাই একে মাছের ভঙ্গিও বলা হয়। এই মাছের ভঙ্গি শীতলীকরণ ভঙ্গি, যা শরীর ও মনকে শান্ত করে এবং যা পিঠের উপরের অংশ ও ঘাড়ের জন্য খুব ভালো। এই আসনের অনেক উপকারিতা রয়েছে, যেমন এই আসন মানসিক চাপ ও উদ্বেগ কাটিয়ে উঠতে সাহায্য করে, কাঁধের সমস্যা দূর করে, বুকের গঠন সুন্দর করে। নতুন অবস্থায় মাছের ভঙ্গিতে এই আসনটি করা যেতে পারে। যাদের পিঠে হালকা ব্যথা আছে তারাও এটি করতে পারেন। যারা গলা, কাঁধ ও বুকের গঠন সুন্দর করতে চান এবং নমনীয় করতে চান, তারাও এই আসনটি করতে পারেন। কিশোর এবং মধ্যবয়সীরা এই আসনটি করতে পারে। যাদের শরীরের গঠন মোটা, তারাও কিন্তু এই আসনটি করতে পারে। তবে যাদের ঘাড় ও পিঠের গুরুতর সমস্যা আছে, তাদের এই আসন করা উচিত হবে না। যাদের উচ্চ রক্তচাপ আছে, তাদেরও এই আসন এড়িয়ে যেতে হবে। মনে রাখবেন, গর্ভবতী মহিলাদের এই আসন করা একদম উচিত নয়। তাছাড়া যাদের হার্নিয়া আছে, তারাও এই আসন করা থেকে দূরে থাকবেন। কিছু নিয়ম মেনে এবং সাবধানতা অবলম্বন করে এই আসন করা যেতে পারে। প্রথম প্রস্তুতিমূলক ভঙ্গি করতে হবে। সমান ও নরম জায়গায় মাদুর পেতে শুয়ে পড়তে হবে। পাদুটোকে সোজা এবং প্রসারিত করে পিঠের উপর শুয়ে পড়তে হবে এবং পাগুলোকে গুটিয়ে নিয়ে বাহুগুলোকে শরীরের পাশে বাঁকিয়ে রাখতে হবে। এরপর মাথাটাকে পেছন দিকে বাঁকিয়ে নিয়ে হাতের কনুইগুলি শক্তভাবে মেঝেতে স্পর্শ করাতে হবে। গভীর শ্বাস নিতে হবে এবং কাঁধের ব্লেডের মাঝখান থেকে বুক উপরের দিকে তুলে নিতে হবে এবং উপরের পিঠে একটি খিলান তৈরি করতে হবে। মাথাটিকে নিচে এমনভাবে কাত করতে হবে যেন মাথার মুকুট অংশটি মাটি স্পর্শ করে। এবার উরু দুটি দিয়ে মেঝেতে চাপ দিতে হবে। আলতো করে এবং গভীরভাবে শ্বাস নিতে হবে ও ছাড়তে হবে। এই আসনের উপকারিতার কথা বলে কিন্তু শেষ করা যাবে না। এটি ফুসফুসের ক্ষমতা উন্নত করে, কারণ এটি বুক খুলতে সাহায্য করে। এটি শরীরের সামনের পেশিকে শক্তিশালী করে। এই আসন ফুসফুসে রক্ত সঞ্চালন উন্নত করে এবং অক্সিজেন গ্রহণ বাড়াতে সহায়তা করে। এভাবে ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে এই আসন সাহায্য করে। যদি কোনো লোক হজম সমস্যায় ভোগে, তবে তিনি এই আসনটি করতে পারেন। এটি পেটের পেশিগুলিতে একটি মৃদু মেসেজ এবং পেটে একটি হালকা প্রসারণের সৃষ্টি করে। আধ্যাত্মিকভাবে এটি গলাচক্রকে সক্রিয় করে, যা যোগাযোগ এবং আত্মপ্রকাশকে উন্নত করে।
ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি উপকারী আসন। এই ভঙ্গিটি অগ্নাশয়কে সক্রিয় করে, যা ইনসুলিন মুক্ত করতে এবং ক্রমবর্ধমান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি অগ্নাশয়কে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়াতে সহায়তা করে। এই ভঙ্গিটি বুকের এলাকায় কোলেস্টেরল জমাবার চর্বি কমাতে সহায়তা করে। এখন আমাদের বরিষ্ঠ নাগরিকদের জন্য কিছু স্বাস্থ্যবার্তা। 60 বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিকদের সুস্থ ও সক্রিয় রাখতে কিছু বিশেষ স্বাস্থ্য টিপস মেনে চলা উচিত। যেমন, পেশি ও শক্তি বজায় রাখতে মাছ, ডিম, ডাল এবং দুগ্ধজাতীয় খাবার নিয়মিত খাওয়া উচিত। হজম শক্তি ভালো রাখতে এবং কোষ্ঠকাঠিন্য এড়াতে প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল এবং ওটস জাতীয় খাবার খেতে হবে। হাড়ের জন্য দুধ, পনির, দই এবং পাতাযুক্ত শাক খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। অতিরিক্ত লবণ, চিনি, প্রসেসড ফুড এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে যেতে হবে। প্রতিদিন হালকা ব্যায়াম বা ঘরের মধ্যে হাঁটাচলা করতে হবে, যা শরীরকে চনমনে রাখবে। গাঁটের ব্যথা কমাতে এবং শরীর সচল রাখতে হালকা যোগব্যায়াম করতে হবে। বার্ধক্যে তৃষ্ণা কিন্তু কম পায়, তবুও নিয়মিত জলপান করে শরীর হাইড্রেটেড রাখার ব্যবস্থা করতে হবে। একাকিত্ব বা হতাশা দূর করতে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে হবে, বই পড়তে হবে বা আপনাদের শখের যে কাজগুলো আছে তা করতে হবে। প্রেসার, সুগার ও হার্টের নিয়মিত পরীক্ষা করাতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই মেনে চলতে হবে। শীতকালে হালকা গরম জল দিয়ে স্নান করতে হবে। ত্বকের রুক্ষতা এড়াতে ভালো তেল বা ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। সকালে হালকা গরম জল ভেজানো কাঠবাদাম ও আখরোট খাওয়া যেতে পারে। রাতে অল্প পরিমাণ ভাত বা রুটি, পাতলা ডাল, সবজি বা মাছের ঝোল খাওয়া ভালো। যে কোনো নতুন ডায়েট বা ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ কিন্তু নিতে হবে। এখন জানব আত্মনির্ভর ত্রিপুরা স্কিম নিয়ে দু চার কথা। আত্মনির্ভর ত্রিপুরা প্রকল্প রাজ্য সরকারের একটি অভিনব প্রকল্প। ওবিসি কল্যাণ বিভাগ আত্মনির্ভর ত্রিপুরা যোজনা নামে এই নতুন প্রকল্পটি বাস্তবায়ন করবে। অনগ্রসর শ্রেণীর ওবিসি সম্প্রদায়ের লোকদের ঋণের পরিমাণ হিসেবে 1 কোটি টাকা প্রদান করা হবে, অর্থাৎ তাদের স্বনির্ভর করতে 1 কোটি টাকা পর্যন্ত দেওয়া হবে। তবে আত্মনির্ভর ত্রিপুরা প্রকল্পের যোগ্যতার বা সুবিধা পাওয়ার কিছু মানদণ্ড রয়েছে। যেমন, আবেদনকারীকে ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ওবিসি সম্প্রদায়ভুক্ত লোক হতে হবে। খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগ কর্তৃক ঘোষিত অন্তদ্বয় বা বিপিএল পরিবারের সদস্যরা এর জন্য অগ্রাধিকার পাবেন। ওবিসি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের যাদের পরিবারের বাৎসরিক আয় 1,20,000 কম, তারা অগ্রাধিকার পাবেন। প্রতিটি যোগ্য প্রার্থী তাদের জীবিকার জন্য সহায়তা পেতে আত্মনির্ভর ত্রিপুরা স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
আজ সকালে আজ এ পর্যন্তই। আকাশবাণী বিরুনিয়া, একটু পরেই প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং এরপর আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ ও কক্সবাজার সংবাদ আপনাদের রিলে করে শোনানো হবে।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। নিট পরীক্ষার প্রশ্নফাঁস কাণ্ডে 10 দিন ধরে চলা বিক্ষোভের পর গতকাল পদত্যাগ ধর্মেন্দ্র প্রধানের। বিক্ষোভকারীদের দাবি সরকার মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয় ভারতের। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। আসছে বিস্তারিত খবরে। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্রীয় সরকার আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। সংসদের আগামীকালের কার্যসূচিতে বিলটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিলের মাধ্যমে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধন করার প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিলটি পেশ করবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হচ্ছেন শ্রী যোশী। নিজের বর্তমান দায়িত্বের পাশাপাশি তাকে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রহ্লাদ যোশী বর্তমানে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী হিসেবে

0: জানান, গত 10 দিন ধরে চলা শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে সৃষ্ট পরিস্থিতিতে তিনি মর্মাহত। কোনো দেশবিরোধী শক্তি যাতে এর সুযোগ নিতে না পারে সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তার ইস্তফা আসলে শিক্ষার্থীদের আন্দোলনের জয় বলে উল্লেখ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের প্রেক্ষিতে সরকার দাবি মেনে নেওয়ায় কংগ্রেস জনতা পার্টি সিজেপি গতকাল তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়। গতকাল বিকেলে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক প্রস্থ আলোচনার পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বলেন, সিজেপির দাবি মেনে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তাদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হবে না। যদি ইতোমধ্যে কোনো এফআইআর দায়ের করা হয়েও থাকে তবে তা প্রত্যাহার করে নেওয়া হবে, সংশ্লিষ্ট এফআইআর এর প্রতিলিপিও প্রদান করা হবে। প্রশ্ন ফাঁসের জেরে যেসব শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন তাদের পরিবার আর্থিক সহায়তার বিষয়টিও সরকার নিয়ম মেনে বিবেচনা করছে বলে জানান শ্রী নাড্ডা।
1: থ্যাংক অনারেবল প্রাইম মিনিস্টার ফর গিভিং।
2: सबसे पहली बात तो यह है कि कोई भी एक्शन एफआईआर न हो और अगर है तो वो विड्रॉ हो और उसको विड्रॉ करने की बात कोई भी एक्शन नहीं होगा, इस बात को सरकार ने स्वीकारा है जो प्रोटेस्टर्स के साथ प्रोटेस्ट के दौरान हुआ है। उसी तरीके से फ्यूचर में भी जो ऑर्गेनाइजर्स हैं और प्रोटेस्टर्स हैं उनका इस एक्टिविटी के लिए कोई भी उन पर आगे केस नहीं होगा, इस बात को हम लोगों ने माना है।
0: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে গৃহীত শর্তাবলী নির্ধারিত সময়সীমার মধ্যেই কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণী থেকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে সম্প্রচারের পর আঞ্চলিক ভাষায় শোনা যাবে এর তর্জমা। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিকশিত ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম 2026 এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ তরুণী প্রধানমন্ত্রীর সঙ্গে এই মত বিনিময় পর্বে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রান্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত মাসের 4 থেকে 30 তারিখ পর্যন্ত 2টি পর্যায়ে এই কর্মসূচি আয়োজিত হয়েছিল। মলডোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া সফর শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে নতুন দিল্লিতে ফিরে এসেছেন। সফরকালে রাষ্ট্রপতি ওই 3টি ইউরোপীয় দেশের সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব মজবুত করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তির 27তম বার্ষিকী হিসেবে এই দিনটি আজ পালন করা হচ্ছে। উল্লেখ্য, 1999 সালে হওয়া এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে চলে যাওয়া এলাকাগুলি পুনরুদ্ধার করেছিল ভারতীয় সেনাবাহিনী। এই উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে গত সন্ধ্যায় কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে তিনি অপারেশন বিজয়ের বীর যোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের নিকটাত্মীয়দের সম্বর্ধনা জানান। আজ শ্রদ্ধাঞ্জলি সমারোহের মধ্য দিয়ে এই স্মরণানুষ্ঠান পর্বের সমাপ্তি ঘটবে। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন আনুষ্ঠানিকভাবে 57তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ইফির জন্য চলচ্চিত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। ভারতীয় বিভাগগুলির জন্য চলচ্চিত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হবে আগস্টের মাঝামাঝি সময়ে। ফিল্ম ফ্রিওয়ের মাধ্যমে আন্তর্জাতিক বিভাগের চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে 31 আগস্ট। কৈলাস মানস সরোবর যাত্রার পঞ্চম দলটি নাথুলার পথ ধরে কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদের পবিত্র তীর্থযাত্রা সফলভাবে সম্পন্ন করে নিরাপদে গ্যাংটকে ফিরে এসেছে। গতকাল গ্যাংটকে সিকিম পর্যটন উন্নয়ন নিগম তীর্থপথের এই সাফল্য উদযাপনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে তীর্থযাত্রীরা তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কন এবং গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস মৌসুম ভবনের। জম্মু কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতেও একই আবহাওয়া থাকবে বলে IMD জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা ইরানকে এমন সব উপগ্রহ ভিত্তিক গোয়েন্দা তথ্য সরবরাহ করছে যা মার্কিন সেনাঘাঁটি এবং উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে হামলার ক্ষেত্রে সহায়তা করতে পারে। তিনি আরও দাবি করেন, নিজেদের সামরিক সক্ষমতা জোরদার করতে মস্কো উত্তর কোরিয়া থেকে 30,000 সেনা আনানোর প্রস্তুতি নিচ্ছে।

ইরানকে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও রাশিয়াকে সতর্ক করার পরপরই এই অভিযোগ প্রকাশ্যে এলো। ইরান মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি আধিকারিকদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের করা সাম্প্রতিক নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে। তেহরান তাদের এই পদক্ষেপকে কপটতা হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের বিদেশ ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কালাস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত ইরানি বিচারক এবং তথ্য দমনে জড়িত থাকার জন্য আরেক সাইবার আধিকারিকের বিরুদ্ধে নতুন বিধিনিষেধের ঘোষণা করেন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তীব্র বিক্ষোভের জেরে জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি আজ দুদিনের আন্দোলনের ডাক দিয়েছে। কর্মসূচির চূড়ান্ত পর্যায়ে লং মার্চ করবে ওই সংগঠন। এদিকে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের আচরণে উদ্বেগ প্রকাশ করেছে। ফ্রান্স ও স্পেনে কয়েকদিন ধরে চলা দাবানলের কারণে 2.5 লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া। স্পেনের ভ্যালেন্সিয়ায় দাবানলে এক ব্যক্তির মৃত্যুর খবর স্বীকার করে ইতোমধ্যেই স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিরো এবং লান্দ এলাকা থেকে প্রায় 2 লক্ষ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। জার্মানির বার্লিনে রূপান্তরকামীদের বার্ষিক উদযাপন সমারোহ উপলক্ষে সমবেত জনতার ভিড়ে একটি ভ্যানের ধাক্কায় একজন প্রাণ হারিয়েছেন, আহত 15। কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয় পুলিশ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 3-1 গোলে হারিয়ে ভারতের সাব জুনিয়র পুরুষ দল FIH ইউথ হকি ফাইভস এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছে। প্রতিযোগিতার ফাইনালে ভারতের হয়ে গোল করেন রমিত পাল, অধিনায়ক কেতন কুশওয়াহা এবং শাহরুখ আলী। মোহাম্মদ ওসমান পাকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন। এদিকে ফাইনালে ওঠার সুবাদে ভারত ও পাকিস্তান উভয় দলই প্রথমবারের মতো হতে চলা FIH ইউথ হকি ফাইভস বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এর আগে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতের সাব জুনিয়র মহিলা দল রূপজেতে 2-4 গোলে পরাজিত হয় ভারত। প্রতিযোগিতায় সার্বিকভাবে ভারতের এই দুর্দান্ত পারফরমেন্সের স্বীকৃতিস্বরূপ হকি ইন্ডিয়া খেলোয়াড়দের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। কানাডার নায়াগ্রা অন দ্য লেকে আয়োজিত এই প্রতিযোগিতায় মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অনাহাত ফাইনালে মিশরের রুকাইয়া সালেমকে 3-0 ব্যবধানে হারিয়ে দেশের প্রথম স্কোয়াশ খেলোয়াড় হিসেবে শিরোপা জয়ের ইতিহাস গড়লেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিভিন্ন পরীক্ষায় দুর্নীতি রুখতে কেন্দ্র আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে সকাল 11টায় মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হল মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল 4:30 ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করবেন। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 400 বেশি তরুণ অংশগ্রহণকারী মত বিনিময়ে অংশ নেবেন। লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে 74টি ভাইব্রেন্ট ভিলেজ বা সীমান্তবর্তী গ্রামকে কেন্দ্র করে গত 4 থেকে 30 জুন পর্যন্ত দুই পর্যায়ে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2026-এর আয়োজন করা হয়েছিল। দেশজুড়ে আয়োজিত একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের নির্বাচন করা হয়েছিল, যেখানে 3 লক্ষেরও বেশি তরুণ অংশ নেয়। মাই ভারতের মাধ্যমে বাস্তবায়িত এই বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের পরিকল্পনা করা হয়েছে প্রধানমন্ত্রীর সেই দৃষ্টিভঙ্গিকে বাস্তবায়িত করার লক্ষ্যে, যার আওতায় ভারতের সীমান্তবর্তী গ্রামগুলোকে দেশের প্রথম গ্রাম হিসেবে গণ্য করা হবে এবং বিকশিত ভারত গড়ার যাত্রায় তাদের সক্রিয় অংশীদার করে তোলা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গ্রামীণ এলাকাগুলিকে মাদকাসক্তির প্রভাব থেকে মুক্ত রাখার জন্য আহ্বান জানিয়েছেন। গতকাল ধর্মনগরের যুবরাজনগর ব্লকে

কৃষকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। রাজ্যপাল এই ব্লকে উপতাখালী এসবি স্কুল, অ্যাগ্রোটেক, মডার্ন রাইস মিল, পাম অয়েল গাছের বাগান, একটি শুকর পালন কেন্দ্র পরিদর্শন করেন। পরে ধর্মনগরের পুরনো জেল প্রাঙ্গনে জেল ক্যাফেও পরিদর্শন করেন। উপতাখালী এসবি স্কুলে রাজ্যপাল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসীদের সঙ্গে পঠন পাঠনের বিষয়ে খোঁজ খবর নেন। এরপর রাজ্যপাল শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত অ্যাগ্রোটেক, মডার্ন রাইস মিল ও একটি পাম অয়েল গাছের বাগানও পরিদর্শন করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, যাদবলাল নাথ প্রমুখ। লামডিং বদরপুর সেকশনের নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনের নিচের মাটি বসে যাওয়ায় আগরতলা থেকে দূরপাল্লার ট্রেন চলাচলের উপর প্রভাব পড়েছে। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে আপাতত রেললাইনের ওই অংশে আজ রাত 7টা থেকে ভোর 5টা পর্যন্ত সমস্ত যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত রাখা হয়েছে। এই কারণে আগরতলা থেকে এবং বহিররাজ্য থেকে আগরতলাগামী বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজ কার্গিল বিজয় দিবস। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 26 জুলাই কার্গিল বিজয় দিবস পালন করা হয়। আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কার্গিল বিজয় দিবসের মূল স্মারক অনুষ্ঠানে অংশ নেবেন। কার্গিল বিজয় দিবসের 27তম বর্ষপূর্তি উপলক্ষে লাদাখের দ্রাসে গতকাল দুদিনব্যাপী স্মারক অনুষ্ঠানের সূচনা হয়েছে। সেখানে যুদ্ধ স্মরণ কর্মসূচির মাধ্যমে 1999 সালের কার্গিল যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে গতকাল ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পরিচালন কমিটি ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সার্বিক বিকাশ, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। উপস্থিত ছিলেন পরিচালন কমিটির চেয়ারম্যান নীলকান্ত সিংহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণরঞ্জন পাল প্রমুখ। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় বীরেন্দ্র ক্লাব ও সরস সংঘের গত রাতের খেলাটি ড্র হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালুকে অনুষ্ঠিত খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়, ফলে উভয় দল পয়েন্ট ভাগ করে। আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি ও সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা ককতমা পড়িব বিনতা দেববর্মা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি শারীরিক নিয়ে দাম্বৃতা মৈশতি থামচু ভিডিও কনফারেন্স নিবিশিংতে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নেশাই নিশ্চিত মানজাক নাই রক বাই কলাম সালাইন বেবাক হাস্তে কেন্দ্র বাই নাইকল জা গাহাম চাইনি খরক ব্রিরানিব গবাং বরক বাই কলাম সালাইমা ও মানজাকান পান্ডাও হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কিতিংগে খুং স্নিচি ব্রী ভাইব্রেন্ট ভিলেজ এবার আরি আমচাইনি কামিনো কিতিংগী লাই থাংনাই সালব্রে জুন নি সিমি সাল থামচি জুন জরা ও সামংবদাং সংসা জাকমানি হাকতর গনাঙ্গী যোগালে জাক অনলাইন সিংমুং বাতাইমুংনি বিশিংতে আরো মানজাকনাই রক সাইজাখা ও সামংগ খরক থাম রাসায়নিব গবাং মানজাক মানে মন্ত্রী বখরং নরেন্দ্র মোদী তিনি ফুং দামচি সাব আকাশবাণী মন কি বাত পান্ডানি বিশেষতে হাকতরতে বই হাকতনি লোকরক বাই ককলাম সালাইন ও মেল আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ককতমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ ও খনাই মানান ও পান্ডা আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রী বখরকনি নাইখুং এবা ককথুম তাই আওয়াইমুং নাইখুংনি ইউটিউব চ্যানেল ও খনাই মানান পান্ডা পাইট্রপন আমচাইনি কক বাই আওয়াই খ্লাইজাগান তেই হরনি দামচার আমচাই বেরেমনি কক বাই তেওয়াইসা আওয়াই খ্লাইজাগান তিনি কার্গিল কপ্লাই অংমা সাল আবনুরগী লাদাখনি ড্রাগস শালিনি মৈতু খ্লাইমা পান্ডা মিয়া চেংজাখা পাকিস্তান নো কেবেঙ্গী ভারত কপ্লাই অংমানো মৈতু খ্লাইনা বাকে বিশি ব্রুম ব্রুম নো সাল

0: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন গীতালিতে শুনুন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মন্দিরা দে সরকার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গীতালিতে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী ছিলেন মন্দিরা দে সরকার। আকাশবাণী বিলোনিয়া একটু পরেই দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত আপনাদের রিলে করে শোনানো হবে।

নমস্কার, আকাশবাণী বিলোনিয়া, আমার নাম অরুণ দাস। আমার যখন বুঝ হয়েছে তখন আমার আর এই বিলোনিয়ার অনেক অংশ জায়গা জঙ্গলে ঢাকা ছিল, বাজারটা ছিল একদম ভিতর বাজারে। আমাদের রেশন সুপো ছিল ভিতর বাজার, একটা রেশন সুপো ছিল, সবাই ওখান থেকে আনত। এর ভিতরে আমরা অনেক বাড়িতে আমরা লোকগীতি এগুলা গান বাজনা করতাম, আনন্দের দিন কাটাতাম। আমাদের পাশে একটা মহিষমে স্কুল আছে, এটা ইজ্জত আলী মহিষমিয়া, তারা দুটা জন আসলো, তারা স্কুলটা দান করিয়া গেছে এই জায়গাটা। তখন ছোট একটা ঘর ছিল স্কুলের, জলে ভর্তি থাকতো বৃষ্টি আলে, তখন নদীর কোনো বাঁধ ছিল না, এমনি খালি থাকতো। বর্ষা আইলে আমরা বিলোনিয়া শহরে জল থাকত, এখন তো বাঁধ টান আছে, খুব সুন্দর আছে। তখন আমরা তখনকার দিন আমরা খুব এই প্লাবিত সময়ও আমরা রেশন থেকে যে চালটা খাইতাম, এটা তো পোকামাকড় থাকতো, তবু আমরা খাইতাম, কি করা জীবিকা নির্ভর করতিব। এখন তো খুব আনন্দে আমরা বসবাস করতেছি, বিলোনিয়া শহর আগের শহর নাই, খুব সুন্দর বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমরা বিলোনিয়াতে এরকম হইব যে আমার কল্পনা নাই, আমার ছেলেবেলে এখানে তার সুন্দর আলোতে পুষবো তো আমার কোনো কল্পনা ছিল না। এখন আমাদের বিলোনিয়া খুব সুন্দর জীবনযাপন আমরা সবাই করতেছি। আমি আকাশবাণী বিলোনিয়ার বহু

0: কথাবার্তা আমি শুনি, আমি প্রায় দিনই শুনি, আমার শুনতে ভালো লাগে, গান বাজনা এগুলো আমি শুনি, এটা আমার খুব প্রিয় জিনিস। তারপরে আমাদের পাশে শিশুদান, এখন একটা শিশুদান, তখন একটা শিশুদান ছিল না, এটা একটা কালীবাড়ি ছিল, এটা হরিমোহন সাধু এখানে একটা কালীবাড়ি প্রতিষ্ঠা করছিল, পরে এটা গভর্নমেন্ট নিয়ে এটাকে স্কুল তৈরি করছে। তখন আমাদের এখানে শুধু স্কুল বিদ্যাপীঠ আর বিকে স্কুলটাও হইতেছে, তখনও এরকম ভাবে লোকজন ছাত্ররা এরকম ছিল না, লোকজন কম, স্কুল আর কলেজটা, তখন কলেজটা ছিল আমাদের, এখন তো দিন দিন খুব উন্নত, মানে আমরা বসবাস করতেছি, আমরা চাই এরকম ভাবে সুন্দর থাকার মতন আগের পরিবেশে, যাতে আমরা কোনো দিন না আসি। এই জন্য আমি নমস্কার আকাশবাণীকে, আমি আকাশবাণী বিলোনিয়ার একটা ছোট হয়ে আপনি ধন্যবাদ জানাই, নমস্কার।
1: আকাশবাণী বিলোনিয়া, এখন অনুষ্ঠান গানের ভুবনে। আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল, কখনো রোদ কখনো বৃষ্টি, কখনো কালো মেঘের ঘন ঘটা, হঠাৎ করেই নামে মেঘ ভাঙা বৃষ্টি, আর এই মেঘকে নিয়েই রয়েছে অনেক শিল্পীর গাওয়া অসংখ্য গান। আজকের এই অনুষ্ঠানে আমরা শুনব শিল্পী অনুসূয়া চৌধুরীর গাওয়া মেঘকে নিয়ে কিছু গান।

0: গানের ভুবন অনুষ্ঠানে তোকে শুনলেন বাংলাধনী গান, শিল্পী ছিলেন অনুসূয়া চৌধুরী, আকাশবাণী বিলোনিয়া। এখন পদ্মাপুরাণে শুনুন মনসামঙ্গলের গান, বিষয় পরীক্ষিতের অভিষেক ও সর্পযজ্ঞ আরম্ভ, পরিবেশনায় গুরিয়া সাহা ও তার দল।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাথে রয়েছে উপহার। এছাড়া সহজ শর্তে, সহজ কিস্তিতে কেনাকাটা সুযুক্ত রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম, হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরো ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামিদামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচারাল এবং যোগাকারী কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচার এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুর ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।

এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণে মনসামঙ্গলের গান, পরিবেশনায় ছিলেন গুড়িয়া সাহা ও তার দল।

আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান গানে গানে। গানে গানে অনুষ্ঠানে প্রথম গানটি শোনানো হচ্ছে আশিকি ছবি থেকে, গানের শিল্পী কুমার শানু এবং অনুরাধা পরওয়াল।

গানে গানে অনুষ্ঠানে এবার শুনবেন সাজন ছবি থেকে গান। অনুষ্ঠানের এ গানের শিল্পী অলকে ইয়াগনিক।

গালিগান অনুষ্ঠানে এবার গানটি শোনানো হবে শোলা আর শবনম ছবি থেকে, শিল্পী সাব্বির কুমার এবং কবিতা কৃষ্ণমূর্তি।

অলকে ইয়াগনিক, দেবাশিস এবং শৈলেন্দ্র সিংয়ের কণ্ঠে শোনানো হচ্ছে আরেকখানি গান শোলে আর সবনম ছবি থেকে।

অনুষ্ঠানে এবার শোনানো হবে অলকা ইয়াগনিক, মনোহর দাস এবং সহশিল্পীদের কণ্ঠে। জানুয়ার ছবির এই গানটি

অনুষ্ঠানের এবারের গানটিও শোনানো হবে। জানোয়ার ছবি থেকে শিল্পী অলকে ইয়াগনিক, সোনু নিগম, যশবিন্দর নরুলা এবং সুখবিন্দর সিং।

অনুষ্ঠানের শেষ গানটি শোনানো হয়েছে ধড়কন ছবি থেকে শিল্পী অভিজিৎ এবং অলকে আগ্নিক।

এরই সঙ্গে শেষ হলো আজকের গানে গানে অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, আকাশবাণী বিলোনিয়া। এখন শুরু হইতে শুনুন বাংলা আধুনিক গান, শিল্পী আশা ভোসলে।

এ মামা, কি করছিস? চল তাড়াতাড়ি কর, আজ শুক্রবার আছে, চল চল তাড়াতাড়ি কর।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন আশা ভোসলে, আকাশবাড়ি বিলোনিয়া। একটু পরেই ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরেই মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও কব্বরক অনুবাদ আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে আপনাদের শোনানো হবে।

আকাশবাণী আগরতলা, আমাদের এখনকার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा।
1: क्या आप परेशानियों से घिरे हैं? मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखिए, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें। कहीं से भी कभी भी 24 घंटे ये सुविधा उपलब्ध है। यहाँ आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
0: ये कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
2: এতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নিলেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আমাদের এখনকার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26শে জুলাই এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু নিচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারত মাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবস। এই দিনে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়া এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14 জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া ওই মোটরসাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলেছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধ জাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি করা হয়েছে। এতে 75% বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পেছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা হয়েছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগুচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম। সেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত

সুস্থ সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, এই সময় সকলের নজর দিল্লির যন্তরমন্তরেও রয়েছে। সেখানে বিদ্যার্থীদের একটি দল প্রশ্নপত্র ফাঁসের বিষয় সংক্রান্ত উদ্বেগ নিয়ে ধর্ণায় বসেছে। গত কয়েকদিন দিল্লিতে যে প্রতিবাদ প্রদর্শন হয়েছে তাতে আমাদের অনেক তরুণ আহত হয়েছে, আমাদের অনেক নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন। গণতন্ত্রে হিংসাত্মক কোনো ঘটনাই গ্রহণযোগ্য নয়। সব আহতের চিকিৎসার জন্য আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমি কামনা করি যারা এই ঘটনায় আহত হয়েছেন তারা সকলেই শীঘ্র সুস্থ হয়ে উঠুন। বন্ধুরা, এই বিদ্যার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যেও অনেক ছাত্র প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নিজেদের ভাবনা ব্যক্ত করেছেন। আমি সকল বিদ্যার্থীকে আশ্বস্ত করছি যে পূর্ণ সহযোগিতা নিয়ে সরকার আপনাদের পাশে রয়েছে। প্রশ্নপত্র ফাঁসের সমস্যা দশকের পর দশক ধরে আমাদের বিদ্যার্থীদের প্রচেষ্টাকে আহত করেছে। এখন আমরা এই সমস্যা সম্পূর্ণ নির্মূল করার জন্য মিশন মোডে কাজ করছি। এর জন্য অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বেশ কয়েকজন অভিযুক্তকে জেলেও পাঠানো হয়েছে। নীতিগত স্তরে অনেক সিদ্ধান্ত যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের অপরাধীদের বিরুদ্ধে আমাদের সরকার জাতীয় আইনও প্রণয়ন করেছিল। আমি মন কি বাতের মাধ্যমে দেশের যুবাদের আবারও ভরসা দিচ্ছি, আপনাদের অর্থাৎ সকল ছাত্রছাত্রীদের কল্যাণে যা কিছু করা আবশ্যক আমাদের সরকার সম্পূর্ণ সততার সঙ্গে সেই লক্ষ্যে কাজ করছে এবং করে যাবে। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের জন্য এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য 4 জুলাই থেকে দেশজুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনর্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবনদান করা হচ্ছে, বন্ধ হয়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1,500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠছে। অন্ধ্রপ্রদেশের নন্দালে সব গ্রাম পঞ্চায়েত এ অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশায় ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এ অভিযানে উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নেই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকে সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি ব্রিটেনের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবরা ইদানিংকালে ক্রীড়া ক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাব জয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ড স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়।
আমাদের টিম 270 রানে বিরাট ব্যবধান।

মাঝখানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকু নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটাই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983 এই মাঠে ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। বন্ধুরা, কিছু কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষী অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতকে জনপ্রিয় করে তুলেছেন। এই প্রজেক্টটি অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দের সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম এর সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছে। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনভেস্টররা এই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করার দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুব বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করেছেন। সায়েন্স অলিম্পিয়াড পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এ মাসে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের 5 জন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত 1 দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনো পর্যন্ত সব থেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা 2 স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজে নামাঙ্কিত করে। আমাদের দেশের যুবশক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতের অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস, দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভাও থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বান্ড নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। উলু, খাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয় এটি। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো। এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলু খাগড়া কাটা হয়ে থাকে, রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয় এবং তারপর শুরু হয় হাতে বোনার কাজ। 2 কারিগরের মোটামুটি 4 সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বিশেষ বিশেষত্ব হল যে গরমে এই মাদুর থেকেও শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরের ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গোলাম হোসেনজি এবং তার মেয়ে তানজিলাজি একটি সংকল্প গ্রহণ করেন, দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবনদান করতে বদ্ধপরিকর। গোলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের জন্য ওনার এই সংকল্প অটুট থাকে। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক

যুক্ত হতে শুরু করেন গোলাম হোসেন জি। এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই বিষয়ে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুড় জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের উপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আমাদের ঘরে একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা অবশ্যই একবার ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালে শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিজনের সাথে কিছু সময় কাটানোই হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধ মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌ জেলায় লক্ষ্যওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য ইচ্ছা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, প্রেরণামূলক হল এই শুরু হওয়াটা, এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলির কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনে সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মাকে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণ সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, NCC ক্যাডার্স, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলি এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মাকে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশেও জনশক্তির এক অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, আজ গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুর বাসা গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বেঁধেছে। এটা গিরের বছরের পর বছর ধরে চলা সংরক্ষণ এবং পুনঃস্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছয়, সে বীজ থেকেই জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগাই। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এজন্য প্লাস্টিকের ঠিকমতো ব্যবস্থা

পনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়াস টু ওয়েলথে দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হচ্ছে। একটি বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহৃত হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সর্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টা স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমায় পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস বা পিওপি দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয় তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এ বিষয়ে অনেকে আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তারা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তারা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা লিখেছেন, মন কি বাতের আগেই আলোচনা হওয়ায় তাদের ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ করছি, এইবার গণেশ পূজায় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টা এক প্রকার প্রকৃতি পুজোই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তি সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ব বোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশনের ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লাইসরাম। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন, তার ইয়ং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন যে দল, উনি তারও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেখের নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাকে লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়ং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনি এক শিকড়ের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমরে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই অগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়ন শিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এইসব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়ন শিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকালের এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পচমপল্লী থেকে পাটনা আর কুথমপল্লী থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী রয়েছেন
যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে এক নতুন উৎসাহ ও পরিচিতি দান করেছেন। কেউ পচমপল্লী ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কাসাউ কলাকে সংরক্ষণ করছেন, এর ফলে আমাদের মা বোনেদের আয় হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হলো খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, গত 12 বছরের বিক্রি 6 গুণ বেড়েও গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এমনই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চংপ্র্যাং, এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে, এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা শরদের মিল পাওয়া যায়। কিছু কারণে জনপ্রিয় যুব প্রজন্মদের কাছে কমে যাচ্ছিল, সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তার চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চংপ্র্যাংয়ের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাচ্ছেন, ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান, এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি, এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

বন্ধুরা, আমার বিশ্বাস এই সুর আপনাদের খুব ভালো লেগেছে। আমার অনেক গর্ব দেববর্মাজিকে নিয়ে। পারস্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকে ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণার স্বরূপ, কিন্তু তার মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহে আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান, গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতা মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেসব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারত মাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙ্গা। এই তেরঙ্গায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তেরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তেরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা MyGov পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে।

0: আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাঙি হাতনি লুকর খুলুমকা চিনি লাংমাও কিসাসে অবতী সাল ছপাইও অবনো মৈতো খালাইনা বাকে ক্যালেন্ডার নাইনা নাঙ্গা তিনি নৈচিদক জুলাই অবহাইন কাইসা সাল তিনি কার্গিল কপলাই মানি সাল অ সাল সুন্ন খাতুমা কপলং খালাই তিসাও অ সাল সুন্ন চিনি হাক্তরনি সেংক্রাক রোগনি ওয়ানাওয়া সিংসা খাতর মুন মৈতো খালাই রব কার্গিলনি কুচুক কুচুক হাসুক বুসুক কেবেংজাক বয়ার কেনানাই রোগনি আমপাইমুং যত টং বয়ারন চিনি সেংক্রাক রোগ বুসকাঙ্গ বাসাজাক ফিয়া বরকনি খাতর মুং যত কেবেংমুংনি সলাই কতর বরক ভারত হা আমানি নাই মথাংনি বাকি শাকনি জে টংমা ইয়াফারজাক তিনি কার্গিল কপলাই ইংমা সালও আং যত খাকরাক লংমা রাই তাই হাক তরুণনি যত সেঙ্কারাক রত্ন খরক ভূমি খুলমুং গিয়াফারও কিচিং সং তাবুকনি ভারত বিনি খাকরাক সেঙ্কারাক রত্ন সিমি মৈতো খালাইয়া তামুকে আচাই গতাল সুংনি থানি বরকনি কথমানো তুনসাই রুও অওয়ান সুমুং বাই ই বিশ্ব আলাই দেখে সূর্য বিজয় যাত্রা দেখলাই জাকা জলাই সালচিব্রীয় দিল্লিনি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নি সিমি চেংজা মালখুং লামরিও দ্রাসনি কার্গিল ওয়ার মেমোরিয়াল জরা সবিনাই অবনি ককমাঙ্কা ওয়ান রাইট ওয়ান নেশন ওয়ান সেলুট অ লামরিমুং চন মুজু খালাইরও হানি বাকে লংমা রায় রং কিসা ফন পগুই মানগলা কিসিং সং তাবো ভারত বিনি সেঙ্ক্রাক রকনি খাতর মুংবাই বাক্সা বিনি এলএমনি ফানবো থাকিয়াকে ক্রাক খাই টঙ্গ সালকিসা সকাং ভারতনি সেঙ্ক্রাক বদল আইএনএস মহেন্দ্রগিরি ন সামঙ্গ ফনাং জাখা অকতাল চবনি রুংতর ভারতনো ডিজাইন খাই জাকফানি তাই সুনাম জাকফানি আরও রাও সিনিচি বানি সেই কবাং হাক্তনি মানই থেপা জাকা অব বাইথং সুকজাক ভারতনি ফান বাংমানি মারি অ তালন ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট চাসামা বিসিংতই আমজমুং খাইকা অ সাসামুংনি উকলগো চিনি শিকরং রক তে ইঞ্জিনিয়ার রকনি কঠোর সাক্ষার মুংতঙ্গ সালনি সালতাম সকাং ডিআরডিও কিসাসক মিসাল নব সাসামুং বাইকে আমজখা কিচিং সং তাবুং নাই মথাংনি ইয়াকটাল সনামাংথুং নাই মথাংনি সামুং উংথুং এবা কিচিং হাক্তর বাই থংগরং চোবালাইমুং ভারত থাকলাই এখেন গতাল চুকসামুং বখাক সকাঙ্গই তঙ্গ অতালনি চেংদ্রবনা আং ইন্দোনেশিয়া ও তংমানি আরও ব্রহ্মোস তাই ইয়াকতাল মিশালনি বাকে কাইসা কতর কক খালাইমু অংখা হায়ুংনি খা থারিমু ভারতনি নাই মথাংনি মানই তাই টেকনোলজি নতই বাংলগুগুই তঙ্গ ফাইদি অ কার্গিল কপলাই উমা সালো চং চিনি টংফ্লাইনাই হাকতর সাক ইয়াফারলাংনাই রত্ন খুলমলাইয়ানো তাই নাই মথাং ক্রাক চুকজাক তাই বাইথাং চুকজাক ভারত সোনামনানি চিনি সমাইনো তেব ক্রাক খালাইলাইয়ানো আনি খাপাংনি হাতনি লুকরক ই জর চিনি যতনি মকলনো দিল্লিনি যন্তর মন্তর আরো সঙ্গনাই রকনি কাইসা বদল পেপার লিক ইংমানি ওয়ানামা বাকি খা দুমানি ফুনকলাইখা থানাই সাল দিল্লিও খা দুমা পান্ডাও চিনি কবাংমা চেরাই রক সাক দুঃখ মানবাইখা চিনি নাই মথাং সেবুক রকবো দুঃখ মানবাইখা নাসিলে মুংনি জেসা পাতিমুং লুকু সংরাইদাও রগ গসমুং করই আং সাক বাইথাংনি বখাকতই যত দুঃখ মানাই রকনি হামনানি বাকি শাখা মন্ত্রী তাই কুবুনি তাংফাং সংবাই কক সালাইখা আং অবনো দিয়ায়ও জে রক অ পাতিমুঙ্গ সাক দুঃখ মাংখা

bo kaplayin ka pia kok asak chimiya lords ni kolok lai bo ma obo buri badol ni puila chongcha jak pani test match 1983 bishi wo o thunkhala wono bharat puila world cup cricket kaplai angmani tabuk chini buri phan aro hatuni mu chungsar ka kising song kisasuk sekinsa shaktar mu abudibutongo অবনি কতর মোলাজা গনাং আং কেরলম ইন্না কুলবনি সালগারা চিতুরো থমুংনতুই অমাই কাইসা খাপা চাজাংনাই সাক্তার মুনি ককনো খনাকা আরনি খুংচা রংনক সংস্কৃত ক্লাব তঙ্গো আরনি ফরংনাই অবিলাসজি কতর লামতুই সংস্কৃত নো লোকো খাতুংরুই তঙ্গো অ প্রজেক্ট নো অক্সর কাদুক বুমুং রাজাকা আর সংস্কৃত আইখরন ফুটবল সাজাকানি কথাই বাই মানজুই ক্লাই সাকে ফরংজাগৈ তঙ্গ অববাই সরংথানি টংথমু সফায়ু অবনি লগি থমুঙ্গব লুকরকনি গদালমা বাংখা আনি খাপাংনি হাকতনি লুকরক থানায় ককটি সাল বিক্রান ওয়ান চাসাজাক ককসামুংনি বাকি হানি যত বড় রকন খাতুমা কপলং অংজাক যেন ভারতনি যত বড় স্পেস সেক্টরনি অ লাইবুমা রুগজাক জরাও সাক্ষী অংখা অব প্রাইভেট সেক্টর বাই খ্লাইজাক কিয়কজাক ভারতনি পুইলা রকেট চিনি শিক্লা ইনোভেটরস অব খ্লাইফোনকা কলকমা জরা চিনি স্পেস সেক্টর টঙ্ক সংলুকরকনি বাকি মথুবজাক টংমানি অ সেক্টরনো হামজাকাই গবং মা শিকলার বিনি উক্তিনো ফনুকনানি সেপমানজা অংই টংমানি শিকলা হামক্রাইনো নাসিগৈ যেন স্পেস সেক্টরনো প্রাইভেট সেক্টরনি বাকি ফিউগুই রেখা তাবো আবনি অংখারি হায়ং নগুই মানখা কিসিং সং চিনি শিকলা চালাইসং সায়েন্স শোবো ভারতনি নাহার মুংনো চুকসারি তিসাই দঙ্গো সায়েন্স অলিম্পিয়াড হায়ুনি যতনি নাংকুকমানি বাতাই মুংনি বিশিঙ্গ কাইসা আর কতর মারি বাইকে সরংনাই রক মানজাকা অতাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তাই ম্যাথমেটিক্স বাতাইমুং অংখা আ বাতাইমুঙ্গ ভারতনি বাতাইনাই রক কাহাম অংখারি ফুনকা ফিজিক্স অলিম্পিয়াড ও চিনি খরক বা স্টুডেন্ট রক গোল্ড মেডেল মানখা তাই ভারত পুইলা রেং মানখা থানাই বিশি জিও অংমানি ফিজিক্স অলিম্পিয়াড চিনি হানি সরংনাই রক গোল্ড এবার সিলভার মেডেল জেফ্রো ফানো মানখা কেমিস্ট্রি অলিম্পিয়াড অবো চিনি যত স্টুডেন্ট রক গোল্ড মেডেল মানখা অব তাপসুক জরানি যতনি কাহাম অংখারি বায়োলজি অলিম্পিয়াড অবো চিনি যত স্টুডেন্টস রক মেডেল মানখা আর বিশিং কাইসা গোল্ড মেডেল টঙ্গ অব হাইকেন ম্যাথমেটিক্স অলিম্পিয়াড অবো চিনি সরংনাই রক কাইনি গোল্ড মেডেল তাই কাইবরী সিলভার মেডেল মানই বাইথাংনি সিনিমুং রেখা আং হানি শিকলা ফাননি বাকি বেলায় কুংসুগু অবনন্দগুই টঙ্গ ভারত অ অলিম্পিয়াড এবার হেক্সাথননি হকুমু থাকিয়াকে বাংরগুই টঙ্গ আনি পুইতো টঙ্গ হানি গবাংনি সালাই গবাং শিকলা রক আবতৈ ফরাম বিনি মৌসুমা ফনুকনাই তাই ভারতনি বরফন সাহর রায় আনি খাপনি হাক্তনি লোকরক জেফ্রু মৌসুমুং তংখে তাই মূসাসুক খ্লাইনানি খাত টংমা তংখে হনকে জেসা চেনমা ফানো কপ্লাই অংগৈ টঙ্গ কাশ্মীরি সিরি সিটিনি ইয়ামফারা বগনতৈ তাবুক জে সাক্তার মুং অংই টঙ্গ আর আবুনি চাসামু নগুই মানো অব দালসা বুদুক তাই চেকআপ বকং বাই সনামজাক আর ইয়ামফ্রা সনামজাক মানে সিরিসিটি রুগজাক বেলাই গজাম আবুনি বাকি যতনি সকাং কাশ্মীরনি উটলা আমসাইনি বুফং তাই বুদুক তাম্প্রজাগৈ টংমানি হকুও ফ্রানমানি উল রানী টঙ্গ তাই আবুনি উকলুগ ওয়ানানি সামুং চেঙ্গো খরকনি বরক ইয়ামফ্রা ওয়ানানি অং এখন সালব্রী নাঙ্গ অ ইয়ামফ্রা কাবু কাহাম তাই হাবার বাইব গদাল

0: kiching song ang kha khlaio otamung no khnawi noro belai khna tok jakhana demroma jini bagi ang belai kungchugo sri chitini rachamung tamung no loko hamjangmung khlai ti sana bagi bini mo hai saitumung kobuino bolai jaknai ang norkno koina mochungo norok jotono social media o bai thangni gana gini sri chitin tamung no tui kok thum rokno শেয়ার খালাই দি নরকনি মহাই চাইতুমু বেলাই খেন কবুন রকনব বারনি শ্রী সিটিনি রসাপমু মশামুং বাই খাবাসার ওয়ান আনি খাপুনি হাতুনি লোকরক খনা জুলাই তালনি নৈচি সিনি ছাল ভারত রত্ন ডাক্তার এপিজে আব্দুল কালামনি থিমানি ছাল ডাক্তার কালামনি সিমি কবাংমা খাবাজাক জানাই সরমুং তঙ্গ পিয়া বিনি যত্তনি সাই খাবাই গদাল জাগংখা খরকসা ফরংনাইনি সামুঙ্গ বচেরাই তাই শিকলা রকনো কতর ইমাং নুকনানি বাকি খাবাসারব খাটুমানি কক অ হাতি বারণ চিং গুরু পূর্ণিমা পালাইন থাঙ্গি তঙ্গ চিনি আমা বাবুন চিনি পুইলা ফরংনাই রংনকনি ফরংনাই রক চুন লেখা ফরংগো গুরু পূর্ণিমা আংখা আ ফরংনাইতে লাবা ফুনুনাই রকনো বরম ফুনুনানি কাইসা সেব আং হাকতনি যত ফরংনাই তে লামা ফুনংনাই রকনো খাবাই খুলমো ইয়াফারো কিসিং সং তে হাতি বানে বাথানু ইয়াগুলনো চিনি কতর তের ইয়ক সামংনি সাল 15 আগস্ট যত ভারত তংনাই লুকরকনি বাকি কুংসুংমানি সার অ সাল লেখাবায়া খাকরাক সেংক্রাক রকনো মৈতু খুলাইমানি সাল জেরক ভারত আমানি ইয়ক সামংনি বাকি শাক বাইথংনি লংমানো বেদগুই রেখা বরকনি শাকনো বেদক রুমং শাকথারমুংনি বাগিন চিংতিনি চিনি ইয়াগো পালিথাম বানানো তিসানাইনি সেপানখা অ পালিথাম বানা চিনি সংবিধাননি আইডিওলজিনো তিসাইফনগো কিসিং সং থানাই বিশি কিসাসুগ রমই হারগার তিরঙ্গা তাংবতাং যত লোকরকনো কাইসা খাবাসা জাগনাই গদালুই তিসাকা নক বুরুম বুরুম তাই যত লামারগ অবানানো কিটিংগৈ তেরনি বাহাই নুকজাকা অ বিশব বেলাই খাতুমা বাইকে হারগার তিরিঙ্গা তাংবতাং সাকাঙ্গৈ তলাংনা নাংনাই যং যতন যত ফাইসিংটি বরম রুই জানি জানি বাইথংনি নগ পালিথাম বানানো তিসানা নাংনাই কিসিং সং বিশি বুরুম ন 15 আগস্টনি সাকাং নরক আনো জুদা জুদা কক বিটি রহরো তাকলাইব হাইনো মাই গপ নরকনি ওয়ান সুমু তাই কক বিটি রকন রহ দি আং নরকনি কক বিটি নো না সিংগৈ টঙ্গানো কিসিং সং তিনি মন কি বাত আসংনং সিতং ফাইনাই তাল হাকতনি লুকরক বাই তেওসা কতাল কতাল সাসামু তৈ খাবা জাজাই কক রকন তৈ মালাই ফেওয়ানো তিনি জরাতি আসংনো বেলাই বেলাই হামবাই খুলমকা
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরুক রূপান্তর। এই বাংলা ও ককবরুক রূপান্তর পুনঃপ্রচারিত হবে আজ রাত 8টায়। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হল আকাশবাণী আগরতলা, আকাশবাণী কৈলাসহর, আকাশবাণী বিলোনিয়া, এফএম উজ্জ্বল।

0: প্রান্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে।
1: এতক্ষণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রদত্ত মন কি বাত অনুষ্ঠান আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। এর অব্যবহিত পরই মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর আবারও শুনবেন রাত 8:05 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী বিলোনিয়া, এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।
2: আকাশবাণী আগরতলা তাবুক চ্যাং যাব চিনে উজ্জয়ন্তী এখানে ককবরক পান্ডা আসক্তির আছেন চিনে মন্ত্রী বক্রক মন কি বাট সামানি আপনি খারাই তুমি তাবুকে চিনি পান্ন চেঙ্গিরেখা নাই তঙ্গ উজ্জয়ন টেফিনি ককবরক পান্ডা 7.5 MHz আপনি আগলো তাবুক তৃণীয় সালও চিনি যে সাং টংমানি আর রাজমালানি ককটমা যেন খালাইনি রাজমালানি কক আংতিনি দন্নমানিক কনি খতলনি কক নংন সাইখনাই দন্নমানিক ক জন তামো তামো রেকেলাং থাঙ্কা তে তামো তামো জন খাইকা আবন তুই কক রক দন্নমানিক ন রাজা সামনা বগৈ মন্ত্রী রক পাল পালখে দন্নমানিক ন তুকুরেখা মুসুরেখা আপনি আগলো মনোবর নি সিংহাতন আসুগ্রী হই রাজা সামই বেবাক নব নরকনি ত্রিপুরা হানি রাজা হানি গসিউনাই পাল পাল খুলুম লাইখা আফ্রুলুকুরক বেবাক ন বখা স্রাংজাক আফ্রুনি সিমিন শ্রী দন্নমানিক হই সিনে যাগ ত্রিপুরা সেনাপতি তমনি আফ্রু দৈত্যনারায়ণ মঙ্গুই খরকসা ও দৈত্যনারায়ণ আফ্রু সেনাপতি অজমা এবার কক আঞ্জিবাই হনিমানো প্রধান সেনাপতি অজমাবাই বসাজক কমলানব মহারাজবাই কাইখা আপনি সিমিন মহারানী কমলানী মং অহায়ঙ্গুর চারখা বর্গা দনমানিক কক আঞ্জিবাই সিজাক রেসা মুরু নব রময়ী মাইনা অংজাগ বন প্রেয় চতুর্দশী রেসাবমুং রেসাবই খনারি জাগো ফিয়াবা মহারাজ আর সাবমুং বুঝি মাইনা অঙ্গেই সুবাসাবাই দেওয়াইসা সিরি ফিরকা আর সুবাসা হনমাবা কক সংস্কৃত ন আপন তো হনকা আবলে রাজমালা হব ফ্লাই ফ্লাইকেই ফুনগই গ্লাংলিয়া দেওয়াইসা সিজাকমানি বাকি মহারাজা দন্নমানিক খাসরং জাকপিকা মহারানী কলাব জাগা গবাং ম পুখুরি কতর কতর খুরলাইকা বখা কথার খাই খুরজাকমানি বাকি অ পুখুরিনি জাবরা বাবরা আসাইলিয়া হই খামানি তঙ্গু কসবানী সামো কমলা সামোর মঙ্গি পুখুরিবে কতর মা খুরজাকা মহারণী কমলা দেবী মূংসা সামুং ইয়াপাহিনী সয়মানো আফ্রু আফুকিরিন তৈ গগ্রগ নংথাই সাকনি বেমার সুদুসে হামিথাং হনিনাই রাজমাল সাজাকমানি তঙ্গু লুকরক আবতিকক পৈতুব থাংলাইয়া তঙ্গ বাক্সা বাক্সা বরক আপনি কারি মতাই আতাই গুরু বামন সাকর বিনি খুলুমানি ন বেলাইকা বাংটে বিনি তংমুং গরব বেলাইকা হাম

বসিডা বিষ্ণুনি কমলাতেই শিবনি পার্বতী হাইসি শ্রীধন্যমণিক রাজাঙ্গনি বিশি কাইসাসুক হাই কেন লোকপালাইখা সেনাপতিরকনি বুকুকনি ককঠাইসা মাইনজাকেই রাজা সালচাপন বিনি মুসংটি মূসা সাংবন ইয়াগ্রিয়া আবংখা ধন্যমানিকনি ককনচন তিনি সাইটংলায়ু অবতীখানো হবুয়াগ্রা সামুাফ্রু টাঙ্গি থাঙ্গু পুরোহিত বামনসা রাজান কক বিতিরুই টঙ্গু খরকচি সেনাপতিনিয়াগো গবং মা সিপাই চংজাক টঙ্গু ফিয়াবা বামনসা খরকচানো বরকবাই বাক্সা অঙ্গি টঙ্গু সেনাপতির ও বিভাগ ন বাক্সা বাক্সা কেন সিপাই বাকি নাহার লাইখা খরচা খরচা সেনাপতিনিয়াগো সাইবা সাইবা খাই সিপাই বাকজাখা সেকাঙ্গ ত্রিপুরা ও সিপাই রগ হসম হুঞ্জাগী দঙ্গু রাজনে আমল অসনেজর হসম বুজুন হই চারি জাগো আবো তাবো করিখা অকলিস হইন ফিয়াবা রাজারুনে আমল ফায়াসা ও রায়দা পালাই যাক্ষা অকক্ষায় সানানি নাঙ্গো আবংখা ত্রিলোচন রাজানে আমল সেনাপতিরগ্ন রাজানো বুথারী খিমানি ফুনুকমারি টঙ্গি টঙ্গু আবাইন আবা মনসা এবা পুরোহিত রাজানি কাহাম নাই সেনাপতি খরসনিয়াগো সিপাই গবাং তনিয়াওই সমান বাক্সাকি বাগিরানি বাকি রাজানো কক বিটিরুই সাইবা সাইবাকে সিপাই বাকি হিরিবাইখা সেনাপতি রকব বরকন রাজা স্নামতেই রাজানো স্নামতেই বরকন ইয়াকবাইঠাং বুথারে বুখিব আবতী বামনসা এবা পুরোহিত বেলাই ওয়ানামাক লাইজাখা আকগানচুগই তব সেনাপতি রকনি ইয়াকনি সিপাই খাওয়াই সমান বাক্সাকে বাগিরানি কগবিতি রাজানো রেখা আমি হিনবা সিপাই খাইজাখে সেনাপতি রকনি ফানবো খাইজাগো রাজনী ফান আফ্রুকেতেই ফলক যাগো হেনকে ফিয়াবা সিপাই অজামা রগ্ন সাউই বরকনি ককনি ইয়াকনি সেনা খাই যাগো আবাইন তামো তামো নানাং তামো ইয়া অকগানসুগি রাজাব ওয়ানা জাকমানি কলাইখা ফিয়াবা বামনসা বন সাকা মহারাজ আবনি বাকি ওয়ানা নানাং ইয়া বুফাং ফাংচান তুমুং নিয়াসকু বৈতানই খিবি ইমানখে রুয়া আকরণ সামুগো ফুনাং নাঙ্গা বিস্কাংনি মানে মূসাসুক বেমার হাবকে তে আবুনি বিথি বেড়াই রিব হামরি মানজা হানকে নাংখাই বিশাকনি আবেমার মানজাক মানে রমডি ইয়াকুং ইয়াক আকরকনি মূসাসুক ফান টানসুই খিবিনা নাঙ্গু আবু চায়াংখা আবতি বরক সিতরা লুকুর লুকু সাতকনাই সেনাপতি রুগ্ন বুথানে মূসাসায়া অংমানি গ্রী অবতী সামুং বই বাহাই হনৈন রমৈনাউই কে বামুনি বাকি হামিয়া হনৈ টংলাক পুরোহিত শুক্রনী তৈ মহাভারত আকরকনি কক খরাই মুং খুরসাউই তৈ বুসাকা হাবুয়াগ্রা বেলাই নরম কেবেল ওংখি বসায়া তামুগি হিনবা বরক নরম রক কপলাই অঙ্গি মাইয়া বুনিথনি চেন চেনি টঙ্গু ফিয়াবা বেলাই আকলাই যাক থামচি কুতুম্ব হামিয়া আবতী বেথুরা থামচি কুতুং খিতুং কাজা গিয়া ইগনাই খকসা স্লাবনাই রকব বই সাজাগিয়া গেজা রাজা জরা জর নরমতে জরা জর টুঙ্গুইব ফুনুগ্রা নাংনাই রাজা অংখাই রাজানি টংমুং গরং রগিন টংনানি নাঙ্গানো বেলাই টংকসাং টংখাই

রাজারক থাঙ্গি টংনানি ককটুকু বই বাই উথাজাগি ফানো মানো আবই না আং নাং নুয়া পুরী হিদ্যা নন কক বহান গান থাইসা সানাই নাই যাও আনি কক থানাউই টংদি আনি ককটুই টংখাইনি কাহাম নাই হামিয়া আংলাগ হাই কেন সে রাজানো সিপাই বরকনি ককনারই সামমুং সাবো টাঙ্গি মাইনাং তাই আসামত সেনাপতি রক বহন রাজানো বুসকাংনি তনির ন বরকনি রাজ্যনি বিভাগ সামু টাঙ্গি টংলাই অবটেই টংমুং গ্রং বহাইকে সকমলি মান্ন আবরক তৈ দণ্ডমানিকে হওয়াজগী টংমানি জরা আবৈন অবতী জরাও বামুনছানি অকক খাই বাগ্রা দৈন্য খাটুটুং মা টংজাগো বামুনছা সাফিরকা আফ্রু বামুনছাবাই দন্ন কথালাই থানজা অঙ্গি কক বিদি থাইসা খলাইখা খলজাকমা রাজা মল্য বিদ্যা কক অংখা ফানসালানি সরংনা মুং এরিওই নকনি কতুলিয়াখলাই নকসিংন টংগি টংনাই ফিয়াবা লুকুরুকবন কুবুনি কক সাজাকনাই রাজা বেলাই বিমার কতরমানজাখা আকক লুকুরিন থানে আওয়াই রেজাকনাই আজারও রাজাও বেলাই খামাই খাম যাজাখা পুরোহিত অকক আবহাই কক বাহান গানটে টংগি মাইনা হানিব বখা খাইকা রাজ্যের বিভাগ সামুং প্রজা আফ্রু সেনাপতির সাকাও বক্সিনে জাখাতেই রাজা বেমার কতর মানজাখা তালঠাম জরাতেই বসাক বেমার মানজাক রাজানগ আচুগুই টংনাই হিনিনাই সাকলাই রেখা তৈ কুবুনি খরক চিচিনি সেনাপতির বুয়াগ্রা সামুং হুমুং টাংলাইনি নাংখা আতাল থামজরাতেই কেব বাইফানো রাজা মালাইলিয়া বেবাক ন সিবাইকা রাজা বেমার মানজাগু হই ফিয়াবা আবো বুইনি বুইন ফুনুদ্রৌসে আয়ঙ্গ বুয়াগ্রা ধন্যমানিক নকসিংগ টংটংগৈ মল্ল বিদ্যা এবার সলাইমুং এলেম সেরঙ্গি টংগো আবনো কারি বাফ্রু ইসিরে জিগব বাই সুদুসি মালাইলিয়া অকগ্ন খনাউই ইসিরি জিগব উফা দৈত্য নারায়ণ বসাজুন সংকা চিনি চামারি বুয়াগ্রা দন্নমারিক গুবুতেই বিমার মানজাখাসা বসাজগি আসাগি সামানি টং বাবু আংবন নুগিয়া বালকা মানাগ টঙ্গি টংগো তে বিনি বসকাঙ্গ বেলাই দুসাউই বিনি বসাগো বেলাই দুসাউই থঙ্কা বসাজনি কক খনাউই উফা রমৈনাখা আবতে মুংসায়া রাজানি বসাগ তৈ সে লম খানা হাই অবতে ইংমানি জল পান্দুর খুনো আবনি বাকই রাজানি বসকাঙ্গ দুসাই থাঙ্গান হাই বকরাব খাকলাইকা বতাব খাকলাইকা আ বেমার বৌবাগ্র ন বেলাই সাক দুখুর লঙ্গান হাই অবতী খাই তালথাম অংটিটি ইংখা আয়ঙ্গ সেনাপতি রকব রাজান খাটাংজাগী বরকনি রাজানো নাইনি মুসংজাক লাইমা কক পুরোহিত ন সালাইকা আফ্রু পুরোহিত হেঙ্কা আও নাইনি তো নাইনি ন ফেয়াবার রাজাসি বেলাই সাক দুখুমানি টংখা আকক সাবি বহনকা দখাই খানা রাজানো ফুনুগানো নরক বেবাক ন আংবাই বাক্সা হিমবাইদি রাজপুরোহিত সিগাংবারি আবাই রাজাবাই কক বিটি খলিভ পাইখা বখে মাইখাম চাজাক খরক খলনে সিপারগ্ন সিপাই রগ্ন সেনাপতির রক ফাইমানি সঙ্গন রাজানি তংমানি নক নগ তুবুই তনি ফাইকা আর সিপাইরগনি বেবাকনি ইয়াগন সেং কুবুক শিপ শিপ কসং কংসাকে টংগু সিকাংবারে নরগ্ন হরঙ্গি রাখা তামুক খাইয়া নাগন বর্ণ ফ্রঙ্গির জাখা বামনসা মকল ফিলিয়া বাই বাক্সন সেনাপতির বখরক টানসুই খিবিনা নাঙ্গান হাই অবতীখাই ফ্রঙ্গি সেন কবু কাকরক

0: borok rajani thani senapati raikasak ni mongwi ba lai ja saka sipai bokrok raikasak bisikni engkha tipro phaima o tipro na raja angna mu sungjago abuni bagibo abuni abaino taubo phaya angi tongo borani biskango khoroksa nai thokmano bo phuar jakmani tongo tei tebo bobai sasmai tonglayo ako khnai yagulo raja manati te hinka norok tamungi bono alabai bo angsla haisyani autiko khnabai baksha bono raikasakno raja khor phanyani bagai koktun kaisa sika raikasabo sambul siparokno salona bagai loskor khor
1: শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষায় আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। তিনি আজ আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবস উপলক্ষে বলেন, দেশমাতৃকাকে রক্ষা

0: ভারতীয় আবহাওয়া দপ্তর আজ মধ্য মহারাষ্ট্র ওড়িশায় অতিপ্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে 136তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার দেশকে আত্মনির্ভর করেছে। এই প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।
1: कुछ दिन पहले भारतीय नौसेना में INS महेंद्रगिरी शामिल किया गया। यह आधुनिक जंगी जहाज भारत में ही डिजाइन किया गया है, भारत में ही बना है। इसमें 75% से अधिक स्वदेशी सामग्री का उपयोग हुआ है। यह आत्मनिर्भर भारत की बढ़ती शक्ति का प्रतीक है। इसी महीने DRDO ने पिनाका लॉन्ग रेंज गाइडेड रॉकेट का भी सफल परीक्षण किया। इस सफलता के पीछे हमारे वैज्ञानिकों और इंजीनियरों का सामूहिक परिश्रम है।
0: রাজনৈতিক সহযোগিতার পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন এবং গবেষণায় ভারত তার বন্ধু দেশগুলির সঙ্গে সহযোগিতায় এক নতুন দিগন্ত তৈরি করেছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের ব্রহ্মস এবং অস্ত্র ক্ষেপণাস্ত্র নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ কার্গিল বিজয় দিবস। এই উপলক্ষে দেশের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা তিনি স্মরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন। দেশ তাঁদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
1: आज कारगिल विजय दिवस है। ये दिन हमें गर्व से भर देता है। ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। उन्होंने माँ भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ।
0: 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে। মজে যাওয়া পুকুর সংস্কার করে এখন গ্রাম ও শহরের মানুষ নতুন উদ্যোগে কাজ করছে। এ প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশের সিথি জেলায় 1500 পুকুর খননের কথা উল্লেখ করেন। দেশের বিভিন্ন প্রান্তে পুকুরগুলিকে ব্যবহারযোগ্য করে তোলার অভিযান যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মাকে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আমেদাবাদের ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500-এরও বেশি গাছ রোপণ করেছে। এই প্রচেষ্টা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ হয়েছে।
1: मैं आप सभी से कहूंगा, हम सभी अपने जीवन के किसी विशेष अवसर को प्रकृति से जरूर जोड़े हैं। एक पेड़ माँ के नाम लगाएं। आज का लगाया एक छोटा सा पौधा आने वाली पीढ़ियों के लिए हरियाली, स्वच्छ हवा और सुंदर भविष्य की विरासत बन सकता है।
0: গুজরাটের গির অরণ্যে প্রায় 60 বছর পর ইন্ডিয়ান গ্রে হর্নবিল পাখির আবার খোঁজ মিলেছে। তাদের সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতিতে বলেন, প্লাস্টিক দূষণ গোটা বিশ্বের পরিবেশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক আবর্জনার সঠিক ব্যবহারের উপর তিনি জোর দেন। এ প্রসঙ্গে তিনি রিসাইকেল করা প্লাস্টিকের বেঞ্চের কথা উল্লেখ করেন।
1: हम सभी जानते हैं कि आज प्लास्टिक प्रदूषण पूरी दुनिया के पर्यावरण के लिए बड़ी चुनौती बना हुआ है। सिंगल यूज प्लास्टिक का कचरा कई वर्षों तक प्रकृति को नुकसान पहुंचाता रहता है, इसलिए प्लास्टिक का सही निस्तारण बहुत जरूरी है। इस प्रयास में स्थानीय इकाई के साथ ही जिला प्रशासन की महत्वपूर्ण भूमिका है। इससे स्थानीय स्तर पर रोजगार के अवसर भी पैदा हो रहे हैं।
0: বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্স অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন। তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত 1 দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন। প্রধানমন্ত্রী অন্য আরেকটি প্রসঙ্গে মণিপুরের জ্যোতির্পদার্থবিদ ডক্টর রোনাল্ড রেস্ট্রমের কথা উল্লেখ করেন। তিনি বিজ্ঞান ও সৃজনশীল দক্ষতার মাধ্যমে চমৎকার কাজ করে চলেছেন। আগামী 7ই আগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস। দেশের বয়নশীল শিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরও বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারত রত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা স্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবশক্তির কাছে আদর্শ হয়ে আছেন।
1: কাল 27 জুলাই ভারত রত্ন डॉक्टर APJ अब्दुल कलाम जी की पुण्यतिथि।

0: किए हैं। डॉक्टर कलाम के व्यक्तित्व में कई प्रेरक रूप थे, लेकिन उनके हृदय के सबसे करीब एक शिक्षक की भूमिका थी। वे बच्चों और युवाओं को बड़े सपने देखने के लिए प्रेरित करते थे।
1: আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযান বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাই গভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। গ্লাসগোয় শুরু হয়েছে কমনওয়েলথ গেমস। এই গেমসে ভারতের ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তিনি শুভেচ্ছা জানান। ইদানীকালে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্যের কথাও প্রধানমন্ত্রী তুলে ধরেন। কার্গিল যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জওয়ানদের বীরত্বের প্রতি শ্রদ্ধা জানাতে আজ দেশজুড়ে 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এবং অপারেশন বিজয়ের সফল সমাপ্তি উপলক্ষে এই দিনটি পালিত হয়। উল্লেখ্য, 1999 সালে এই যুদ্ধে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় পাকিস্তানি সেনার দখলে এলাকাগুলো পুনরুদ্ধার করেছিল ভারতীয় সশস্ত্র বাহিনী। কার্গিল বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, দেশের ঐক্য অখণ্ডতা রক্ষায় আত্মবলিদানকারী সকল বীর সেনানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। বিদেশ মন্ত্রক কৃষ্ণসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী বা সেখানে বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাগরিকদের ওই অঞ্চলে নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে অনুরোধ করেছে। উত্তপ্ত পরিস্থিতির কারণে কৃষ্ণসাগর ও তার সংলগ্ন সামুদ্রিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা স্থিতিশীল নয়। এই জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সহ বিভিন্ন ধরনের সংকটের মুখে পড়েছে। চলতি বছরের এপ্রিল মাস থেকে বাণিজ্যিক জাহাজের উপর এ ধরনের হামলার ঘটনা বেড়েছে এবং এর ফলে 5 জন ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জম্মুর বেস ক্যাম্প থেকে প্রায় 4,500 জন তীর্থযাত্রী আজ অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। উল্লেখ্য, জম্মু শ্রীনগর জাতীয় মহাসড়কে বড় ধরনের ভূমিধসের জেরে এই যাত্রা স্থগিত ছিল। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহত সিং বিশ্ব স্কোয়াশ জুনিয়র চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন। 18 বছর বয়সী ভারতীয় প্রতিভাবান খেলোয়াড় অনাহত দ্বিতীয় বাছাই সালেমকে 11-3, 11-7, 11-9 গেমে পরাজিত করে সোনা জয় করেন। বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী প্রথম ভারতীয় হিসেবে অনাহত সিংকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় প্রবল অতি প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ছত্তিশগড়, গুজরাট, কোঙ্কন এবং গোয়ায় আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে IMD। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রতিরক্ষায় আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। তিনি আজ আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবস উপলক্ষে বলেন, দেশমাতৃকাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা নিজেদের উৎসর্গ করেছেন। দেশজুড়ে আজ 27তম কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলায় সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তীর ককবরক অনুষ্ঠান।

শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকবরক অনুষ্ঠান এফএম উজ্জয়ন্ত আকাশবাণী বিলোনিয়া। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ।

0: from Lynn. শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্ন সংবাদ, আকাশবাণী বিলোনিয়া। এখন আমার চোখে আকাশবাণী অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে আজ কথা বলবেন গোমতী জেলার অমরপুর নগর পঞ্চায়েত থেকে মাননীয় চেয়ারপারসন, অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষক বিকাশ সাহা। শুনুন ওনার কথা।
1: আমার চোখে আকাশবাণী, আকাশবাণী শুধু একটি শব্দ নয়, এটি এক আবেগ, এক ইতিহাস, এক নির্ভরতার নাম।

0: আমার চোখে আকাশবাণী মানে এমন একটি মাধ্যম যা যুগের পর যুগ ধরে মানুষের মন ও মননের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে রয়েছে। ছোটবেলায় যখন বিদ্যুৎ চলে যেত, তখনও একটি ছোট্ট রেডিও সেটের শব্দে ভরে উঠত ঘরের নীরবতা। দেবব্রত বন্দ্যোপাধ্যায়, নীলিমা সান্যালরা যখন খবর পড়তেন, তখন এক অনাবিল আনন্দে সকলের মন ভরে উঠত। সেই মৃদু ভেসে আসা কণ্ঠস্বর, সংবাদ, গান, গল্প সব কিছু যেন এক অদ্ভুত মায়া তৈরি করত। আকাশবাণী শুধু একটি বিনোদন নয়, ছিল শিক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমার কাছে আকাশবাণী মানে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, যেখানে শব্দের মধ্যেই থাকে সততা, উচ্চারণে থাকে দায়িত্ববোধ। আজকের ডিজিটাল যুগে যখন তথ্যের ভিড়ে সত্য মিথ্যা মিশে যায়, তখনও আকাশবাণী তার নির্ভরযোগ্যতা ধরে রাখে। আকাশবাণী আমাদের সংস্কৃতির এক ধারক এবং বাহক। বিভিন্ন ভাষার অনুষ্ঠান, লোকসঙ্গীত, কবিতা পাঠ এসবের মাধ্যমে এটি আমাদের ঐতিহ্যকে নূতন প্রজন্মের কাছে পৌঁছে দেয়। অর্থাৎ আকাশবাণী বর্তমানের যা কিছু ভালো, অতীতের যে সমস্ত অভিজ্ঞতা রয়েছে, সেগুলি ভবিষ্যতের মধ্যে সঞ্চালনের কাজও করে। একজন শিল্পীর জন্য আকাশবাণী একটি বড় মঞ্চ। এখানে নিজের কণ্ঠ তুলে ধরার স্বপ্ন অনেকের। আমার চোখে আকাশবাণী মানে সংযোগ। গ্রাম থেকে শহর, পাহাড় থেকে সমতল, সব জায়গার মানুষকে একসূত্রে গ্রথিত করে। যখন ইন্টারনেট বা টেলিভিশন, যেখানে ইন্টারনেট বা টেলিভিশন পৌঁছয় না, সেখানে আকাশবাণীর কণ্ঠ পৌঁছে যায় মানুষের কাছে। সবশেষে বলতে চাই, আকাশবাণী শুধু অতীতের স্মৃতি নয়, এটি বর্তমানের শক্তি, ভবিষ্যতের সম্ভাবনা। সময় বদলালেও এর গুরুত্ব কখনো কমবে না, কারণ মানুষের হৃদয়ে এর জায়গা চিরকাল অটুট থাকবে। আকাশবাণী বেঁচে থাকবে।
1: আমার চোখে আকাশবাণী অনুষ্ঠানটিতে শুনলেন গোমতী জেলার অমরপুর নগর পঞ্চায়েতের মাননীয় চেয়ারপারসন, অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষক বিকাশ সাহার কথা। এখন সুরভি অনুষ্ঠানে শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী শ্রেয়া ঘোষাল।

0: সুরভি অনুষ্ঠানে শুনলেন বাংলা আধুনিক গান। শিল্পী ছিলেন শ্রেয়া ঘোষাল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে আমি নারী অনুষ্ঠানটি। আমি নারী অনুষ্ঠানে আজ রবিবারের আড্ডা, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকের আড্ডার বিষয় বর্তমান প্রজন্মে মানসিক অবসাদ, এর কারণ ও সমাধান। এই নিয়েই শ্রোতাবন্ধুদের মূল্যবান উপদেশ দেবেন মনস্তত্ত্ব বিভাগের রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অর্পিতা আচার্য। আমরা ফোন করছি।
1: হ্যাঁ, নমস্কার ম্যাম।
0: আজকের আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমি নারী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
1: ধন্যবাদ।

0: তো আপনার কাছ থেকে শুনব শ্রোতাবন্ধুদের আপনি মূল্যবান উপদেশ দেবেন আজকের এই বর্তমান প্রজন্মে, আজকের সমাজে যে বিভিন্ন নানা আমরা অনেক কিছু সম্মুখীন হচ্ছি, যেসব সমস্যা সেগুলো নিয়ে আপনি শ্রোতাবন্ধুদের উপদেশ দেবেন। তো প্রথমেই আপনার কাছে জানব বর্তমান প্রজন্ম বলতে কোন বয়সটাকে বোঝানো হচ্ছে আজকের সমাজে?
1: আসলে দেখুন, মানে বর্তমান প্রজন্ম কথাটা অনেকটা মানে বড় আর কি, অনেকটা বড়। এখন দেখুন, আমরা যে শতাব্দীতে এখন দাঁড়িয়ে আছি, যে মানে 2000-এর পরের থেকে যে সময়টা এসছে, 2000 সালে যে জীবনটা আমরা কাটিয়েছি আর এখন যে সময়টা কাটাচ্ছি, গত এই 26 বছর, এই 26 বছরে কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে পৃথিবীর। তো আমরা অ্যাকচুয়ালি আমরা যখন মনস্তত্ত্বের দিক থেকে আলাদা করতে থাকি, তখন আমরা বিভিন্ন পিরিয়ডে ভাগ করে নিই প্রজন্মকে। যেমন ধরুন অ্যাডোলেসেন্স পিরিয়ড, কৈশোরকাল বলে একটা সময় আমরা 19 পর্যন্ত রাখি, তারপরে একটা ইয়ং এজ যেটা আছে, ইয়ং অ্যাডাল্ট যারা আছে, তরুণ যারা আছে তারা। কিন্তু ব্রডলি যদি আমি ধরি, তাহলে আমরা মোটামুটি অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকে 29-30 অব্দি আমরা ধরতে পারি, যে এই সময়টাকে আমরা তরুণ প্রজন্ম বলতে পারি। তারপরে একটা ম্যাচুরিটির লেভেল চলে আসে, সেই সময় হয়তো আমরা জীবনটাকে একটু অন্যরকম ভাবে দেখতে শিখে যাই আর কি।
0: কিন্তু আজকাল তো অবসাদ শিশুদের মধ্যে দেখা যাচ্ছে।
1: হ্যাঁ অবশ্যই, কারণ হ্যাঁ শিশুদের মধ্যেও অবসাদ দেখা যাচ্ছে, অবসাদ তো সেটা আবার বয়স্কদের মধ্যেও অবসাদ।
0: এটাই এটাই মানে ওদেরকে দেখে, শিশুদেরকে দেখে বা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যখন দেখছি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন বড়দের মধ্যেও, বয়স্ক মা বাবা বা দাদু ঠাকুমা যারাই ওদের সংস্পর্শে আছেন, সবার মধ্যেই কিন্তু একটা মানসিক অবসাদ দেখা যাচ্ছে, মানে ওইটা পরোক্ষ ভাবে। হ্যাঁ
1: মানে এক একটা বয়সের আসলে এক এক রকম ধরন অবসাদের। যেমন ধরুন আপনি শুনলে অবাক হবেন, যেহেতু আমরা গল্প করার মতোই কথা বলছি, যে আমরা সুইসাইডের কথা বলি, আমরা জানি তরুণ প্রজন্মের মধ্যে সুইসাইড হয় খুব, যেহেতু প্রসঙ্গটা এলো বললাম, এবং তরুণ প্রজন্মের পরেই কিন্তু বয়স্ক লোকেরা, মানে এরপরেই স্থান হচ্ছে বয়স্ক, যারা ধরুন 70-80-85 পর্যন্ত যে এজ রেঞ্জটা, এটা কিন্তু সেকেন্ড ইয়েতেই পড়ছে আর কি। তো ফলে এক একটা বয়সের এক একটা ক্রাইসিস, কিন্তু এই তরুণ প্রজন্মের ক্রাইসিসটা একটু আলাদা রকম, কারণ এখানে একটা বিরাট টারময়েল, মানে একটা বিরাট চেঞ্জ হচ্ছে মানসিক অবস্থার, আর এই কারণে।
0: হ্যাঁ, আর তরুণরাই তো দেশের ভবিষ্যৎ।
1: হ্যাঁ অবশ্যই,
0: সেই জন্য সেটা মানে ক্রুশিয়াল সময় ওইটাই আর কি,
1: ওই সময়টাই।
0: হ্যাঁ, তো এখন আপনার কাছে জানবো মানসিক অবসাদ কি।
1: মানসিক অবসাদ বলতে ধরুন মানে আমার কোনো কিছুই করতে ইচ্ছা করছে না, কোনো কিছু ভালো লাগছে না, অথচ আমি ঠিক তার কারণও যে সবসময় বুঝতে পারছি সেরকমও কিছু নয়, কারণ যে পার্টিকুলার থাকবেই এরকম কোনো কথা নেই। তো এখন এই কারণটার, এই এই মানসিক অবসাদের সময় যেটা হয়, সেটা হচ্ছে শুধু মানসিক থাকে না ব্যাপারটা, সেটা মানে একই সঙ্গে ফিজিক্যালও হয়ে ওঠে, শারীরিকও হয়ে ওঠে। যেমন ধরুন মানসিক অবসাদের যে লক্ষণগুলো আমরা যেগুলো দেখতে পাই, ধরুন এমন হতে পারে যে আমি প্রচন্ড বেশি কথা বলছি, আমি ছটফট করছি, লোকের সঙ্গে অতিরিক্ত মানে কমিউনিকেশন করছি, এতটা যে বাইরের থেকে মনে হচ্ছে যে মানে অ্যাপারেন্টলি মনে হচ্ছে, কিন্তু কাছের যারা তাদের মনে হতে পারে যে এটা যেন একটু আলাদা বিহেভিয়ার। মানে অবসাদের এটাও লক্ষণ হতে পারে, এমনই না যে সবসময় চুপচাপ আমি শুয়ে থাকবো, গুটিয়ে থাকবো, এরকম এগুলো তো অবশ্যই, এগুলি প্রথম প্রাইমারি লক্ষণ।
0: এবং কোনো কিছুই ভালো লাগে না,
1: কোনো কিছুই ভালো লাগছে না, বা হয়তো প্রচন্ড খিটখিটে, কোনো কাজে মনোযোগ নেই। হ্যাঁ, মানে সামাজিক অনুষ্ঠান গুলিতে আমরা যেতে চাইছি না, ঘরের ভিতর চুপচাপ বসে থাকতে ভালোবাসছি, আগে যেটা করতাম সেটা ভালো লাগছে না। মানে ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, অতিরিক্ত অবসাদ থেকে ঘুমাচ্ছি অথবা ঘুম হচ্ছে না, মানে দুটোই হতে পারে। প্রচুর পরিমাণে খাচ্ছি, সেটাও অবসাদের লক্ষণ হতে পারে,
0: অথবা খাচ্ছি না,
1: অথবা খাচ্ছি না সেটাও হতে পারে, ওই আর কি।
0: মানে মানে এটার লক্ষণগুলি মানে সঠিক, মানে মানে সঠিক কিছু ধরা পড়ছে না, মানে
1: না। হ্যাঁ, কিন্তু কাছাকাছি যারা আছে তারা বুঝতে পারছে যে কিছু একটা পরিবর্তন হয়েছে তার মধ্যে,
0: ঘরে মা বাবা বা কাছাকাছি বন্ধু
1: বান্ধব যারা আছে,
0: ঘনিষ্ঠ যারা আছেন। আচ্ছা, কি কারণ আপনার মনে হয় এই যে মানসিক অবসাদের কারণগুলি কি কি?
1: দেখুন, এখন আসলে ওই যে বলছিলাম প্রথমে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে এত বিশাল বড় একটা পরিবর্তনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। মানসিক বিষণ্ণতা কি আগে ছিল না? আগেও ছিল, সবসময় ছিল, কিন্তু এখন কি হচ্ছে, এখন হচ্ছে যে

0: মানে আমাদের যে সোসাইটির যে কমপ্লেক্সিটি গুলো সেগুলো আরো বেড়ে গেছে, আরো জটিল অবস্থায় আমরা চলে এসেছি। তো ফলে এই যে দুটো মানে দুটো তিনটে প্রজন্ম, আমরা এগুলো জানি, অলরেডি আলোচনা করি সবাই, যে যৌথ পরিবার যেগুলো আগে ছিল সেগুলো নেই, একাকিত্ব, এই জিনিসগুলো, এগুলো তো আছেই। তার সঙ্গে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে দেখুন একটা কথা, যে মানসিকতা বিষণ্ণতা এবং উদ্বেগ এই দুটো কিন্তু একটা সঙ্গে একটা জড়িত, মানে অনেক সময় আইডেন্টিফাইও করা যায় না আলাদা করে যে কোনটা আমার অ্যাংজাইটি আসলে, কোনটা আসলে বিষণ্ণতা। হ্যাঁ, আলাদা, অথচ ব্যাপারগুলো কিন্তু মানে আপনি আপনি যদি আলাদা সাইকোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, উদ্বেগ একটা জিনিস, বিষণ্ণতা একটা জিনিস, কিন্তু যখন এটা দেখা দেয় তখন বাইরের থেকে কিন্তু তাদের সিমটম গুলি প্রায় একই রকম থাকে। মানে ধরুন কারোর বিষণ্ণতা হয়েছে, সেটার কারণ হচ্ছে তার ভিতরে আসলে একটা অ্যাংজাইটি আছে, যেটা সে আলাদা করে রেখে দিয়েছে চুপচাপ, কাউকে বলছে না। আমি যদি এই অ্যাংজাইটিটাকে দূর করতে পারি তাহলে তার বিষণ্ণতাটা চলে যাবে। আবার কারোর হয়তো বিষণ্ণতা, তার থেকে অ্যাংজাইটি তৈরি হয়েছে, এগুলি মানে আলাদা করে বোঝার জন্য তার সঙ্গে বসে কথাবার্তা বলে কাউন্সিলিং সেশন টেশন যখন হয় তখন এগুলিকে আলাদা করতে হয় এবং মূল কারণটাকে বার করতে হয়। এই একটা ব্যাপার হচ্ছে বিষণ্ণতা কিন্তু ধরুন গরিবদের বেশি হয় বা ধনীদের বেশি হয় বা ছেলেদের বেশি হয়, মেয়েদের মেয়েদের অবশ্য বেশি হয়, সেই কথাটা আমি পরে আসছি। তো এরকম কোনো কিছু নয় যে বাংলা মিডিয়ামে পড়লে বেশি হয়, ইংলিশ মিডিয়ামে বেশি, এরকম কিছু নেই। মানে নির্বিশেষে সামাজিক অবস্থান, সামাজিক সংস্কৃতি, সামাজিক শ্রেণী, সমস্ত কিছু নির্বিশেষে বিষণ্ণতা আজকে পৃথিবীকে খেয়ে ফেলছে, এরকম ভাবে খাচ্ছে। দেখুন 25 থেকে 29 বছর যে বয়স যেটা কথা আমরা বলছিলাম, তাদের মধ্যে আমাদের এই আজকে এই দেশে আমাদের ভারতবর্ষে মানে হাইয়েস্ট রিস্ক অফ সুইসাইড ইন ইন্ডিয়া, সবচেয়ে বেশি মানে যেটা ইয়ং জেনারেশনের মধ্যে মৃত্যু যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার রোড অ্যাক্সিডেন্ট, রেকলেস ড্রাইভিং করছে এক নাম্বার কারণ, দুই নাম্বার কারণই কিন্তু সুইসাইড। এবার আমি যদি আলাদা করে বলি, রেকলেস ড্রাইভিংও কিন্তু আসলে হতাশার থেকে হয়, হতাশা বিষণ্ণতা এগুলির থেকে কিন্তু, যে লোকটা যে ছেলেটা যে অল্প বয়সী ছেলেটা রেকলেস ড্রাইভ করছে সে কিন্তু তার জীবনের প্রতি আগ্রহ যদি থাকতো সে কিন্তু সেটা করতো না। তাহলে মানে এই দুটোরই পিছনে
1: মানে কিছুটা কিছুটা কমতো, মানে সাবধানে চললে অ্যাক্সিডেন্ট কিছুটা, হ্যাঁ কিছুটা কমতো।
0: আজকে আমি যেভাবে রাস্তা দিয়ে চলছি সে কিন্তু সেভাবে চলছে না, কারণ তার কাছে জীবনটাকে শেষ করে দেওয়া কোনো ব্যাপার না, কারণ ওই সময় একটা অন্যরকম মানসিক অবস্থান থাকে, ওই ওই অবস্থানটাতে আর কি তাদের মধ্যে এটা হয়। তো
1: করে নিয়েছি এখন একটা কি দুটো সন্তান বা যৌথ পরিবারে আমরা এখন থাকিও না, কিন্তু ওই সুবিধাটাই কিন্তু হ্যাঁ কাল হয়ে গেছে
0: সেটাই। মানে আমরা আমাদের জেনারেশনটাই হয়তো সবচেয়ে বেশি, আমরা যে জেনারেশনটা আগে ছিলাম আর ঠিক তার আগে যেটা ছিলাম, এই জেনারেশনটাই বোধহয় সবচেয়ে বেশি নিঃসঙ্গ করে দিয়েছে এই এই জেনারেশনটাকে, এখন যে জেনারেশনটা চলছে, মানে বলতে পারেন এটা দায়ভার অনেকটাই আমাদের।
1: দেখুন আমরা গ্রামের বাড়িতে এখন কেউই থাকি না, হ্যাঁ শহরে একটা বাড়ি করতে না পারলেও আমরা ভাড়া থেকে ছেলে মেয়েদেরকে নিয়ে চলে গেছি বেশিরভাগই, এইভাবে পড়াশোনা করাচ্ছি, আমাদের যে বাড়ি ঘরে যে অনেকটা যোগাযোগ অনেকটা আমরা কমিয়ে দিয়েছি, ঠিক আছে, ছেলে মেয়েদেরকে বছরও একবার আনতে পারি না পুরনো বাড়িতে, যে ওদের পড়াশোনা আছে, ওদের টিচার আছে, এটা ডিস্টার্ব হবে এটা করে, সেটাই সোশ্যাল যে সামাজিক যে দূরত্ব মানে ঘনিষ্ঠতা এটা দূরত্বে পৌঁছে গেছে।
0: একদম একদম, এটাই করেছি আমরা, আমরা যেটা করেছি আমরা ওদের মানে আমাদের আসলে আমাদের প্রত্যেকের মনের ভিতরে না একটা স্বপ্ন শিশু থাকে, মানে আমরা যখন বাচ্চাটা জন্ম নিল তখনই আমি ভাবি যে এটা সবচেয়ে ভালো হবে, সবচেয়ে পারফেক্ট হবে, আমি যা যা পাইনি জীবনে সেগুলি তো সবই ওর পেতে হবে, ওকে আমি শ্রেষ্ঠ বানাবো, ওকে আমি নাচ গান শেখাবো, গানও শেখাবো, আবৃত্তিও শেখাবো, এগুলো তো আছেই, তার সঙ্গে পড়াশোনায়ও বেস্ট হবে। এবার আমারই আশার সঙ্গে সে কিন্তু মানে সবসময় পারে না, সবসময় এটার সঙ্গে সে তো আমার স্বাভাবিক সবার মধ্যে সবার একরকম মেন্টাল এবিলিটি নিয়ে জন্ম নেয় না, হ্যাঁ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জন্মের সময় থেকে নির্ধারণ হয়ে যায়। তো তখন আমরা কি করছি, আমরা কিন্তু তাদের মধ্যে, অথচ তাকে সময় দেওয়ার বেলা কিন্তু আমার নেই, আমি কিন্তু তাকে সময় দিচ্ছি না, আমি নিজে মোবাইল নিয়ে বসে থাকছি ঘন্টার পর ঘন্টা, ঠিক আছে, আমি তাকে বলছি তুই পড়, তোকে সবচেয়ে ভালো করতে হবে, আমি তাকে কম্পেয়ার করছি, এগুলো আমরা সবাই জানি, কিন্তু এমন না যে জানি না, কিন্তু আমার জীবনে, নিজের ব্যক্তিগত জীবনে যখন আসছে, তখন আমি সবচেয়ে সমস্যাটা হচ্ছে এইটাই, যে আমি যে কথাগুলি বলছি এগুলি খুব পুরনো কথা, অনেকবার অনেকে বলে ফেলেছে,
1: এবং আমাদের সাথেও মিলে যাচ্ছে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ,
0: কিন্তু উপলব্ধি করা, বোঝা, শোনা আর উপলব্ধি করা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি শুনছি বারবার এই একই কথা, আমাকে অনেকবার অনেকে বলেছে, অনেক বইয়ে, পুস্তকে বা টিভিতে আমি শুনেছি, কিন্তু আমি কিন্তু এই কাজটা করতে পারছি না। এই যে বলে কোয়ালিটি টাইম, আজকালকার খুব একটা কথা আছে, কোয়ালিটি টাইম মানে বাচ্চার সঙ্গে সময় কাটানো। সময় কাটানো বলতে অ্যাকচুয়ালি দেখুন, কারণ যেভাবে বলতে গেলে সেটা হচ্ছে বাইরের কারণগুলি, এই যে কারণগুলি বললাম এগুলি হচ্ছে বাইরের কারণ, আসল কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে মানে সাইকোলজিক্যাল মেকআপ, যেটা যখন আমি জন্ম যখন ও নিয়েছে, এক তো কিছু জেনেটিক্স নিয়ে জন্ম নিয়েছে, বংশগত সূত্রে প্রাপ্ত, কারোর হয়তো বংশগত মেজাজগত খিটখিটে পনা থাকে, হ্যাঁ, কারোর হয়তো হরমোনাল ইমব্যালেন্স থাকে আগের থেকে, সেটা তো আছে। তার সঙ্গে আমি যখন তাকে বড় করছি, এই বড় করার সময়টা হচ্ছে খুব ক্রুশিয়াল, যার জন্য শৈশব থেকেই আমি হয়তো যৌবনে আসার পরে বা তরুণ হওয়ার পরে আমি তার প্রকাশটা দেখতে পাচ্ছি, কিন্তু ঘটনাটা কিন্তু আমি ঘটিয়ে ফেলেছি অনেক আগেই, তার ছোটবেলার থেকে আমি ঘটিয়ে ফেলেছি, আমি তার উপরে আমার যত আশা আকাঙ্ক্ষা চাপিয়েছি।
1: এরপরে এই যে তুলনা, তুলনা করা যে বাচ্চাদের সামনে তুলনা করি না, যে তোমার থেকে, তোমার থেকে তোমার, হ্যাঁ, তোমার কাকার ছেলেটা পড়াশোনায় ভালো, জেঠুর ছেলেটা পড়াশোনায় ভালো, তোমার ওই বন্ধুটা পড়াশোনায় ভালো,
0: মানে অঙ্কে কত পাইছো, যে অঙ্কে কত পাইছো শুনলাম, তো তোর বন্ধু কত পাইছে, ঠিক আছে না, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট প্রশ্ন, ওর বন্ধু ও কত পেয়েছে রে, বাস দেখলি তো, মানে এই এই শুরু, এগুলো তো আছেই। এবার এই যে মানে আমার যে অ্যাটাচমেন্ট স্টাইল বলি এটাকে আমরা, মানে কিভাবে আমি আমি তাকে বড় করেছি, কোনোদিন হয়তো তাকে প্রশংসা করেছি, সেদিন আমার মেজাজ ভালো ছিল, সে কিছু করেছে, আমি বাহ খুব ভালো করেছো, আরেকদিন হয়তো সে একই কাজ করে এসছে, আমি তাকে বলেছি যে সর এখন আমার সামনে থেকে, আমি আমার নিজের স্ট্রেসটা ওর উপর দিয়ে দিয়েছি, ফলে ও না আস্তে আস্তে বাচ্চাগুলো কি হয়, আমাদের বাচ্চাগুলো ছোট থেকে লোনলি হয়ে যায়, মানে ও লোনলি মানে কি, এমনিতে কিন্তু কানেক্টেড থাকছে, ওর অসংখ্য বন্ধু, কিভাবে কানেক্টেড, ভার্চুয়ালি কানেক্টেড, ভার্চুয়ালি কানেক্টেড, কিন্তু আসলে কেউ নাই,
1: এই তো হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম,
0: হ্যাঁ
1: যা যা আছে এখন, এই যে সোশ্যাল মিডিয়ার যে অতিরিক্ত ব্যবহার, সেটা নিয়েও আপনার কাছে জিজ্ঞাসা, এই অতিরিক্ত স্ক্রিন টাইম, এটাও তো মানে একটা, মানে প্রযুক্তি তো অবশ্যই, প্রযুক্তি উন্নত হবে এবং আমাদেরও দরকার, কিন্তু সেটা তো ব্যবহারটাও তো সেটা জানতে হবে।
0: হ্যাঁ, এটাই এটাই, যেমন ধরুন এখন যে এত ইনফরমেশন আসছে না সব সময়, মানে ইনফরমেশন ওভারলোড হয়ে গেছে পৃথিবীতে, তো ফলে আমি কি করছি, আমার একটা বাচ্চা বা আমি নিজেও, প্রত্যেকেই আমরা তাই, একই অবস্থা, কারোর বেশি কারোর কম, আমি কন্ট্রোল করতে পারি ওর বয়সের জন্য, ওর হরমোনাল অবস্থানের জন্য কন্ট্রোল করতে পারছে না, এটা বলে মানে এটাকে বলে সাইকোলজির ভাষাতে বলে এটাকে ফোমো, মানে FOMO, ফিয়ার অফ মিসিং আউট, মানে কিছু বাদ চলে গেল, আমি কিছুতে পার্টিসিপেট করতে পারলাম না, এটা হয়ে গেল অথচ আমি যেতে পারলাম না, বন্ধুরা এই প্রোগ্রামটাতে চলে গেল আমি এটাতে যেতে পারলাম না, বা এটা নিয়ে সবাই আলোচনা করছে এখন টক অফ দা টাউন, এটাতে আমি যোগ দিতে পারলাম, মানে অনলাইনে ভার্চুয়ালি এই খেলাটা চলছে, এটাতে আমি দিতে পারলাম না, মানে এরকম একটা, এই যে ফিয়ার অফ মিসিং আউট, কিছু না আমি বাদ চলে গেল, সবসময় আমাকে অনলাইন থাকতে হবে, ভার্চুয়ালি উপস্থিত থাকতে হবে সবার সঙ্গে আর কি, তো এর ফল থেকে কি হচ্ছে, ওর না সোশ্যাল কন্ট্যাক্ট গুলো হারিয়ে যাচ্ছে, ঘরের থেকে বেরোয় না দিনের পর দিন, ঘরের ভিতরে বসে আছে দরজা জানলা বন্ধ করে, ওইখানেই গল্প করছে, ওইখানেই গেম খেলছে, বাইরের আলো হাওয়ার সঙ্গে তার কোনো সংযুক্তি নেই, ফলে সে একেবারে পৃথিবীর অনুপযুক্ত হয়ে তৈরি হচ্ছে। এবার এবার কি হচ্ছে, ওর তো পার্সোনালিটিটাই ভালনারেবল হয়ে যাচ্ছে,
1: গ্রোথ হচ্ছে না,
0: হ্যাঁ ভালনারেবল মানে প্রবণ হয়ে যাচ্ছে যে কোনো বিপদেই ও ভেঙে পড়বে। এবার যে জীবনে স্ট্রেস আসলো, স্ট্রেস তো আসবেই, স্ট্রেস কে তো কেউ আটকাতে পারবে না, রোদ আলো হাওয়া যেমন আসবে জীবনে স্ট্রেস আসবে, এবার এই দুর্বল যে ব্যক্তিত্ব আমরা তৈরি করে রেখে দিলাম, সে কি করছে, সে স্ট্রেসটার সামনে এসে পুরোপুরি ভেঙে পড়ছে, সে তখন আমি পরীক্ষা দিতে পারলাম না বা পরীক্ষা খারাপ হলো, আমি আত্মহত্যা করতে গেলাম, পরীক্ষা তো ফেল করছে কতজন, কয়জন, সবাই তো আর আত্মহত্যা করছে না, যে চাপ সহ্য করতে পারছে, যার ব্যক্তিত্ব চাপ সহ্য করার ক্ষমতা রাখে সে চাপটা সহ্য করে নিচ্ছে, যাকে আমি সেভাবে তৈরি করতে পারিনি ছোটবেলার থেকে, সে পারছে না, সে ভেঙে পড়ছে, সে বিষাদগ্রস্ত হয়ে পড়ছে, এই আর কি।
1: সেটাই, আর এই অতিরিক্ত প্রতিযোগিতাপূর্ণ আমাদের যে পড়াশোনা, কর্মজীবন, এটাও তো, এটাও তো একটা কারণ।
0: অবশ্যই, এটাই তো, ওই যে বললাম প্রথমে যে
1: হ্যাঁ
0: একটা স্বপ্ন শিশু আমি, বা যে তোমার তোমার এটা করতেই
1: হুম
0: হবে,
1: হুম হুম
0: তুমি কেন পারলে না, তুমি কেন পারলে না,
1: এটা তো
0: এই আর
1: পড়াশোনার
0: কি।
1: কথা, এবার কর্মজীবনেও তো সেম অবস্থা, একই অবস্থা।
0: কর্মজীবনে সেম, হ্যাঁ। আবার দেখুন মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা একটু, মেয়েদের বেলা আমি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু প্রেশারটা আবার ডাবল দুদিক থেকে, কর্মজীবনের কথা বলায় আমার
1: হুম
0: যেটা মনে হলো আর কি,
1: হুম
0: যে মানে মেয়েদের, মেয়েদের ক্ষেত্রে এক তো এখনকার সময় মেয়েদের যারা তো তরুণ প্রজন্ম যাদের
1: হুম
0: বলতে পারি,
1: হুম
0: তাদের স্বাভাবিকভাবেই তারা ছেলেদের সঙ্গে সমান তালে মানে একই পেসে চলতে চাইছে,
1: হুম
0: একই পদক্ষেপে চলতে চাইছে,
1: হুম হুম হুম
0: হ্যাঁ, কেরিয়ার তৈরি করতে চাইছে,
1: হুম
0: কেরিয়ার স্ট্রেস নিচ্ছে, একাডেমিক্যালি 3 দিন দেখা যাচ্ছে মেয়েরা এগিয়ে যাচ্ছে
1: হুম
0: ভালো,
1: হুম
0: কিন্তু ঠিক একই সঙ্গে আমাদের যে সিস্টেমটা, যে ভারতবর্ষের যে একটা পুরনো, একটা পুরনো মানে পুরনো বলতে, আমি পুরনো বলতে আগে একদম আগের পুরনো কথা বলছি না,
1: হুম
0: মাঝামাঝি সময়ে যে একটা অবস্থান ছিল আর
1: হুম
0: কি, হ্যাঁ,
1: হুম
0: সেই অবস্থানের যে একটা পেট্রিয়ার্কিক চাপ যেটা আছে,
1: হুম
0: মানে পুরুষতান্ত্রিক যে একটা চাপ আছে,
1: হুম
0: সেটার ফলে আমরা কিন্তু এখনো যথেষ্ট লেখাপড়া শিখলেও, বা আমার মেয়ের যদি থাকে সেও, সে কিন্তু মনে মনে জানে যে তার আরেকটা রোল আছে,
1: হুম হুম হুম
0: এই রোলটা হচ্ছে তাকে পরিবারেও সময় দিতে হবে,
1: হুম হুম হুম হুম
0: হ্যাঁ,
1: সেটাই।
0: ফলে কি হচ্ছে, সে যখন এই কাজগুলো করতে পারে না, কারণ আমি বড় করলাম তাকে একরকম ভাবে,
1: হুম
0: এবার জীবনে সে গিয়ে পড়লো আরেকটা জায়গাতে,
1: হুম হুম
0: তখন ওই রোলটার সঙ্গে সে মানিয়ে দিতে পারে না, এবং তার মধ্যে একটা নেগেটিভ সেলফ ইমেজ তৈরি হয়, ওই নেগেটিভ সেলফ ইমেজটার থেকে একটা হীনমন্যতা বোধ আর কি, এরকম মেয়েদের ক্ষেত্রে। আর ধরুন মেয়েদের মধ্যে কি হয় আরেকটা ব্যাপার, মেয়েদের ছোট থেকেই না মানে ওদের শেখানো হয় যে প্রেম, বিয়ে, সম্পর্ক, এগুলি তোমার জীবনে সাংঘাতিক গুরুত্বপূর্ণ, ঠিক না, ঠিক বলছি আপনাকে? হ্যাঁ, তারপর ধরুন সৌন্দর্য আরেকটা ব্যাপার, যে সুন্দর হওয়া মেয়েদের, এই জিনিসগুলো মানে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের ছোটবেলা থেকে চাপিয়ে দেওয়া হয়, তো ফলে কি হয়, এইগুলো এত গুরুত্বপূর্ণ হয় যে মানে যার জন্য দেখা যাচ্ছে এখন আপনার ভারতবর্ষে 10 থেকে 19 বছরের মেয়েদের মধ্যে সুইসাইড রেট সমস্ত পৃথিবীর তুলনায় 6 গুণ বেশি বেড়ে গেছে, এরকম অবস্থা। হ্যাঁ, তারপরে আসছে ডোমেস্টিক ভায়োলেন্স আরেকটা ব্যাপার, ডোমেস্টিক ভায়োলেন্স, তারপর ধরুন জেন্ডার বেস ডিসক্রিমিনেশন, এগুলো তো আছেই, এই এইরকম আর কি, মানে আমরা যদি সেভাবে ধরি তাহলে প্রত্যেক ঘন্টায় একটা করে মেয়ে কিন্তু সুইসাইড করছে আমাদের এই পৃথিবীতে, সরি, ভারতবর্ষে,
1: তো এখন
0: বুঝলাম তো।
1: আমরা, হ্যাঁ আমরা, আপনি মানে আপনি একজন এক্সপার্ট আমি বলবো এই ব্যাপারে, আপনি কি উপদেশ দেবেন মানে
0: না,
1: অভিভাবক সমাজ আপনার কাছে কি
0: হ্যাঁ,
1: উপদেশ, শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কি বলবেন, মানে
0: না
1: ছেলে মেয়ে,
0: মানে
1: নারী
0: উপদেশ
1: পুরুষ,
0: না ঠিক,
1: নারী,
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: কিছু মানে সাজেশন আমি দিতে পারি, মানে
1: হ্যাঁ
0: উপদেশ বলবো না,
1: হুম
0: কেননা এগুলি হচ্ছে আমাদের জীবন শৈলী, তো আমরা অনেকেই দেখা যায় যে আমি হয়তো অনেক মানে মনস্তত্ত্বের জ্ঞান থাকলেও আমরা ঠিক মতো যে সেটাকে প্রয়োগ করতে পারি না, কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে ওয়াইস হতে হয় মানে বুদ্ধি করে বাচ্চাদের বড় করার ক্ষেত্রে, যেমন ধরুন এগুলো পরীক্ষায় মানে আমার জীবনে কাজটা করতে হবে, আমরা জানি,
1: হুম
0: আমি
1: হুম
0: প্রথম থেকেই বলছি এগুলো কিন্তু খুব জানা কথা, আমি যেগুলো বলছি
1: হুম হুম
0: এত পুরনো কথা যে বহুবার মানুষ বলে ফেলেছে,
1: হুম
0: তারপরেও এই যে পরীক্ষা কত পেয়েছে,
1: হুম
0: কম্পারিজন করা, র্যাঙ্ক কিরকম হলো সেটা নয়, একটা ব্যাপার সেটা হচ্ছে যে প্রশংসা করা, আমরা যতটা বকার জন্য বা মারপিট করার জন্য, খারাপ করলে নিন্দা করার জন্য ছুটে আসি,
1: হুম
0: বাচ্চাদের প্রশংসা কিন্তু ততটা করি না, সেটা
1: হুম
0: স্কুলে টিচার হিসেবেই হোক
1: মা বাবা
0: অথবা
1: হিসেবে
0: বাড়িতে
1: হোক।
0: গার্জিয়ান
1: হুম
0: হিসেবে,
1: হুম হুম
0: প্রশংসার বেলা কিন্তু আমরা কৃপণ।
1: হুম হুম হুম হুম
0: তারপরে আরেকটা হচ্ছে এফোর্ট, মানে
1: মানে মানে
0: আমার,
1: আমাদের স্যাটিসফ্যাকশন নেই এক কথায়।
0: আমাদের স্যাটিসফ্যাকশন নেই, হ্যাঁ, নিন্দার বেলা কিন্তু আমি, শাস্তি দেওয়ার বেলা আমি ছুটে আসবো কিন্তু লাঠি নিয়ে, কিন্তু উল্টোটা কিন্তু আমি করতে, আমার কৃপণতা। আরেকটা ব্যাপার হচ্ছে যে বাচ্চাটা কতটা এফোর্ট দিচ্ছে, মানে ওর ক্ষমতা কতটা সেটার, সেইটা নিয়ে ও কতটা এফোর্ট দিল এবং তার ফল সে কি পেল, আমাকে এটা সবচেয়ে আগে বুঝতে হবে, মানে আমার বাচ্চাটার ক্ষমতা কতটুকু, সেটা টিচার হিসাবেই হোক, যে ফার্স্ট বয়সে তো অলরেডি সে জেনেটিক্যালি বেশ কিছু ক্ষমতা নিয়ে এসছে,
1: হুম হুম
0: পারিবারিক ভাবে ক্ষমতা নিয়ে এসছে,
1: হুম হুম
0: সে ভালো করলে সে যতটা প্রশংসা প্রাপ্য,
1: হুম
0: যে ছেলেটা পিছিয়ে আছে সেই ছেলেটা তার চেয়ে একটু কম করলেও কিন্তু একই কষ্ট তাকে করতে হয়েছে,
1: তাহলে এটা তো শিক্ষক শিক্ষিকা মা বাবার পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারও এখানে ভূমিকা আছে।
0: অবশ্যই অবশ্যই ভূমিকা আছে, কারণ বাচ্চাটা একটু বড় হওয়ার পরের থেকে, এবং বন্ধুদের সঙ্গ আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার তরুণ বয়সে,
1: হুম হুম হুম
0: হ্যাঁ, এগুলো আর কি। আর আরেকটা আপনার বিভিন্ন রোগও এখনকার দিনে দেখা যাচ্ছে, ডিপ্রেশন তো আমরা আলোচনাই করছি, ডিপ্রেশনের সঙ্গে রিলেটেড আরো কিছু, যেমন সুইসাইডাল টেন্ডেন্সির কথা বললাম, এছাড়া আপনার অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার মেয়েদের মধ্যে খুব বেশি, ছোঁয়া ছুঁই পরিষ্কার

0: থাকা, কারণ ওদের না খুব পবিত্রতা নিয়ে মেয়েদের ছোট থেকে, এটা নোংরা, এটা খারাপ, সেক্সুয়ালিটি মানে খারাপ, বুঝলেন তো, অনেক রকম ট্যাবু চালিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, এই ছোঁয়া ছুঁই, ধোয়া ধুই, পরিষ্কার করা, কিছু লেগে গেল কিনা, এরকম রোগ। তারপরে ছেলেদের মধ্যে হচ্ছে ড্রাগের এডিকশন, দিন দিনই বেড়ে চলেছে, দিন দিনই বেড়ে চলেছে। তারপরে ধরুন মোবাইলে বিভিন্ন রকম এক্সেস আছে, ফলে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছে তারা। বা পরিবারে আমি যারা, আমি মা বাবা হিসেবে আমি সেই সেই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করছি না আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে, হাজবেন্ড ওয়াইফের, যেটা আমার বাচ্চার সামনে যে জিনিসগুলো দেখছে, দেখার ফলে ওর মধ্যে কি হচ্ছে, পরে যখন ঘটনাটা ঘটে, যখন আমার ছেলে একটা খারাপ কাজ করে আসে বা আমার মেয়ে একটা খারাপ কাজ করে আসে, তখন আমি তাকে শাস্তি দিচ্ছি। আমি কিন্তু একবারও ভাবছি না, সে যখন এই জিনিসগুলো মানে মোবাইলেই দেখছিল, আমি কিন্তু ট্রাই করিনি সেগুলো আটকানোর জন্য, বা আমি তাকে কিন্তু সেগুলো অ্যাক্সেস করতে, আমি কিভাবে সে স্ক্রিন টাইম কিভাবে কাটাচ্ছে সেটার দিকে, আমার কোনো ওয়াচ ছিল না, আমি দেখছিলাম না। তারপরে তারপরে ধরুন আমি আমার নিজের লাইফকে কিভাবে লিড করছিলাম, সেটাও বড় কথা। যখন সে করে আসলো, এমনি তো আরেকজন একটা একটা আমি আমরা সাইকোলজির ভাষাতে বলি একটা রেপিস্ট অপরাধী না, মানে অপরাধী না বলতে সাইকোলজিক্যালি অপরাধী না, হ্যাঁ আইনের দিক থেকে অপরাধী সে, কিন্তু সে অপরাধটা সে করেছে কেন, কোন জায়গা থেকে সে আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, তো সেই জায়গাটার দিকে আমার কিন্তু নজর নেই। যখন ঘটনাটা ঘটে যায় তখন আমরা বলি যে সে এটা করেছে, সে ভিকটিম হয়ে যায় শুধুমাত্র।
1: এখানে তো পরিবার, সমাজ, মানে
0: হ্যাঁ
1: স্কুলে পড়াশোনা করেছে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব সবার এখানে যৌথ ভাবে দায়িত্ব আছে।
0: তারপর ধরুন স্কুলের মধ্যে অ্যাবিউজড হয় অনেকে, মেয়েরা বিশেষ করে, মেয়েরা ছেলেরাও হয়, তো ওরা বাড়িতে এসে মা বাবা আমরা হয়তো খেয়ালই করলাম না, সে দিনের পর দিনে অ্যাবিউজড হচ্ছে, চুপচাপ শুয়ে থাকে, স্কুলে যেতে চায় না, খিটখিটে পনা করে, তো এইগুলির দিকে আমাদের নজর নেই আমরা। বা বুলিং এখন আরেকটা ব্যাপার, মানে মোটা রোগা সুন্দর বিশ্রী এগুলি নিয়ে বুলিং, পড়াশোনা নিয়ে বুলিং, সাইবার বুলিং, তো এত কিছু সমস্যার মধ্যে একটা, মানে আমরা মানে ভাবতেও পারবো না, মানে আমাদের জেনারেশনে দাঁড়িয়ে আমরা ভাবতেও পারবো না যে ওরা কি স্ট্রেসের মধ্যে আছে, এবং সেইখানে আমরা কিন্তু ওদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছি না ততটা, আমাদের হাতটা কিন্তু ওদের দিকে প্রসারিত আমরা রাখিনি।
1: আচ্ছা, এইসব এই এই প্রবলেমগুলির জন্য কি কোনো চিকিৎসা আছে, মানে কাউন্সিলিং বা চিকিৎসা বা কি করতে পারে? তাহলে খেলাধুলা বা যোগ ব্যায়াম এইসব কি কোনো কাজে আসতে পারে?
0: হ্যাঁ, এগুলি তো আমার যে অ্যাকচুয়ালি ইমোশন না, এই যে ঘটনাগুলি ঘটে আমার, সেগুলি আমার আবেগ তৈরি করে, নেগেটিভ আবেগ, আমার মনের ভিতরে আবেগ সঞ্চিত হয়, এই আবেগটাকে প্রকাশ করার জন্য আমার জায়গা কি, খেলাধুলা আমার এনার্জির আউটলেট হবে, সোশ্যাল রিলেশনশিপ আমার এনার্জির আউটলেট হবে, আমি আমার মার সঙ্গে বসে গল্প করবো, আমার মনের কথা বলবো, আমার কষ্ট দুঃখ গুলি লাঘব হবে, অর্থাৎ আমার ইমোশন রিলিজ হবে, সাইকোলজিক্যাল ক্যাথারসিস মানে মানসিক শান্তি, প্রশান্তি আমি লাভ করবো, এই প্রশান্তির ফলে আমার যে চাপা আবেগটা আছে এটা অন্য কোনো খারাপ রাস্তায় না বেরিয়ে সহজ রাস্তায় আউটলেট হয়ে যাবে।
1: ঘরে, হ্যাঁ ঘরে বসে মা বাবা ভাই বোন সবাই মিলে আমরা ক্যারাম খেলতে পারি, চাইনিজ খেলতে পারি, দাবা খেলতে পারি, মানে এগুলো, তারপরও স্ক্রিন টাইমটা মানে কিছুটা কমাবে যদি আমরা এগুলো ঘরে।
0: আর এখন তার উপর মানে মা বাবা হিসেবে আমি তাকে জ্ঞান দিলে সে শুনতে আসবে
1: না, না
0: বলবে তুমি বন্ধুর মতো আমাকে তার কাছ থেকে কথাগুলো আদায় করতে হবে, বা তার আদায় করা না, ঠিক আমি আদায় করার শব্দটা ভুল বললাম, মানে বন্ধুর মতো
1: শুনতে হবে, শুনতে হবে,
0: শুনতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি করি। আর হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে এগুলির জন্য কিছু আছে কিনা, হ্যাঁ অনেক কিছু আছে, গভর্নমেন্ট প্রোগ্রাম তো প্রচুর হচ্ছে এখন, ধরুন আমাদের প্রত্যেক বছর 10th October মেন্টাল হেলথ ডে হয়, সেটা আছে, সেটা ছাড়া ডেটা আসল কথা না, মানে দিন দিন কিন্তু মানে 2022 সালে হয়েছে ন্যাশনাল মানে সুইসাইড প্রিভেনশন স্ট্র্যাটেজি, 2030 সালের মধ্যে চেষ্টা করা হবে সুইসাইড মুক্ত করতে, এরকম প্রোগ্রাম নিয়েছেন গভর্নমেন্ট। তাছাড়া NRHM আছে, NRHM আমাদের, তারপরে আছে ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম আছে বিভিন্ন, তার ফলে মেন্টাল হসপিটাল অনেক হচ্ছে দিন দিন, স্কুলগুলিতে কাউন্সিলিং সার্ভিস, মানে সময় হয়তো কম আছে আমি তাড়াতাড়ি বলছি, ধরুন লাইফ স্কিল ট্রেনিং একটা ব্যাপার আছে, যেগুলো স্কুলে স্কুলে আমরা এখন NEP যে চালু হয়েছে, NEP তে কিন্তু মানসিক স্বাস্থ্যের উপর সাংঘাতিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করা হয়েছে। এখন কথা হচ্ছে মানে লাইফ স্কিল ট্রেনিং গুলি, মানে ধরুন আমি আমি পড়াশোনা শিখেছি, সবকিছু করলাম কিন্তু আমি চাকরি বাকরি পেলাম না, তো আমার হতাশা হবে না, হবেই তো। আমি তখন আমি এনার্জিটাকে কিভাবে অন্য কোন রাস্তায় দেব, আমি নানা রকম ইয়ে করব। তো আমাকে লাইফ স্কিল ট্রেনিং যদি থাকে আমার, তাহলে আমি কিন্তু কিছু মানে কিছু করতে পারবো বা এই সমস্যাগুলির সঙ্গে আমি মিলিয়ে চলতে পারবো। ফলে ওই লাইফ স্কিল বিভিন্ন সব এডুকেশনাল ইনস্টিটিউশনে কাউন্সেলর থাকার দরকার আছে, যাতে এই এই জিনিসগুলো যাতে মানে প্যারেন্টাল কাউন্সেলিং করবে ওনারা, স্টুডেন্টদের তো করবেই তার সঙ্গে প্যারেন্টাল কাউন্সেলিং করতে
1: অবশ্যই দরকার। বাচ্চার সাথে বাচ্চার মা বাবার কাউন্সেলিং না হলে তো বাচ্চাকে কিভাবে পরিচালনা করবে?
0: তারপর টেলি মানুষ একটা আছে, অনেকেই ওটা যেটা জানে না, একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে 14416, টেলি মানুষ প্রোগ্রাম আছে গভর্নমেন্টের। মানে আমার যদি খুব হতাশা বা এরকম সুইসাইডাল ইচ্ছা যদি জাগে, জাগতেই পারে, স্বাভাবিক কমন ব্যাপার অনেকেরই হয়, তো হলে পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে টেলি মানুষে যদি আমি ফোন করি আমি কাউন্সেলিং সার্ভিস পাবো ফ্রিতে। মানে এরকম ব্যবস্থা আছে, হয়তো এখনো মানুষ অতটা জানে না, কিন্তু যেহেতু আমরা ডিজিটাল ইন্ডিয়ার দিকে যাচ্ছি না, ফলে অটোমেটিক এই সমস্যাগুলো আসছে এবং এই সমস্যাগুলোর জন্য কোপ করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রামও তৈরি হচ্ছে এই আর কি।
1: তাহলে ছোট থাকতে থেকেই মানে এটা একদিনে ঠিক হবে না, এবং একদিনেও একদিনে বাচ্চাদের মধ্যে এরকম সমস্যাও হয় না। হ্যাঁ, এটা ছোট
0: মেয়েদের মা বাবাদের, যেহেতু এটা নারীদের জন্য প্রোগ্রাম, মেয়েদের মা বাবাদের জন্য, মাদের জন্য আমি একটা কথা বলবো, এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনটা একটা সাংঘাতিক ব্যাপার, এই কারণে খেয়াল রাখতে হবে আমাদের, আমরা বুঝতে পারি না অনেক সময়। মানে এক তো পিউবার্টির সময় মেয়েদের পরিবর্তন, শারীরিক পরিবর্তনটা একটা বড় পরিবর্তন, আর এস্ট্রোজেন প্রোজেস্টেরন যে হরমোনগুলি আছে এগুলি কি করে, সেরোটোনিন লেভেল আছে আমাদের ব্রেনে, মস্তিষ্ক থেকে একটা নিউরোকেমিক্যাল সাবস্টেন্স বেরোয় সেরোটোনিন, তো এইটা এইটা কি হয় পিউবার্টি মানে বিভিন্ন সময় পরিবর্তন, মেনার্কি মানে প্রথম যখন মাসিক ঋতু চক্র শুরু হয় মেয়েদের, ওই সময় তাদের মধ্যে তীব্র মানে ডিপ্রেশন অ্যাংজাইটি
1: একটা চেঞ্জ আসে,
0: চেঞ্জ হয়। হ্যাঁ, এটার সঙ্গে মানানোর জন্য মাকে কিন্তু খুব মানে ভালোভাবে হাত বাড়িয়ে দেওয়া দরকার ওই সময়টাতে। আরেকটা হচ্ছে প্রত্যেকবার, এটাকে বলে মানে প্রি মেনস্ট্রুয়াল ডিসফোরিক ডিসঅর্ডার, মানে প্রত্যেকবার মেনস্ট্রুয়েশন হওয়ার আগে ওরকম একটা বিষাদ আসে মেয়েদের মধ্যে, বিষণ্নতা আসে। এগুলো আমরা জানি না বলে, কমন নলেজ নেই বলে আমরা বুঝতে পারি না যে কেন এরকম করছে, তখন ঘটনাটাকে আরো খারাপ করে দিই। ওই সময়টা যদি আমরা যদি এগুলো এই জিনিসগুলো যদি মিনিমাম নলেজ গুলো যদি থাকে আমাদের, তাহলে আমরা কিন্তু তাদের হেল্প করতে পারি আর কি কিছুটা।
1: ম্যাডাম অসংখ্য আপনাকে ধন্যবাদ, আমাদের সময় প্রায় শেষ, আপনি মানে মূল্যবান পরামর্শ অনেক সাজেস্ট আপনি দিয়েছেন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। আমাদের সময় আজকে আর নেই, আপনাকে কোন আরে আরো মানে অন্য কোনো একদিন আপনাকে
0: শুনবো,
1: অনেক কথা আছে আমাদের শোনার আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমি নারী অনুষ্ঠানে শুনলেন মানুষ বর্তমান প্রজন্মে মানসিক অবসাদের কারণ ও এর সমাধান, এই নিয়ে। আর এই নিয়ে বললেন মনস্তত্ত্ব বিভাগের রিটায়ার্ড অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অর্পিতা আচার্য। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে বিশাল শর্মা। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि भारत रक्षा निर्यात, राजनीतिक सहयोग और मित्र देशों के मामले में लगातार नई ऊंचाइयां छू रहा है। आकाशवाणी से आज मन की बात कार्यक्रम में करगिल विजय दिवस के वीर सैनिकों का स्मरण करते हुए श्री मोदी ने कहा कि ये दिन देशवासियों को अपने बहादुर सैनिकों के असाधारण शौर्य की याद दिलाता है।
3: आज कारगिल विजय दिवस है, ये दिन हमें गर्व से भर देता है, ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है। कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था। उन्होंने माँ भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया। आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ।
2: प्रधानमंत्री ने कहा कि भारत अपनी तकनीकी क्षमता लगातार बढ़ा रहा है।
3: रक्षा उत्पादन हो, रक्षा निर्यात हो या मित्र देशों के साथ राजनीतिक सहयोग, भारत लगातार नई ऊंचाइयों की ओर बढ़ रहा है। इस महीने की शुरुआत में मैं इंडोनेशिया में था, जहां ब्रह्मोस और अस्त्र मिसाइलों के लिए एक बड़ा समझौता हुआ है। दुनिया का भरोसा भारत के रक्षा उपकरणों और तकनीक पर बढ़ रहा है।

दीवाने शहर में। दो दीवाने शहर में।

এখন বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী মিলনিয়া। কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

গানটি শুনলেন আশা ভোঁসলে, শব্বির কুমার এবং শিরেশ ওয়াদারের কণ্ঠে। অবকাশ সঞ্জীবনী অনুষ্ঠানে শুনছেন কলি ছবির গান, সুরকার লক্ষ্মীকান্ত প্যারিলাল, গীতিকার আনন্দ বক্সি। অনুষ্ঠানে বাড়ির শিল্পী শব্বির কুমার এবং শৈলেন্দ্র সিং।

আজি শুনলেন সাব্বির কুমার এবং শৈলেন্দ্র সিং এর কণ্ঠে। অবকাশ রঞ্জন অনুষ্ঠানের সবশেষ গানটি শুনুন, অলকা ইয়াগনিক এবং সাব্বির কুমারের কণ্ঠে। আজকের ছবি কুলি, সুরকার লক্ষ্মীকান্ত পেয়ারিলাল, গীতিকার ছিলেন আনন্দ বক্সী।

মনোরঞ্জন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান আকাশবাণী বিলোনিয়া। লোকসঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি, শিল্পী অর্পিতা চক্রবর্তী।

রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন অর্পিতা চক্রবর্তী। আকাশবাণী মিলনে শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে আর শুনবেন নাটক তুলিং এসকো, রচনা রুহিদেব বর্মা।

0: ননতই আনি তিনি নিশিমি অ হাসাকা কতর মা কাইসা ইমাং সাইমান যা নংবা আবন মুখ থাংদা খলাইর ন নিনি কক তো নাশিং টঙ্গ হাকর সিলাই মিহিমই আসুক নিনি তলিং ইয়াসকু বাহ অবলে গুবন খাও চমানি নাংসুক থাঙ্গা কায়তর যে নং খাইতেই আবো নুন
1: বস তাও বাই খবর জাঙ্গা বহ নি কক তুলছে
2: আমি কক তুম তুমলা সার
1: খানি বিশিং খাসুক সাদা পইলেন ইয়াসক দি খানি পাইয়া হামজাক মা তাই খুলুম মা দাদা নি কক তুম মানে আনি খাপান বিয়ান জানি থাঙ্কা বাই থাঙ্গ বড় মা তংখা সাইমান দিয়া হাসাকা তংসাক নিনি কক না পগে মানানি কক দিয়া সিনি নগণ হাত মানে হর নিনি মকল বাই আমি মকল সেরাচা নাসিক তংলাই মানে বিশিং পিসে বেবাক নাকার খাইয়ে মূসা কক সেয়াই নেন কিফলি থাংমানি আবন সিনেরি রেখা নেন কাইসা অতর মায়ানি বড় নিনি ইমান মুখঠান উঠুন আনি বা আবনি ইমান
2: বাহ জাঙ্গা
1: হও
2: হিনকাই বা কক বা আসুক পাইজাব নুবলে
1: হও গান সুমাইয়া সুমলে যে আমার হাই কক রোবান হইব
2: জাঙ্গা অরল সিনেমি সুমি যে বুসু কুচুক নি মানসুকাই পরে সেরাপ সবাই নো বহু সিনেমি খিবিকা কক্রি আং খানা সুমিনি গাই মালাই এ পাইথা কক খালাই গুনাই তাই কিসা তঙ্গুই আনি কক টুন সুমলি নু লহরি দিদ
1: আও বস
3: তলদে বাবু কক থাইসা সায়া হনে তঙ্গমানি সায়া তঙ্গমানিয়া
4: তোমাকো
3: কক খাই সিনি সুমলি বাই ডাকাত বকরক তলং ইয়াসকুন কক্সি
4: তাম তল ইয়াসকু বাই সমলিন তুই তোমাক তহু না
3: ন খাবই এই ক্লাইমা সে কিংগনি কন্ন তল বাবু ই কন্না জি তলং ইয়াসকুন কক্তুম
4: তাম কক্তুম অবদা খাপাংনি সুমলি নিনি কক্তুম মানই আং তিনে বাই থাংন বেলাই কথার হাইমা তংখা নিনি কক্ন আং তিনি নারক সিনাই আং ঠিক হরনি ভারতাম ফুরু ফাইনাই নিনি কেওয়াতা ভেরেপ দি আসুকন তলিং ইয়াসকু
5: আনি সুমলি আসু ডাঙ্গু থাঙ্কা হানি মুথাক ঝাক বরক সিত্রা ডাকাত বাই আনি হাজুক সুমলি অম হায়ং খা আমব বড় তোমাং খা তাম হিমাং দা মুথাং আমব পাল সুমাং রানি আপলে পাল ফা মুং কক তুম বাহিকে গরম মানি ফিকেন
3: তাগে বাবু বরনি অ তঙ্গু জেফু হিনি নগ তলে ইয়াসকু ফলো আফরি সিমন অবাহেন লাইকা
5: আচ্ছা
3: তামুনিবা ছমিল কক তুম ফাইমা রকন আংখা মিঠেগে পর কা সুই পর নাচিন অম হেমা লাগি আনি ওয়ান ছমা কি তাই কাইছে
5: আম বমতু
3: আবুন সে সিকাম সেম লাইখা না
5: আচ্ছা
3: আবুনি বাগুন হিংসা খাইয়ে ফিরবি থাঙ্গু নিং সালতা সামনে কক্ছে আমরা মা বাসুকছু তারপর বাবু
5: হো ডাইভিয়া পান্থক আং বা আবন ন মানসুকে কুলপাই আমি তঙ্গনি আবনি বাকি আং বইলা কক তো মান ফুরু নমা যে কক বিটি খলাই মারং ন মা সুমিলি চাদ গিয়াঙ্গু ককরে থানি তিনি নিজে চড়া কাহাম সুমিলি না তা ফুক দি ফিয়া ইয়াকু ইয়া খাওয়াই খেকলাই তন্দি আয়াং ফাইকা হাঙ্কাই ন কোন ককরে গুলি খাই বঠাত খেবি
3: হাই একাই তাই মুসা খামে করে তাহলে হুঙ্কাই মানুষকে তেও মান জাখা
5: তাম বংতে
3: তাহলে ইয়া স্কুল চিনি শিপাই রঙ আসুক কেলা ফসব নি উকলুগ সুমিয়ানে অ্যাডভান্স ইনফরমেশন তাম সময়
5: ইচ্ছাই তো নাই আবু তাই সারা নামে হবলে আবু আং না কিনে সাইকিব গাবলা থানি যে আং সামনে আবার হাকে দেখা দি জাস কাম তিনি বড় কম মত মত লাই আসুক
3: সরম জাত তাবিলে সাইমানানি আসুক বচ্চু বঠান তো খামরুকতেই মুরুক ফাইনি সুমিনু তুই বিশুক চানি ওয়ান সুমা তঙ্গমানি ফাইসে তাবুগলে ব্যাংক ব্যাংক কষক

ককবরক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ককবরকের নাটিকা। অনুষ্ঠানে এবার শুনুন ধনেশ্বরী দেববর্মার কণ্ঠে ককবরকের একটি আধুনিক গান।

শ্রোতা বন্ধুরা, শুনলেন ধনেশ্বরী দেববর্মার কণ্ঠে আধুনিক গান। এই গানটির মধ্যে দিয়ে শেষ হলো আজকের মতো কব্যরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান খেতে খামারে।

খেতে খামারের আজকের পর্বে আমরা শুনব একটি নাটিকা বিষয় জিওল মাছের চাষ।

0: কেন্দা
1: কত
0: আজ তো
2: মনারে
1: সুস্থ করতে যায়
0: না না ওই হলাইতে মাছের কানা বলা হাঠি গেছে ওই
2: মানুষের শরীর থাকলে রোগ শোক থাকবে, তুই একেবারে মানুষের রোগ লই সব সময় একেবারে
0: কাঁড়া
2: সুগেন্দ্র ভাই যে কারণে আছি এই কারণে আমরা আজকে সময় নষ্ট না করি ব্যাপারটা ভালো করে বুঝিল বুঝতনি।
1: আচ্ছা
2: তোমরা তো লস কাছে জিওল মাছ চাষ করতাম,
1: ঠিক ঠিক তোমরা যে সুখবর আছে,
0: হ্যাঁ
1: একটা ভালো সুখবর কি জানো নি, আরে কালিয়া তোমার অফিসে গেছিলাম,
0: হ্যাঁ
1: হ্যাঁ মাছের অফিসে গেছি যে ওই আমরা যে স্বপন স্যার,
0: হ্যাঁ
1: হ্যাঁ স্বপন চৌধুরী,
0: হ্যাঁ
1: আমাদের যে মৎস্য অফিসার
2: কিষাণ মানিতে আলোচনা করে
0: হ্যাঁ
1: ওই স্যারের সঙ্গে দেখা হয়েছে, সুকন বাবু আর বাবু হয়েছে বাবু রে স্যার আসলে
0: আচ্ছা
1: যাক স্যারে করছে সুকন বাবু, আচ্ছা এই আনার পুকুরের কেমন অবস্থা? পুকুরের অবস্থা আছে স্যার মোটামুটি, কিন্তু এখন আমার ইয়ে তো স্যার নুরমি আইয়ে মনা আইয়ে লক্ষ্মীর বাবা আইয়ে তারপরে এই আরো দু একজন আইয়ে, হ্যাঁ
2: হারানোর বাবু তো আইয়ে
1: হারানোর বাবু আইয়ে এগুন বেগুন তো আইয়ে স্যার বুঝছেন, এগুন বেগুন আইয়ে স্যারে কছি আর কি, স্যারে কছে আচ্ছা ঠিক আছে আমনের বাড়ির যাবো একদিন, হ্যাঁ আজকে স্যার ডেট দিছে সময় দিছে আজ আইব স্যার,
0: বহুদিনে কইন সাহার আইলে একটা গহরু দুটো দি সাহাটা একটু
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে।

0: আচ্ছা স্যার, ওই দিন তো আপনার সঙ্গে দেখা জানো ছিল, আপনার কোশ্চেন আমরা এখানে আইবেন স্যার, আপনার অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা আজকে আমরা এখানে আসছেন স্যার, বুঝলেন।
1: আমারও খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে মিশে।
0: আচ্ছা আচ্ছা, এখন ঘটনা হচ্ছে স্যার, আমরা বেগুনের মাথায় তো একখান স্যার খারাপ বুদ্ধি না ভালো বুদ্ধি বুঝি না স্যার, স্যার ওই হাবিলের বাপ, হাবিলের বাবু স্যার এই গত দু তিন বছর ধরে স্যার দেখে দিতে স্যার, এদিন ঘর করের, এদিন হোলারে স্যার বিদেশে ভাড়ার, হ্যাঁ স্যার প্রচুর টাকা পয়সার
1: আপনি তো বলছেন যে উনি খুব লাভবান হচ্ছে, নিশ্চয়ই লাভবান।
2: আচ্ছা স্যার, গেলে মানুষে কেবল খুঁজে
0: মাছের জিওল মাছ নেই, আর মাছ না আর জিওল মাছ, আরে
2: শুধু গোবর টাল গোবর কিন্তু মাছের আবার
1: খাদ্য,
0: আচ্ছা স্যার
1: বাদ দেন
0: স্যার,
1: খুব ভালো, যেখানে ধরুন কিছু কিছু জলের আগাছা থাকলেও কোন অসুবিধা নাই হতে পারে এখানে, জলের গভীরতা খুব বেশি দরকার নেই, কারণ আমাদের এই অঞ্চলে তো বৃষ্টি নির্ভরশীল তো জলাশয়, এই সময়ে জলও কম থাকে। আমরা বলছি যে এক হাত থেকে দেড় হাত জল হলেই সেখানে মাগুর মাছের চাষ করা
0: যায়,
1: মাগুর শিঙ্গি কই, হ্যাঁ এই সমস্ত জিওল মাছের চাষ।
0: আচ্ছা স্যার আগে একটু কথা বলছি, হ্যাঁ অবশ্যই আমার পুকুরে দেখিয়েছেন না স্যার, এটা তুলবেন স্যার মাগুর মাছ?
1: অবশ্যই অবশ্যই, খুব সুন্দর হইব, আপনার এই পুকুরটা তো মাগুর চাষের জন্য খুব উপযোগী।
0: তাহলে চিন্তা নাই নুরু, চিন্তা নাই, আছে তো
2: আনিয়ে তো বটা,
0: হ্যাঁ ঠিক ঠিক
1: খুব সহজেই মাগুর মাছের চাষ করা যায়। আর মাগুর মাছ চাষ করতে আর একটা সুবিধা কি জানেন, আপনার এই মাছকে মাত্র ৬ মাসেই চাষ করলে বাজারে বিক্রি উপযোগী মাছটা হয়ে যায়। আমরা দেখেছি ৬-৭ মাস চাষ করলে এক একটা মাগুর মাছ ৬০-৮০ গ্রাম ওজনে হয়ে যায়, যেটা বাজারে খুব মানে বিক্রির উপযোগী মাছ, সেটা করতে পারি। তবে মাগুর মাছের ক্ষেত্রে আর একটা সুবিধা রয়েছে কি জানেন, মাগুর মাছের চাষের ক্ষেত্রে খুব বেশি সার ইত্যাদি দেওয়ার প্রয়োজন নেই।
0: ওই মাগুর মাছ চাষ করো,
1: চুন একটু ব্যবহার করা প্রয়োজন, কানি প্রতি জলাশয়ে আপনার ৪০ কেজি চুন দিলেই হবে।
0: কোন সময় দেবো
1: চুন? তো পুকুরে মাছ চাষ শুরু করার সময় তখন দিতে হবে অর্ধেকটা চুন, মনে করুন এক কানি পুকুরে আমার ৪০ কেজি লাগবে, পুকুরটা তৈরি করার সময় ২০ কেজি দেবো, আর বাকি যে ২০ কেজি থাকবো সেটা পরবর্তী ৫-৬ মাসে আমাকে দিতে হবে।
2: স্যার একটা কথা কইতাম,
1: হ্যাঁ অবশ্যই,
2: মাছ তো স্যার খানা না খায়, সুমুটুন খাইবো না,
1: ঠিক কথা বলেছে, খুব সুন্দর খুব সুন্দর কথা বলেছে
0: স্যার, কি তা কয় নুরু,
1: না না না ঠিক আছে, উনি খুব সুন্দর কইছে। আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে মাছ তো জলের ফসল, মাছ শুধু জল খেয়েই বেঁচে থাকে, আসলে তো এইরকম না, মাছ জলের মধ্যে খাবার তৈরি হয়, সেই খাবার খেয়ে মাছ বড় হয়, আর এই খাবার তৈরি করার জন্যও কিন্তু চুনের প্রয়োজনীয়তা রয়েছে, শুধুমাত্র সার ব্যবহার করলেই হয় না, সারের সঙ্গে কিছু যদি চুনও যদি ব্যবহার না করি তাহলে সার যে ব্যবহার করলেন খাবার তৈরি হওয়ার জন্য সেই খাবারটা তৈরি হবে না। এছাড়া
2: আর কেন কথা কইছেন স্যার, চুন খেলে মাছে হেড়িতে কত যে দিন,
1: ও চুন খেলে তো মাছ মারাই যাবে, সঙ্গে সঙ্গে মারাই যাবে, সুতরাং চুনটা আগে ব্যবহার করতে হবে, তারপর মাছ ব্যবহার করতে।
0: আচ্ছা স্যার, আমরা স্যার নুরুরে ভালো ভালোগরি কর সুনটা কিভাবে জলের মধ্যে মিশে মিশে ভালো করে
1: যখন পুকুরটা তৈরি করব তখন তো পুকুরের মধ্যে মাগুর মাছ নেই তখন চুনটা আমরা সরাসরি পুকুরে ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই আর যখন চাষ চলবে তখন যখন চুন ব্যবহার করব তখন চুনটা আগের দিন সন্ধ্যার সময় ভিজিয়ে রাখতে
0: হবে ভালো করে বুঝিল
1: পরের দিনই ভিজা চুনটা জলে গুলে সমস্ত পুকুরে ছড়িয়ে দেবে
0: আচ্ছা স্যার আচ্ছা স্যার আচ্ছা স্যার ইয়ান আর কি কথা স্যার নুরুর এই কথাটা ভালো করে বুঝাইতে হবে কিলে জানেন স্যার স্যার চুনটা ভালো করে ছাঁকে দিলে ভালো হবে

0: শাক তো আরো ভালো,
1: নাহলে স্যার ওই যে শুনা একটু গোটা গোটা থাকবো যে মাছ জন খাইবে, হ্যাঁ করাইলে থাকে না স্যার, ওই নূর যে কথা কইছে স্যার ওই মাছ খাইলে ঠিক কত বুঝে
0: ঠিক ঠিক ঠিক খুব সুন্দর কথা বলে। সুতরাং আমরা যদি এরকম ছেঁকে দিই তাহলে তো খুবই ভালো হবে, আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন জলের সঙ্গে মিশিয়ে তারপরে ছেঁকে দিতে হবে।
1: আচ্ছা আচ্ছা,
2: মা ভাইয়া
0: চুন দিলেই হবে, আর কিছু সামান্য কিছু কাঁচা গুঁড়ো ব্যবহার করলে আর কোন রকম সার দেওয়ার ব্যবহার প্রয়োজন নেই। তারপর কি করতে হবে, আপনার এই গোবরটা দেওয়ার 7-10 দিন পর পুকুরে আমার চারা পোনা মজুত করতে হবে, মানে মাগুর মাছের চারা পোনা। আমরা চারা পোনা কিন্তু ছোট হলে আপনার ভালো,
1: এই যে চারা পোনার কথা কইছে নুরু তো আর কানে কানে কষা, আমরা লজ্জা কর না স্যার, বুঝেনি এই সারা ফোন আছে কতুনা,
0: হ্যাঁ কোথায় ঠিক কথা বলে। আমাদের যে মুহুরিপুর ফার্ম আছে, ফিশারি ডিপার্টমেন্টের যে মুহুরিপুর ফার্ম, সেখানে এই চারা ফোনা পাওয়া যাবে। বর্ষাকালে কিন্তু চারাটা সংগ্রহ করতে হবে, চারা সংগ্রহ করে অক্টোবর নভেম্বর দিকে আমাদের মজুত করতে হবে। চারা পোনা মজুত করার সময় লক্ষ্য রাখতে হবে প্রতিটি চারা পোনা থেকে যেন 8-10 সেন্টিমিটার সাইজ হয়। ছোট পোনা হলে কিন্তু টিকবে না, সমান বা একটু বড় এরকম বা দেড় আঙুল এরকম বড় সাইজের পোনা দিলে কি হবে, মাছটা বাঁচবে বেশি, আর ছোট দিলে মাছ কিন্তু মারা যাবে বেশি, মর্টালিটি বেশি হবে,
1: বেশি মরে যাবে।
0: হ্যাঁ, আর বড় সাইজের হলে সার্ভাইভিলিটি ভালো হবে, মর্টালিটি কম হবে।
1: স্যার আপনি তো স্যার ওই যে কিষান বাড়িতে যে আইছিলেন,
0: হ্যাঁ
1: স্যার এখানে একটা কথা আমি রেডিও শুনছিলাম তখন, বুঝলেন
0: বা ভালো,
1: আমি শুনছি স্যার আমি কিতাছেন ওই সারাকে শোধন টোধন করার কথা
0: কথা অবশ্যই খুব ভালো কথা বলেছেন, যে চারা পোনা পুকুরে ছাড়ার আগে শোধন করা অবশ্যই প্রয়োজন,
1: কারণ হচ্ছে কি নুরু বুঝিলে ভালো করে।
3: হ্যাঁ মা কি পুকুরে জলরে করো
0: না, না না
1: মাছের ফোনা রে, মাছের ফোনা সারা ফোনা।
3: আচ্ছা ইয়া সাই হাজার ভালো ভালো মানে
0: আচ্ছা কোন তো কোন তো
3: এই বিশিন্দি,
0: হ্যাঁ
3: শোধন করে দেব।
1: আরে স্যার দেখছেন স্যার ওই বীজের সঙ্গে মাছের সারা মিলে আলাইছে,
0: না না হবে না হবে না। এটা কি করে করব আমরা, প্রতি লিটার জলে,
1: হ্যাঁ স্যার
0: 8-10 ফুটা তারপর ধরে ধরে আমরা ছেড়ে দেবো। এখন প্রশ্ন হচ্ছে গ্রামাঞ্চলে অনেক সময় ফরমালিন নাও পেতে পারেন, তাহলে কি করবো? আর একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে একটা মাটির একটা গামলা নিয়ে নিই, তার মধ্যে কিছু জল আর কিছু কাঁচা গোবর ভালো করে মিশিয়ে নিন জলটার মধ্যে। এবার এই কাঁচা গোবর মিশানো জলের মধ্যে চারা পোনা গুলোকে রেখে দিন, কতক্ষণ রাখবো? 2-5 ঘন্টা। না না এইখানে ওষুধ হিসাবে কাজ করবে, এখানে ওষুধ হিসাবে কাজ করবে, গোবরের অনেক গুণ, মানে এইখানে ওষুধ হিসাবে কাজ করে। অর্থাৎ এই চারা পোনা আনার সময় আপনি মুহুরিপুর থেকে আনবেন, আনার সময় মাছের গায়ে কিন্তু ক্ষত হতে পারে, কারণ মাগুর মাছের কি থাকে, 2টা কাঁটা থাকে কিন্তু, তো একটার গায়ে আর একটা কাঁটা ফুটতে পারে, আর কাঁটা ফুটলেই কিন্তু সে গিয়ে পরবর্তী সময় সেখানে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ হতে পারে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। তার জন্য কি করতে হবে, মাছগুলো শোধন করতে হবে। ওই শোধন করার কাজটা কি বললাম, না একটা গামলার মধ্যে জল নিয়ে কিছু কাঁচা গোবর গুলে সেই গোবর গুলা জলের মধ্যে মাছগুলোকে রাখতে হবে, কতক্ষণ না, 2-5 ঘন্টা।
1: আচ্ছা,
0: কিছু কিছু মাছ আছে দেখবেন 2 ঘন্টা পরেই তারা অস্বস্তি ফিল করছে, তখন ধরে ধরে পুকুরে ছেড়ে দেবে। আর যেগুলো কি এখন সুস্থ আছে তাদেরকে আর একটু সময় থাকতে দেবে, অর্থাৎ গড়ে আমরা 3 ঘন্টার মতন রাখবো, তারপর মাছগুলোকে পুকুরে আমরা ছেড়ে দেবো।
3: বুঝতে মনে ওই মাছগুলো কাবন বলবো
1: একটু ভালো গুণ আছে স্যার, কোন সময় কেউ খুশি তো স্যার মনে রাখে, স্যার
0: মনে
3: রাখে দেখছেন শোধন করবো মনে রাখে।
1: মাছের চাষ করিব খানা দানা কিছু দিত না, এবার আমার কাছে কতদিন রাখবে, সুগন্ধা মাছ বড় না, সুগন্ধা মাছ বড় না, সুগন্ধা মাছ বড় না, বুঝেনি স্যার এই স্যার খানা
0: খাবার না দিলে তো মাছ বড় হবে না।
3: স্যাররা কয়ে হাড়িতে বলে বেখানা আছে, আর খানা কি
0: অবশ্যই দিতে হবে। শুনেন, এই মাগুর মাছকে তাড়াতাড়ি বড় করতে হলে তাদের প্রাকৃতিক খাবার অর্থাৎ জলে যে খাবার তৈরি হবে সেই খাবারের সঙ্গে সঙ্গে বাইরের থেকেও কিছু খাবার দিতে হবে। বাইরের থেকেও কিছু, বাইরের যে খাবারটা সেটাকে আমরা পরিপূরক খাবার বলি। বাইরের খাবার হিসাবে আমরা

0: কি দিতে পারি, আমরা দিতে পারি আপনার ওই শুকনো মাছের গুঁড়া দিতে পারি, তারপরে ওই পচা চাউল সিদ্ধ করে সেটার সঙ্গে মিশাতে পারি, বা ছাগলের অন্ত্র, ছাগল যে বাজারে যে পাঠা বিক্রি হয়, পাঠার যে নাড়ি বুড়ির ভিতরে যে জিনিসগুলো থাকে খাদ্যবস্তু, সেইগুলোকে একটু সিদ্ধ করে তিনটাকে একসঙ্গে মিশিয়ে মাছকে খাবার হিসেবে দিতে পারি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবেন, মাগুর মাছ কিন্তু নিশাচর, ওরা কিন্তু রাত্রিবেলায় খাবার খায়, রাত্রিবেলা সব কিছু করে, দিনের বেলা লুকিয়ে থাকে না, আমাদের মতো না, আমরা তো দিবাচর। রুই কাতলা মাছ এরা কিন্তু দিবাচর, দিনের বেলা খাবার খায়, ঘোরাঘুরি রাত্রে হলে ঘুমিয়ে যায়, আর মাগুরটা হচ্ছে ঠিক উল্টাটা, দিনের বেলা ঘুমিয়ে থাকবে, লুকিয়ে থাকবে, আর সন্ধ্যা হলেই খাবার শুরু করবে। তো আমরা সারাদিনে যে খাবারটা দেওয়ার কথা সেই খাবারে সবসময় থাকবে না, কিছুক্ষণের জন্য থাকবে, তারপর আবার চলে আসবে। আর ওদের তো অতিরিক্ত ষড়যন্ত্র, ওদেরকে কেন জিওল মাছ বলা হয়, মাছ কি করে জলে,
1: স্যার এত বুদ্ধি নর্মিয়ার বুদ্ধি, মাছ তো জলেই থাকে স্যার, অক্সিজেন আর অক্সিজেন তো জলে, তো মাছ তো জলেতে থাকবে স্যার,
0: ঠিক আছে, কিন্তু এই জিওল মাছ বা মাগুর মাছ কিন্তু অন্য মাছের মতন নয়, এদেরকে জিওল মাছ বা বায়ু সেবন মাছ বলা হয়, এরা জলের যে অক্সিজেন থাকে সেই অক্সিজেন ফুলকার সাহায্যে নেয়, আবার বাতাস থেকেও অক্সিজেন নিয়ে তারা বাঁচতে পারে, এর জন্যই এদেরকে জিওল মাছ বলা হয়, এরা খুব শক্ত সমর্থ মাছ, রুই কাতলা মাছের মতো
2: সহজে মরে না,
0: হ্যাঁ সহজে মরে।
1: আচ্ছা স্যার, ওই দিনে কোন সময় খাবার দিব,
0: আমরা যে কথা
1: কতটুকু পরিমাণ খাবার দিব,
0: দিনে তো দেবো না, আমরা অন্ধকার সময় দিব, অন্ধকার সময় মানে সকাল আর ভোরবেলা এবং সন্ধ্যাবেলা, আমরা বলছি সারাদিনে যে খাবারটা, মনে করুন সারাদিনে 1 কেজি খাবার দেবো, তো 1 কেজি খাবারের মধ্যে 750 গ্রাম দিয়ে দেবো সন্ধ্যাবেলা, তাহলে সারাত্র খেলো, আর ভোরবেলা দেবো ওই যে বাকি যে 250 গ্রাম সেটা হচ্ছে ভোরবেলা দেবো, এইভাবে খাবারটা আমার দিতে হবে। এবং খাবারটা মন্ড বানিয়ে একটা পুকুরের একটা 2-3টা জায়গায় নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় দিতে হবে, এমন না যে আজকে মনে করুন সন্ধ্যা 6টায় দিলাম, কালকে রাত্র 9টায় দিলাম, আরেকদিন আবার 10টায় দিলাম, এইরকম না, একটা নির্দিষ্ট সময় দিলে মাছগুলো নির্দিষ্ট সময়।
1: আচ্ছা স্যার, আচ্ছা স্যার, এখানে আমরা যখন সারাফোনা মানে ফেলাম, হ্যাঁ
0: হ্যাঁ,
1: তখন যে খাবার, আবার মনে করেন 2-3 মাস হয়ে গেছে, তখন কি একই খাবার দিমু?
0: মোটামুটি আমরা যখন চারা বোনা, তার জন্যই তো বলছি চারা বোনাটা একটু বড় আকৃতির হতে হবে, 8 থেকে 10 সেন্টিমিটার আকৃতির হবে, এবং এই সময়ে ওরা যে খাবার খাবে পরবর্তী সময়ে যে বড় যখন হবে তখন সেই খাবারটাই খাবে।
1: আমরা তো সৌভাগ্য স্যার, লক্ষ্মীর বাপ মনে হচ্ছিল আমার যাইতো না, লক্ষ্মীর বাপ কোনা নাই বলে গেছে,
0: আমাদের সংখ্যাটা আরেকটু বেড়ে গেল,
1: ঠিক স্যার,
0: খুব ভালো হয়েছে।
1: লক্ষ্মীর বাপ মন দেহ না, আমরা জিওল মাছের কথা বলি, কিন্তু সারা কত সুন্দর করে বুঝায়, হ্যাঁ বাদ বাকিটা বুঝে নিও, তাহলে আমরা মাছের খাবার সম্পর্কে জানলাম। আচ্ছা স্যার, এখন মাছের রোগের সম্পর্কে যদি
0: মাছের
1: কিনে স্যার, কারণ আমরা স্যার জিওল মাছ চাষ করুন, যদি লাভ যদি না হয়, যদি বেগুন মরে যদি কাটি থাকে স্যার, তাহলে তো আমরা লাভ পাইতাম না স্যার।
0: খুব ভালো প্রশ্ন করেছেন, মাছের কিন্তু এই মাগুর মাছের কিন্তু রোগ হতে পারে, বিশেষ করে এই সময়টাতে, হ্যাঁ এই সময়টাতে রোগ হয়, একটা হচ্ছে সুর যে থাকে মার্বেল, যে মুখের মধ্যে যে সুর থাকে সুর গুলো ঝরে পড়তে পারে, এটা একটা ব্যাকটেরিয়াল রোগ, মুসগুলো পড়ে যাবে এবং রক্ত ঝরবে, এটা যেন না হয়। আবার অনেক সময় পেট ফুলে যায়, পেটের মধ্যে ডিম নাই কিন্তু জল জমে পেট ফুলে যায়, এটাকে ড্রপসি বলে, এই সমস্ত রোগ কিন্তু হতে পারে। তো এইগুলো হলে কি করতে হবে, পুকুরে আমরা সিফেক্স নামক একটা ওষুধ ব্যবহার করতে হবে, সিফেক্স কানি প্রতি জলাশয়ে 320 মিলিলিটার সিফেক্স জলে গুলে সমস্ত পুকুরে ছড়িয়ে দিয়ে তারপরে হালকা করে জাল টান দিবেন। আর আরেকটা রোগ হতে পারে মাগুর মাছে, সেটা হচ্ছে অনেক সময় দেখুন মাগুর মাছ জলের মধ্যে সুধাভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ মাথাও উপর করে লেজটা নিচে করে সুজাভাবে দাঁড়িয়ে, মাছ কি সুজা থাকে না, তো
1: থাকে না
0: স্যার, এটা উলম্বভাবে দাঁড়িয়ে থাকবে, এটা কিন্তু অনেক সময় মাছের যকৃতে মানে লিভারের মধ্যে যদি কোনো কৃমি জাতীয় পোকার বা পোকার আক্রমণ হয় তখন এই রোগটা হয়। কিন্তু মাছও তো প্রাণী আমাদের মতনই, আমরা যেমন মাছ হব, শুধুমাত্র মাছের সঙ্গে আমাদের পার্থক্য, আমরা স্থলে থাকি মাছ জলে থাকে, আরেকটা পার্থক্য মাছ
1: অনেক পার্থক্য আছে
0: থাকলো, বাকি বাকি জিনিসটা আমাদের সঙ্গে মিলিয়ে চললেই তবে মাছ বড় হবে,
1: ঠিক ঠিক ঠিক,
0: ওরা ঠান্ডা রক্তের আমরা উষ্ণ রক্তের,
1: ঠিক
0: এই বাকি সব আমাদের মতনই, আমাদের যেমন সময়মতো খেতে হয়,
1: হ্যাঁ স্যার, এখন কৃমি হলে কি চিকিৎসা,
0: কৃমি হলে কি করবেন, তখন কি করবেন প্রতি লিটার জলে ওই আবার আট থেকে দশ মিনিট ফরমালিন দিয়ে মাছটাকে স্নান

0: সংরক্ষণের জন্য এটা ব্যবহার করা
1: হয়। কি ফাঁস করে এনেছে জানি ওই কলকাতা নিয়ে কি ফাঁস করে মাথা কত ঠিক থাকতো এই চাষ করি করি করে এই পয়সা দিয়ে দিয়ে
2: না স্যার ঠিক আছে খুব ভালো কাজ করে স্যার। এখন বেগুন তো মন্দি শুনের বুঝছেন স্যার, এখন সবচেয়ে বড় ব্যাপার হইলো এই জিওল মাছ চাষ করি
0: ২০ থেকে ২৪ কেজি পর্যন্ত মাগুর মাছের ফলন তুলতে পারি, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার।
1: কিন্তু
0: ঠিক বলেছে, শুধু টাকা টাকা করলে হবে না, সুন্দর করে চাষ করতে হবে, সুন্দর করে চাষ করে যে কথাগুলো বললাম সেগুলো মনোযোগ দিয়ে করতে হবে, তাইলেই কিন্তু আমরা আশানুরূপ ফল পাবো। তবে এখানে একটা কথা আছে মাগুর মাছের ফলন তোলার ব্যাপারটা, মাগুর মাছ কিন্তু বৃষ্টি হলে কিন্তু হেটে পুকুর থেকে পালিয়ে যাবে, কারণ মাগুর মাছের আরেকটা নাম আছে ইংরেজি নাম হচ্ছে ওয়াকিং ক্যাটফিশ, ও হাঁটতে পারে, হেটে হেটে পুকুর থেকে পালিয়ে যাবে, তো এইটা যাতে না হয়।
1: হ্যাঁ হ্যাঁ স্যার, আজ শুধু হাসি হাসি কথা কন স্যার,
0: মাছের পানি বটে কিন্তু মাছের যে বক্ষ পাকনা আছে বা পেলভিক ফিন পেক্টোরাল ফিন ওই ফিনের সাহায্যে পাকনার সাহায্যে ওরা হেঁটে হেঁটে চলে যায়।
2: আরেকটা কথা স্যার, আপনি ওই যে প্রোগ্রামে বিভিন্ন রকমের রেডিওতে কনসে স্যার আপনি বলছেন একবার কথা ঠিক মনে আছে স্যার, জিওল মাছের বলে জাল দিয়ে তুলন যাইতো না?
0: ঠিক বলেছেন, জাল দিয়ে তুলতে পারবেন না, কারণ এই মাগুর মাছের ধর্ম হচ্ছে কি যে মতো জাল দেবেন ওরা মাথাটা কাদার মধ্যে ঢুকে বাস বসে থাকবে,
2: বুঝলে ভালো লাগবে। আচ্ছা স্যার, তাইলে আমরা যদি স্যার আমার যে পুকুরিটা আছে এটা তো মোটামুটি আধা ঘন্টা হইব, মানে ১০ ঘন্টার মতো হইব স্যার, ১০ ঘন্টাতে যদি আমরা জিওল মাছ চাষ করি কেমন ফুজি লাগতে পারে মোটামুটি?
0: আমি শুনেছি এখানে রাজনগর ব্লকে আমার একজন চিনা শোনা ফার্মার ছিল, সে আগে করতো, সে বোধ হয় এখনো করে মাগুর মাছের পোনা, আপনারা যোগাযোগ করতে পারবেন রাজনগর ব্লকে, সেখানে একজন চাষি আছে উনি মাগুর মাছের পোনা তৈরি করে। তো সব মিলিয়ে আমরা আধাখানি পুকুরে আপনি কত খরচা হবে, আপনি ৮-১০ হাজার টাকা খরচা হবে,
1: তাহলে
0: হবে না কিন্তু আগে ভালো করে চাষ করতে হবে তারপর আমরা বিক্রি
2: করতে হবে। আমরা যে কথাটা কনসার রেডিওতে কনসার আমরা বিজ্ঞানসম্মত ভাবে স্যার চাষ করতে হবে,
0: অবশ্যই,
2: মানে আমরা যে কথাটা আমরা কইছেন স্যার, হ্যাঁ আমরা মাছের পোনা ভালো করে শোধন করতে হইব, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার, আমরা স্যার নমস্কার স্যার, ঠিক
0: আছে, তো সবাইকে নমস্কার, ধন্যবাদ,
2: নমস্কার স্যার।

0: Слушай, я за.
1: কিষাণ বাণী অনুষ্ঠানে শুনলেন নাটিকা জিওল মাছের চাষ। অনুষ্ঠানে এবার শুনুন শিল্পী গীতা চৌধুরীর কণ্ঠে লোকগান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গীতা চৌধুরীর কণ্ঠে লোকগান খেতে খামারে অনুষ্ঠান। আজকের মধ্যে এখানেই শেষ হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে মনুষা মঙ্গলের গান, অনুষ্ঠান পদ্মাপুরাণ। আজকের পদ্মাপুরাণ অনুষ্ঠানে শুনুন গোয়ালিনী বেশে দধি বিক্রি করতে মনুষার গমন, পরিবেশনায় গুরিয়া সাহা ও তার দল।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা।
0: শ্রোতা বন্ধুরা, মনুষা মঙ্গলের এই অনুষ্ঠানের আগে আমরা জেনে নেব আজকের অনুষ্ঠান সূচি সম্পর্কে। 7:35 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কক্বরক সংবাদ, 7:55 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলায় সংবাদ। রাত 8:05 প্রচারিত হবে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের বাংলায় এবং ককবরক রূপান্তর আগরতলা কেন্দ্র থেকে। রাত 9 শুনবেন বাংলা নাটক চেতনা, রচনায় কিরণ মিত্র, প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। এর অপবাহিত পরে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। রাত 10 শুনবেন অনুষ্ঠান হারানো দিনের গান। শ্রোতা বন্ধুরা, শুনলেন আজকের চলতি অধিবেশনের অনুষ্ঠান সূচি সম্পর্কে।

ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন। জলই জীবন, পরিশ্রুত ও বিশুদ্ধ পানীয় জল পান করুন এবং বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিজেকে দূরে রাখুন। কোনো জলের উৎসের আশেপাশে বর্জ্য পদার্থ ফেলবেন না, এতে পানীয় জল সংক্রামিত হতে পারে। মল ত্যাগের পর, খাওয়ারের আগে বা খাবার পরিবেশন করার আগে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে

0: সুস্বাস্থ্য বজায় রাখতে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ডায়রিয়া বা পেটের অসুখ প্রতিরোধে টাটকা খাবার খান। কাঁচা সবজি বা ফল পরিষ্কার জলে ধুয়ে খান। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন 103.7 মেগাহার্টজে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে অনুষ্ঠান পদ্মাপুরাণ। আজ শুনুন মনসা মঙ্গলের গানে গোয়ালিনী বেশে দধি বিক্রি করতে মনসার গমন, পরিবেশনায় গুড়িয়া সাহা ও তার দল।
1: উদীয়মান নাট্য সংস্থা জয়কাতপুর বিলোনিয়া দক্ষিণ ত্রিপুরা নাটক ও যাত্রা শিল্পের একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। উদীয়মান নাট্য সংস্থা রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্মানের সাথে তাদের শিল্প প্রদর্শন করে চলেছে। আপনারা যদি এই শিল্প সংস্থার দ্বারা নাটক যাত্রা প্রদর্শন করাতে চান তাহলে যোগাযোগ করুন সংস্থার কর্ণধার শিবপালের সাথে। যোগাযোগের জন্য ফোন করবেন 9862837817 এই নম্বরে। আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার, এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ তো রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তিরবাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যিনি একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স এন্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি, ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার এন্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাদরচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানেই থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পর্ব। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আনতে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুল, মালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিসে। সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: পদ্মপুরাণ অনুষ্ঠানে শুনলেন মনুষ্যমঙ্গলের গান, পরিবেশন করেছিলেন গুড়িয়া সাহা এবং তাঁর দল।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তি ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। 136তম মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, এক পেড় মা কে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। দেশজুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী আজ জানান, উন্নয়ন প্রক্রিয়া থেকে যারা বাদ পড়েছিল তাদের অগ্রাধিকার দেওয়াই সরকারের লক্ষ্য। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্মূল করতে সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। এদিকে প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় আগামীকাল একটি কঠোর বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষা বাহিনীতে দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে শক্তিশালী করে তুলেছে। আকাশবাণীর 136তম মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল দিবস উপলক্ষে দেশে বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করেন। তিনি বলেন, দেশ মাকে রক্ষার সংকল্পে বীর যোদ্ধারা তাদের সবকিছু উৎসর্গ করেছেন, দেশ তাদের বীরত্ব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে।
1: আজ কার্গিল বিজয় দিবস হ্যায়, এ দিন হমে গর্ব সে ভর দেতা হ্যায়, এ দিন হমে আপনে বীর জওয়ানো কে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যায়। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়া, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকো কে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: প্রধানমন্ত্রী বলেন, ভারতের সেনাবাহিনীর বীরত্বের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। এ প্রসঙ্গে তিনি ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও সফলভাবে কুশা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে বলেও জানান। 4 জুলাই থেকে দেশজুড়ে বৃষ্টির জল সংরক্ষণে এক বিশেষ অভিযান শুরু হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বৃষ্টির জল সঞ্চয় দেশের জল সংরক্ষণে এবং বৃক্ষরোপণে এক নতুন মাত্রা সংযোজিত করেছে।
1: ক্যাচ দ্য রেন কা সন্দেশ বহুত সিধা হ্যায়, জব বারিশ গিরে পানি কো ভহি সহেজিয়ে, ইসলিয়ে 4 জুলাই সে দেশভর মে এক বিশেষ অভিযান ভি চলাযা যা রাহা হ্যায়। ইসকে তহত বারিশ কে পানি কে সঞ্চয়ন, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরানে জল স্রোতো কে পুনর্জীবন আর বৃক্ষারোপণ কো নই গতি দি যা রহি। মুঝে বহুত খুশি হ্যায় কি গাঁও হো ইয়া শহর, পঞ্চায়েতে হো ইয়া সামাজিক সংস্থায়, হর জগহ লোগো নে বড় চড় কর ভাগিদারি কি হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম অভিযানে দেশজুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। আহমেদাবাদের ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 25,000-এরও বেশি মানুষ 3,500-এর বেশি গাছ রোপণ করেছেন। বিজ্ঞানে ভারতীয় যুবাদের সাফল্যের কথা প্রধানমন্ত্রী তার মন কি বাতে তুলে ধরেন। তিনি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথামেটিক্সের অলিম্পিয়াডে দেশের ছাত্রছাত্রীরা অসাধারণ সাফল্য প্রদর্শন করেছেন, তাদের জন্য গোটা দেশ গর্বিত। গত 1 দশকে ভারতের যুবারা ফিজিক্স অলিম্পিয়াডে সোনা অথবা রূপোর পদক জিতেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস আগামীকাল 27 জুলাই। তার ব্যক্তিত্ব গোটা দেশের কাছে প্রেরণা স্বরূপ। শিক্ষকের ভূমিকায় ডক্টর কালাম শিশু ও যুবা শক্তির কাছে আদর্শ হয়ে আছেন বলে তিনি উল্লেখ করেন। আগামী 7ই অগস্ট জাতীয় হ্যান্ডলুম দিবস, দেশের বয়নশিল্পীরা এই হস্তশিল্পে তাদের সৃজনশীলতার প্রকাশ ঘটাচ্ছে। ভোকাল ফর লোকালের আদর্শ এই হস্তশিল্পের মাধ্যমে আগামী দিনে আরো বিকশিত হবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। আর কিছুদিনের মধ্যেই দেশ স্বাধীনতার মহোৎসবে যোগ দেবে। তেরঙ্গায় রয়েছে দেশের সংবিধানের আদর্শ। এবছরও হর ঘর তিরঙ্গা অভিযানে বাস্তবায়িত করতে সার্বিক প্রয়াস চালানো হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছেন। তিনি মাইগভ পোর্টালের মাধ্যমে দেশবাসীর মতামত আহ্বান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সাংস্কৃতিক চেতনায় সম্মিলিত অংশগ্রহণ সবসময় শক্তির উৎস হিসেবে কাজ করেছে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকশিত ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচি 2026-এ অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময় করেন। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা 400-এরও বেশি তরুণ অংশগ্রহণকারী প্রধান

0: প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন। আলোচনায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, এদেশের বিভিন্ন জনগোষ্ঠী দীর্ঘকাল ধরে গান গাইতে গাইতে একসঙ্গে কাজ করে আসছে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রথা ঐক্যকে সুদৃঢ় করে এবং সম্মিলিত প্রচেষ্টাকে আরো আনন্দদায়ক ও চাপমুক্ত করে তোলে। তিনি আজ বলেন, যারা আগে উন্নয়নের প্রক্রিয়া থেকে বাদ পড়েছিল তাদের অগ্রাধিকার দিতে এবং ক্ষমতায়ন করতে সরকার সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একক ভ্রমণের ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মাই ভারত উদ্যোগের মাধ্যমে অনেক অংশগ্রহণকারী ব্যক্তিগতভাবে পর্যটন যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত একটি পরিবারের মতো হয়ে ফিরেছেন।
1: मैं देश के सब लोगों से आग्रह करता हूँ, टूरिज्म पर जाए तो ये हमारा जिम्मा है कि हमारा टोटल जो खर्च है बजट यात्रा का या प्रवास का या टूर का ट्रैवल का पूरा खर्चा घर से निकले तब तक उसका कम से कम 5% पैसा स्थानिक लोगों से कुछ न कुछ खरीद के लाना चाहिए ताकि वहाँ के लोगों को भी रोजगार मिले और उनकी पहचान हिंदुस्तान के कोने कोने तक पहुँचे और इसलिए खरीद जरूर करना चाहिए।
0: 1999 সালের কার্গিল যুদ্ধে জীবন উৎসর্গকারী ভারতীয় সৈন্যদের বীরত্বকে সম্মান জানাতে আজ দেশজুড়ে কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। এই দিনটি সেই সংঘর্ষে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয় এবং অপারেশন বিজয়ের সাফল্য সমাপ্তির 27তম বার্ষিকী। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলার সেই সব এলাকা পুনরুদ্ধার করেছিল যেগুলিতে পাকিস্তানি সৈন্য ও জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার স্পিকার ওম বিড়লা মাতৃভূমি রক্ষায় জীবন উৎসর্গকারীদের সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লাদাখে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবস উদযাপনের নেতৃত্ব দেন এবং 1999 সালে কার্গিল যুদ্ধে বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তাকে এই পদের দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, প্রহ্লাদ যোশী ইতিমধ্যে ক্রেতা সুরক্ষা, খাদ্য গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি এখন থেকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। দায়িত্ব গ্রহণের পর তিনি শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্প ও গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকে সভাপতিত্ব করেন। শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী এবং মন্ত্রকের কয়েকজন ঊর্ধ্বতন আধিকারিক এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেছেন, পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কার প্রয়োজন। সেই লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সের কাজ হবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করে পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার উপায় বাতলানো।
2: হামারি পরীক্ষা পদ্ধতি বিশ্বস্ত হো, হামারি পরীক্ষা পদ্ধতি ট্রান্সপারেন্ট হো, হামারি পরীক্ষা পদ্ধতি মে সবসে জ্যাদা টেকনোলজি কা উপযোগ হো, ইন সারি বাতো কো ধ্যান মে রাখতে হুয়ে विश्व प्रसिद्ध टेक्नोलॉजी एक्सपर्ट श्रीमान नंदन निलेकनी जी के नेतृत्व में एक हाई पावर टास्क फोर्स बनाने का निर्णय किया है जो एग्जामिनेशन रिफॉर्म की तरफ फोकस करेगा और जल्द से जल्द आने वाली परीक्षाओं की विश्वसनीयता को सुनिश्चित करने का काम इसके रिपोर्ट के आधार पर कर दिया जाएगा।
0: দেশে প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। আগামীকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করবেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 সংশোধনের জন্য এই বিলটি পেশ করবেন। নতুন এই খসড়া বিলে দোষী ব্যক্তিদের ন্যূনতম সাজা 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে 50 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানার প্রস্তাব রাখা হয়েছে। হারারেতে তৃতীয় তথা শেষ টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য 193 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ে 15 ওভারে 4 উইকেটে 122 রান করেছে। এর আগে ভারত টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 5 উইকেটে 192 রান করে। বৈভব সূর্যবংশী 49 বলে 81 রান এবং ঈশান কিষাণ 26 বলে 29 রান করেন। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্স 2টি উইকেট নেন। কমনওয়েলথ গেমসে আজ গ্লাসগোতে পুরুষদের 60 কেজি ভারোত্তোলন ইভেন্টে ভারতের ঋষিকান্ত সিং চানাম্বাম রৌপ্য পদক পেয়েছেন। ঋষিকান্ত স্ন্যাচ বিভাগে 121 কেজি ওজন তুলে কমনওয়েলথ গেমসের নতুন রেকর্ড গড়েন। পরে মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান সেই রেকর্ডের সমান পারফরমেন্স করেন। মালয়েশিয়ার মোহাম্মদ আনিক কাজদান মোট 273 কেজি ওজন তুলে এই কমনওয়েলথ গেমসের রেকর্ড সহ স্বর্ণপদক জয় করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, প্রতিরক্ষা বাহিনীতে আধুনিক আধুনিক দেশজ প্রযুক্তির ব্যবহার ভারতকে আত্মনির্ভর করেছে। 136তম মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, এক পেয়ের মা কে নাম অভিযানে দেশ জুড়ে বিপুল সাড়া পাওয়া গেছে। দেশ জুড়ে আজ যথাযোগ্য মর্যাদায় কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এক ভিডিও বার্তায় জানিয়েছেন, পরীক্ষা ব্যবস্থার ত্রুটি নির্মূল করতে সরকার একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে। প্রশ্ন ফাঁস রুখতে লোকসভায় আগামীকাল একটি কঠোর বিল পাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। খবর এখনকার মতো, এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।

0: আকাশবাণী আগরতলা ককটমা পরিব কিশোর দেববর্মা তিনি ককটমানে বোবার অকাঙ্ক্ষা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কার্গিল বিজয় সালনরগী হাকতনি খাকতর সেঙ্ক্রক্রং মৈতুকলাই সাকা ভারত হাকতর হামক্রাইনি কতাল কুসুগ সগৈকা কেন্দ্রনি মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি কতাল রংমন্ত্রী পজান ইয়াসাক্ষা তিনি আগরতলা বরদবলি কুসুক রংনকি অডিটোরিয়াম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মন কি বাত নি ফিল সারা থামচি দকন খনাকা হাস্তেপা ইন্দ্রসেনা রেড্ডি নালু তাবু ককটুমা সুক্রবৈ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি কার্গিল বিজয় সালনরগী হাকতনি খাকতর সেঙ্ক্রাগ্রক মৈতুকলাই সাকরা ভারত হাকতর হামক্রাইনি কতাল কুসুগ সগৈকা আবংথুং নাইমথাং বাংরথানী নাইমথাং রকন রহরথানী এবার কথালাইজাক হাক্তরকবাই থামরেম সুবাসু খাই থানীব তিনি আকাশবাণী মন কি বাতনি ফিল সার থামচি দকনি বান্ডাও হাক্তনি লোকরকন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা তিনি নৈশি দক জুলাই অসালন মৈতক নারকনা বাকে ক্যালেন্ডার নাইনানি নাইয়া তিনি সাল কার্গিল বিজয় সাল হই পালাইজাগী দো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা অসালন যতন বলাইতি সাহতাই হাক্তনি খাকতর বিন্দে আরকনি সামুং কাহাম রকনি ককন মৈতক খায় এবার মানরু ব থানায় বিদেয়া রকন খুলুমংব ইয়াফারকা বরক ভারত হাক্তনি বাকে সাকবেদকা মন্ত্রীবক্রক মূসা মোদী টংকচাং কাহামতাই বাইথং সুকজাক ভারত সুনামী তিসানো নাহারি তাই বকরাক খেলাইনা বাকে হাক্তনি লোক রকন কবকা ব সাকা অবিশ কাইসা আলাইটা সূর্য বিজয় যাত্রা যোগালি জাকা অব সালচি ব্রী জুলাইয় দিল্লি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল সিমি সেংজাক খা বিক কচারমং খা কাইসা রাইট কাইসা বসং কাইসা সেলুট রেলি মন্ত্রীবক্রক সাকা অহিমলাইমং যতন মৈতখলাই রুয় হাক্তরনি বাকে সাকবেদক নাইরকনি কক্ন তাইব সাকা ভারতনি তাংসেপ তাম তাংসেপ রকনি ফান খ্রাকংখা সালকিসা সুকাং ভারত হাক্তরনি রুং সেঙ্ক্রাক রক ভারতনি সুনামজাক আই এন এস মহেন্দ্রগিরি সবানি জাহাজন থেপামানি কক্ন খুরচাকা অসালন ডি আর ডিউনি কাহামকে আমজমুকনি ককনব খুরচাকা আবনি বাকে মন্ত্রীবক্রক ভারতনি সইস সিনাইরক তাই ইঞ্জিনিয়ারকনি ককন বলাইখ্যা মন্ত্রীবক্রক সাকা থাকাই ককটি সাল বিক্রম ওয়ান কাহাম ক্রংখে কক সামল হাক্তনি যত লুকুরক কুং চুখা তামনি হিনবা অব ভারত হাক্তনি অবন পুইলা হাপাং ফাতারনি চেতনবাই রকেট সেনাম জাকা কেস ডে রেন সামং বুতাকন রুগী সাতানি মন্ত্রীবক্রক সাকা থাকাই সাল ব্রী জুলাইনি সিমি কাইসা আলাইদা বসংনি সামুংবো তাংনব জেংজাখা অলওয়া জিমাবাই ওয়াটিনি তৈ খাতিনানী হাতলানী তৈনি লেয়ার বাংরথানী কচাম তৈ খতল রক মানফিমং তাই বুফাং কাইথানী কতাল লওয়া জিমং নাহার জাকা ব সাকা যত কামি এবার আউলিব পঞ্চায়েত এবার হদানী মতা যত মান জাকথানী ব খাফুর জাকা ব সাকা খনা আগিনি রাষ্ট্রপক্রক এ পি জে আব্দুল কালামনি থৈমানি সাল বচেরাই তাই শিকলা রকন কতর কুক ইমাং ফনুকথানী খাবাচার খা মূসা মুদি তাইব সাকা ও হাতি ও ন গুরু পূর্ণিমা পালাই জাকনাই গুরু পূর্ণিমাও যত ফ্রংনাই রকন বরং ইয়াফারনানি বাকে কাইসা নাহারমু মন্ত্রীবক্রক সাকা সালচিবা আগস্ট ভারত হাক্তর ইয়কমা সালনি কক্ন খুরচাউ সাকা অর গবাংমা হানি বাকে সাকবেদংনাই রকন মৈতুকলাইতানী সাল বতাইব সাকা বিশিকি সাসক রমুই হারগার তিরাঙ্গানি সামুং বুতাং লুক রকন থানচা খাই ক্যা অ বিশিউ ব হারগার তিরাঙ্গানি সামুং বুতাং নতেইব খা বাচার থানে সকাঙ্গী তলাংনা নাঙন হই সাকা সালচিবা আগস্টনি সকাং জানিজা মুসংমানি অনসুমং রকন মাইক অব শেয়ার খালাইনানি বাকে হাক্তনি বড় রকন এবার লুক রকন কবখা মন্ত্রীবক্রক মন্ত্রীবক্রক কং সুকজাকনাই সাকা হাক্তনি শিকলা রকনি থং রকন চাসামুং মানখা কমন ওয়েলথ গেমস ভারতনি থাই রকনি হামসামুং হায়ুং সৈসিমুংনি বাইলজি অলিম্পিয়াড কেমিস্ট্রি ম্যাথস ফিজিক্স অলিম্পিয়াড নব ভারতনি সৃংনাই রকনি হামসামুংনি কক রকন খুরচাকা মন্ত্রীবক্রক ভারত হাক্তনি বলঙ্গ টংনাই টক ইন্ডিয়ান গ্রে হর্নবিল টক তাইসা কিফিলি ফাইমানি বাকে মন্ত্রীবক্রক টংথকমানি কক রকনব খুরচাউই সাউই খানারকা কেন্দ্রনি মন্ত্রী প্রহ্লাদ যোশী তিনি কতাল রংমন্ত্রী পজান ইয়াসাক্ষা ধর্মেন্দ্র প্রধাননি আসুক থাই ন ইয়াকর্মা উল মিয়া কতাল রংমন্ত্রী ইংখা ব সোশ্যাল মিডিয়ানি পোস্ট কাইসাও মোসাং যোশী বন পৈঠ থাকমাতাই রং নাইখংনি পজাই ইয়াফার মাবাই মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদিন হামবাইব ইয়া ফার্কা তিনি আগরতলানি বরদুয়ালি কুসুক রুংনক অদ্যতিরাম মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদিন মন কি বাতনি ফিল সারা থামচি দকনি পান্ড খানাকা হাস্তেপা ইন্দ্র সেনা রেড্ডি নালু পান্ডা খানা মানে উল হাস্তেপা সাকা সালকদাকমা রমই মন কি বাতনি আওয়াই খকনি পান্ডা সিমিয়া আবা হাক্তনি মন্ত্রীপক্ষ তাই লোকরকনি বিসিং কাইসা নাংকক মানে কক সালাইমানি লামা অ পান্ডানি বিসিংটি ব ভারত হাক্তনি জোদা জোদা ঠাই রকনি খা বাচার নাই বড় রক এবার লোক রক হদানি লোয়াজি মূ সংসা মূ তাই বসং সাম থানি যত সাইটম রকন লামা ফুনকা মন কি বাতনি যত বেড়ামন চিনি হাক্তনি হামক্রাইনি লামানো ফুনুকি রেখা মন্ত্রীবক্রক তৈ খাতি মূঙ্গ সাক হামক্রাই টংখর চাষামং তাই হদানি নাইমুং হাই নাংকমা সামুংনি বেচেরেপ বেচেরেপ ন তেইব নাংকমানে কক হই সাকা মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী তিনি আকাশবাণী মন কি বাত পান্ডব তিরফানী সংক্রেং তামক্রং সুরুজ দেবমন কখনো খুরসাকা ব সাকা
1: साथियों अगर आपसे पूछा जाए कि भारत के कितने तरह के म्यूजिकल इंस्ट्रूमेंट्स हैं तो आप सोच में पड़ जाएंगे। ऐसा इसलिए क्योंकि हमारे यहाँ बहुत से वाद्य यंत्र और उनसे जुड़ी परंपराएं हैं। इसी तरह का एक इंस्ट्रूमेंट है त्रिपुरा का चोंग प्रेंग। यह वहाँ की ट्राइबल कम्युनिटीज में काफी लोकप्रिय है। बांस से बने इस वाद्य यंत्र में तीन तार होते हैं। इससे निकली धुन बहुत मधुर होती है जो सरोद से मिलती जुलती है। कुछ वजहों से युवाओं के बीच इसकी लोकप्रियता कम होने लगी। ऐसे में सूरज कुमार देव वर्मा जी ने इसे फिर से लोकप्रिय बनाने का संकल्प आज उनका प्रयास रंग ला रहा है। वे चोंग प्रेंग के साथ ही वहाँ के अन्य पारंपरिक वाद्य यंत्रों पर भी परफॉर्म करते रहे। कोक बोरोक फोक सॉन्ग्स बाउल सॉन्ग्स बंगाली फोक उन्हें खूब भाता है। अब मैं आपको एक छोटी सी क्लिप सुनाना चाहता हूँ। इस संगीत को आप कभी भूल नहीं पाएंगे।

0: Mon kibat, fando montri bokro song prang tai, song prang, tamne suros debor mani kursamani kokno montri bokro professor, Dr. Manik Saha, Bobelai ka, tong tok mong tai, katuma kokno sakaguleni fanda kai so montri bokro saka.
1: কম দাম দে বিষয় ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রী জি আমি কিছুদিন আগে উনাকে আমি নিজে দরিদ্র ভবনের উনারই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম আনন্দিত হয়েছিলাম এবং আমি নিজে উনাকে আমার কোলার থেকে রিশা নিয়ে উনাকে আমি সম্বর্ধনা দিয়া কক বড় কই কক তোমা পরিমং তিনি নিবাগর্ণ ফাইকা উনি কক তোমা ওয়াইঙ্গানা খনাফুংনি দামসেনি তামাই সতি বৃষিব এইভাবে

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নিরাপদ, সক্ষম এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প আরও দৃঢ় করার জন্য মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি আহ্বান জানান। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ত্রিপুরা জনজাতিদের বাদ্যযন্ত্র চংপ্রেংয়ের কথা উল্লেখ করেছেন। কার্গিল বিজয় দিবসে আজ রাজ্যেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এবারে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের সাহসী বীর সৈনিকদের স্মরণ করেছেন এবং বলেছেন, ভারত তার ক্রমাগত নতুন উচ্চতায় পৌঁছচ্ছে, সেটা হোক প্রতিরক্ষা উৎপাদন, প্রতিরক্ষা রপ্তানি বা বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র। আজ আকাশবাণীর মন কি বাতের 136তম অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ 26শে জুলাই এমন একটি তারিখ যা মনে রাখার জন্য ক্যালেন্ডারের প্রয়োজন হয় না, কারণ আজ কার্গিল বিজয় দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, এই দিন সবাইকে গর্বিত করে তোলে এবং দেশের সাহসী সৈনিকদের অসাধারণ সাহসের কথা মনে করিয়ে দেয়। তিনি বীর শহীদ সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেছেন, তারা ভারত মাতার জন্য সবকিছু ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী একটি নিরাপদ, সক্ষম এবং আত্মনির্ভর ভারত গড়ার সংকল্প আরও দৃঢ় করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, ভারত ক্রমাগত তার প্রযুক্তিগত ক্ষমতা শক্তিশালী করেছে। তিনি সাম্প্রতিক সময়ে ভারতীয় নৌবাহিনীতে ভারতীয় ডিজাইনে নির্মিত INS মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ যুক্ত করার বিষয়টি তুলে ধরেন। এই আধুনিক জাহাজটিতে ব্যবহৃত 75%-এরও বেশি উপকরণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রধানমন্ত্রী একে আত্মনির্ভর ভারতের বাড়তে থাকা শক্তির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেন। চলতি মাসে DRDO-র পিনাক লং রেঞ্জ গার্ডের রকেটের সফল পরীক্ষা, কিছুদিন আগে DRDO-র কুশা ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন এবং এর জন্য প্রধানমন্ত্রী ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অধ্যবসায়ের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে, গত রবিবার বিক্রম-1 সফলভাবে উৎক্ষেপণের পর প্রত্যেক ভারতীয় গর্বিত হচ্ছে, কারণ এটি হলো ভারতের প্রথম রকেট যা বেসরকারি উদ্যোগে তৈরি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, তার সরকার মহাকাশ খাতকে বেসরকারি উদ্যোগের জন্য খুলেছে এবং আজ বিশ্ব সেই ফলাফল দেখছে। ক্যাচ দ্য রেইন অভিযান সম্পর্কে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে, গত 4 জুলাই থেকে একটি বিশেষ জাতীয় অভিযান শুরু হয়েছে। এই উদ্যোগের ফলে বৃষ্টির জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জলস্তর বৃদ্ধি, পুরনো জলাশয়ের পুনর্জীবন এবং গাছ লাগানোর ক্ষেত্রে নতুন উদ্যম নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, সর্বত্র গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত হোক বা সামাজিক সংগঠন, এত বড় অংশগ্রহণে তিনি অভিভূত। তিনি বলেন, আগামীকাল প্রাক্তন রাষ্ট্রপতি APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখানোর অনুপ্রেরণা দিয়েছেন। শ্রী মোদী বলেন যে, এই সপ্তাহে গুরু পূর্ণিমাও অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গুরু পূর্ণিমা সব শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উপলক্ষ। প্রধানমন্ত্রী শ্রী মোদী 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপনের কথা উল্লেখ করেন। এটি সেই অসংখ্য দেশনায়কের স্মরণ করার দিন যারা দেশের স্বাধীনতার জন্য তাদের সবকিছু উৎসর্গ করেছেন। তিনি উল্লেখ করেন যে, গত কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অসাধারণ উৎসাহে সমগ্র দেশকে একত্রিত করেছে। এই বছরও হর ঘর তিরঙ্গা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি উল্লেখ করেন। 15ই আগস্টের আগে নিজেদের নানা ধারণা ও প্রস্তাবনা মাই গভে শেয়ার করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গর্ব প্রকাশ করেন যে, ভারতীয় যুবকরা সম্প্রতি খেলাধুলায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ভারতীয় বন্য পাখি ইন্ডিয়ান গ্রে হর্নবিলের পুনরায় ফিরে আসাকে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার বাদ্যযন্ত্র চংপ্রেং এর বাদক সুরজ দেববর্মার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন,
1: প্যারে দেশবাসীয়, আগর আপসে পুছা যায় কি ভারত কে কিতনে তরহ কে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস হ্যায় তো আপ সোচ মে পড় জায়েঙ্গে। এসা ইসলিয়ে ক্যোঁকি হামারে ইয়াহাঁ বহুত সে বাদ্য যন্ত্র আর উনসে জুড়ি পরম্পরায়ে হ্যায়। ইসি তরহ কা এক ইনস্ট্রুমেন্ট হ্যায় ত্রিপুরা কা চংপ্রেং। ইয়াহ ওয়াহাঁ কি ট্রাইবাল কমিউনিটিজ মে কাফি লোকপ্রিয় হ্যায়। বাঁশ সে বনে ইস বাদ্য যন্ত্র মে 3 তার হোতে হ্যায়। ইসসে নিকলি ধুন বহুত মধুর হোতি হ্যায়, জো সরোদ সে মিলতি জুলতি হ্যায়। কুছ বজহো সে যুবাওঁ কে বীচ ইসকি লোকপ্রিয়তা কম হোনে লগি। এসে মে সূরজ কুমার দেব বর্মা জি নে ইসে ফির সে লোকপ্রিয় বানানে কা সংকল্প, আজ উনকা প্রয়াস রঙ লা রাহা হ্যায়। ভে চংপ্রেং কে সাথ হি ওয়াহাঁ কে অন্য পারম্পরিক বাদ্য যন্ত্র পর ভি পারফর্ম করতে রহে। কোকবোরোক ফোক সংস, বাউল সংস, বঙ্গালি ফোক উনে খুব ভাতা হ্যায়। আব মে আপকো এক ছোটি সি ক্লিপ সুনানা চাহতা হুঁ। ইস সঙ্গীত কো আপ কভি ভুল নাহি পায়েঙ্গে।

0: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চংপ্রেং এবং চংপ্রেং বাদক সুরজ কুমার দেববর্মার কথা উল্লেখ করায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গভীর সন্তোষ ও খুশি প্রকাশ করেন। আগরতলার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,
1: আনন্দের বিষয় ত্রিপুরার নাম মাননীয় প্রধানমন্ত্রী এবং কিছুদিন আগে ওনাকে আমি নিজে রবীন্দ্র ভবনের ওনারই বাদ্যযন্ত্র দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, আপ্লুত হয়েছিলাম এবং আমি নিজে ওনাকে আমার কলার থেকে রিসার নিয়ে ওনাকে আমি সম্বর্ধনা দিয়ে আমার এখন মনে আছে। আমি ভাবতে পারিনি যে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে ক্যাচ করে ফেলে এবং এই বাদ্যযন্ত্র এবং আমাদের মাননীয় দেববর্ম মহোদয়কে যেভাবে উনি সম্মান জানিয়েছেন।
0: রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়েছে। আজ আগরতলার লিচুবাগানে অ্যালবার্ট একা ওয়ার মেমোরিয়াল পার্কে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি 1999 সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বীর ভারতীয় সেনানীদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্বের বাংলা এবং অকবরক তর্জমা।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। আমাদের জীবনে কিছু তারিখ এমন থাকে যা মনে রাখার জন্য ক্যালেন্ডার দেখার প্রয়োজন পড়ে না। আজ 26শে জুলাই, এমনই একটি তারিখ। আজ কার্গিল বিজয় দিবস। এই দিন আমাদের গর্বে ভরিয়ে দেয়। এই দিন আমাদের বীর যোদ্ধাদের অবিস্মরণীয় সাহসের কথা স্মরণ করায়। কার্গিলের উঁচু নিচু শিখর, কঠিন আবহাওয়া, শত্রুর চ্যালেঞ্জ, এমন প্রতিটি পরিস্থিতি ছিল আমাদের সৈনিকদের সামনে। কিন্তু তাদের অদম্য সাহস প্রতিটি চ্যালেঞ্জের চেয়ে বড় ছিল। তারা ভারত মাতার রক্ষার জন্য নিজেদের সব কিছু উৎসর্গ করেছেন। আজ কার্গিল বিজয় দিবস। এই দিনে আমি সমস্ত বীর শহীদ এবং বীর সৈনিকদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, আজকের ভারত তার বীরদের শুধু মনে রাখে না, বরং নতুন প্রজন্মের কাছে তাদের কাহিনী পৌঁছে দেয়া এই অনুভূতি থেকেই এই বছর একটি বিশেষ শৌর্য বিজয় যাত্রা বের করা হয়েছে। 14ই জুলাই দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল থেকে শুরু হওয়া ওই মোটর সাইকেল যাত্রা দ্রাসের কার্গিল ওয়ার মেমোরিয়াল পর্যন্ত পৌঁছবে। এর বার্তা হল ওয়ান রাইড, ওয়ান নেশন, ওয়ান স্যালিউট। এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় যে দেশের জন্য দেওয়া বলিদান কখনো ভোলা যায় না। বন্ধুরা, আজ ভারত তার সৈনিকদের সাহসের পাশাপাশি তার প্রযুক্তিগত সক্ষমতাকেও নিরন্তর শক্তিশালী করে তুলেছে। কয়েকদিন আগে ভারতীয় নৌবাহিনীতে INS মহেন্দ্রগিরি অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আধুনিক যুদ্ধ জাহাজ ভারতেই ডিজাইন করা হয়েছে, ভারতেই তৈরি করা হয়েছে। এতে 75%-এর বেশি স্বদেশী উপকরণ ব্যবহার করা হয়েছে। এটি আত্মনির্ভর ভারতের ক্রমবর্ধমান শক্তির প্রতীক। এই মাসেই DRDO পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটও সফল পরীক্ষা করেছে। এই সাফল্যের পেছনে আমাদের বৈজ্ঞানিক ও ইঞ্জিনিয়ারদের সম্মিলিত পরিশ্রম রয়েছে। 2-3 দিন আগেই DRDO কুশা ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা হয়েছে। বন্ধুরা, আজ প্রতিরক্ষা উৎপাদন হোক, প্রতিরক্ষা রপ্তানি হোক, বা মিত্র দেশগুলোর সঙ্গে রাজনৈতিক সহযোগিতা, ভারত নিরন্তর নতুন উচ্চতার দিকে এগোচ্ছে। এই মাসের শুরুতে আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম। সেখানে ব্রহ্মস এবং অস্ত্র মিসাইলের জন্য একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তির উপর বিশ্বের আস্থা বাড়ছে। আসুন, এই কার্গিল বিজয় দিবসে আমরা আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং একটি সুরক্ষিত, সক্ষম ও আত্মনির্ভর ভারত গঠনের জন্য আমাদের সংকল্প আরও দৃঢ় করি। আমার প্রিয় দেশবাসী, মন কি বাতের গত পর্বে আমি আপনাদের ক্যাচ দ্য রেইন অভিযানের বিষয়ে বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের জন্য এই অভিযানকে জন আন্দোলনে পরিণত করুন। ক্যাচ দ্য রেইন অভিযানের বার্তা অত্যন্ত সহজ। যেখানে বৃষ্টি হবে, যখন বৃষ্টি হবে, জলকে সেখানেই সংরক্ষণ করুন। সেজন্য 4ঠা জুলাই থেকে দেশজুড়ে এক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর মাধ্যমে বৃষ্টির জল সঞ্চয়, গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, পুরাতন জলধারার পুনর্জীবন এবং বৃক্ষরোপণকে নতুন গতি দেওয়া হচ্ছে। আমি খুবই আনন্দিত যে গ্রাম হোক বা শহর, পঞ্চায়েত কিংবা সামাজিক সংস্থা, প্রতিটি জায়গাতেই মানুষ বেশি বেশি করে অংশগ্রহণ করছেন। বহু পুরনো পুকুর থেকে ময়লা পরিষ্কার করা হচ্ছে, অনেক কূপ ও জলাশয়কে নতুন জীবনদান করা হচ্ছে, বন্ধ হয়ে থাকা বোরওয়েলের মাধ্যমে এখন গ্রাউন্ড ওয়াটার রিচার্জ করা হচ্ছে। বন্ধুরা, মধ্যপ্রদেশের সিধি জেলায় প্রায় 1,500 পুকুর খনন করা হয়েছে। নরসিংহপুরে অমৃত সরোবরের সৌন্দর্যায়ন করা হয়েছে। মহারাষ্ট্রের নাসিকে বৃহৎ মাত্রায় জল সংরক্ষণের শক্তি গড়ে উঠছে। অন্ধ্রপ্রদেশের নন্দালে সব গ্রাম পঞ্চায়েত এই অভিযানের সঙ্গে যুক্ত হয়েছে এবং পুরনো পুকুরগুলিকে আবারও ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমাদের শহরগুলিও পিছিয়ে নেই। ছত্তিশগড়ের কোরবা, ওড়িশায় ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিজয়নগরমে এই অভিযানের উৎসাহব্যঞ্জক ফলাফল দেখা যাচ্ছে। আসুন, আমরাও আমাদের আশেপাশের কোনো একটি নালা, কূপ বা জলাশয়ের দায়িত্ব নেই, জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করি। আজকে সংরক্ষিত প্রতিটি ফোঁটা আগামী প্রজন্মের ভবিষ্যতের সবচেয়ে বড় মূলধন। আমার প্রিয় দেশবাসী, সম্প্রতি ব্রিটেনের গ্লাসগোতে কমনওয়েলথ গেমস শুরু হয়েছে। প্রত্যেক দেশবাসী ভারতীয় দলকে নিরন্তর নিজেদের শুভেচ্ছা জানাচ্ছেন। তাদের কামনা এই যে সকল ক্রীড়াবিদ ও অ্যাথলিট যেন অসাধারণ ক্রীড়া প্রদর্শন করেন এবং মানুষের হৃদয় জিতে নেন। বন্ধুরা, আমাদের যুবরা ইদানিংকালে ক্রীড়া ক্ষেত্রে বেশ কিছু চমৎকার সাফল্য অর্জন করেছেন। পিভি সিন্ধু ব্যাডমিন্টনে জাপান ওপেন খেতাব জয়ী প্রথম ভারতীয় হয়েছেন। তার এই সাফল্যে সারা দেশ গর্বিত। ভারতীয় মহিলা ক্রিকেট দলও লন্ডনে লর্ডস স্টেডিয়ামে নিজেদের প্রথম টেস্ট ম্যাচ জিতেছে। এটি এক ঐতিহাসিক জয়। আমাদের টিম 270 রানের বিরাট ব্যবধানে এই খেলায় জয়লাভ করেছে। কিন্তু বিষয়টা শুধু এইটুকু নয়, লর্ডসের দীর্ঘ ইতিহাসে মহিলা ক্রিকেট দলের এটাই ছিল প্রথম টেস্ট ম্যাচ। 1983 এই মাঠে ভারত নিজেদের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল। আজ আমাদের নারী শক্তি এখানে দেশের নাম উজ্জ্বল করেছে। বন্ধুরা, কিছু কিছু ক্ষুদ্র প্রয়াস এমনও হয় যা অত্যন্ত অর্থবহ হয়ে ওঠে। কেরালার এর্নাকুলামের সাউথ চিত্তুরে ক্রীড়া বিষয়ক এমনই এক প্রয়াসের কথা আমি জানতে পেরেছি। এখানে একটি স্কুলে সংস্কৃত ক্লাব রয়েছে। সেখানকার এক শিক্ষক অভিলাষী অত্যন্ত অভিনব পদ্ধতিতে সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলেছেন। এই প্রজেক্টটি অক্ষর কন্দুক নাম দেওয়া হয়েছে। এতে সংস্কৃত অক্ষরগুলিকে ফুটবল খেলায় ব্যবহৃত শব্দের সঙ্গে যুক্ত করে সহজভাবে বোঝানো হয়। তাতে শেখার আনন্দও পাওয়া যায়, পাশাপাশি খেলার সঙ্গে মানুষের সংযোগও বাড়ে। আমার প্রিয় দেশবাসী, গত রবিবার বিক্রম এর সফল উৎক্ষেপণের ফলে প্রতিটি দেশবাসী গৌরবান্বিত হয়েছেন। আমরা সকল দেশবাসী স্পেস সেক্টরের এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছে। এটি প্রাইভেট সেক্টর দ্বারা নির্মিত ভারতের প্রথম রকেট। আমাদের যুবা ইনভেস্টররা এই কাজ করে দেখিয়েছেন যা কল্পনা করার দুঃসাধ্য ছিল। তারা অবিশ্বাস্য দক্ষতা, আবেগ ও ধৈর্যের নিদর্শন রেখেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আমাদের স্পেস সেক্টর বেসরকারি ক্ষেত্রের জন্য বন্ধ ছিল। এই সেক্টরে আগ্রহী বহু যুবা নিজেদের প্রতিভা প্রদর্শন করার সুযোগ পাচ্ছিলেন না। যুবাদের কল্যাণের লক্ষ্যে আমরা স্পেস সেক্টরে প্রাইভেট সেক্টরের জন্য উন্মুক্ত করি। আজ তার ফলাফল সারা পৃথিবী দেখতে পাচ্ছে। বন্ধুরা, আমাদের যুব বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রেও ভারতের নাম উজ্জ্বল করেছেন। সায়েন্স অলিম্পিয়াড পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলির মধ্যে একটি। এতে বড় মাত্রায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকে। এ মাসেই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের অলিম্পিয়াড হয়েছে। এই প্রতিযোগিতায় ভারতীয় দলের প্রদর্শন অনবদ্য ছিল। ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের 5 জন ছাত্রছাত্রী সকলেই স্বর্ণপদক জিতেছে আর ভারত প্রথম স্থান অর্জন করেছে। বিগত 1 দশকে অনুষ্ঠিত প্রত্যেক ফিজিক্স অলিম্পিয়াডে আমাদের দেশের ছাত্রছাত্রীরা স্বর্ণ বা রৌপ্য পদক অবশ্যই জিতেছে। কেমিস্ট্রি অলিম্পিয়াডেও আমাদের সকল ছাত্রছাত্রীরা স্বর্ণপদক জিতেছে। এটা এখনো পর্যন্ত সবথেকে ভালো পারফরমেন্স ছিল। বায়োলজি অলিম্পিয়াডেও আমাদের সব ছাত্রছাত্রীরা পদক জিতেছে, যার মধ্যে একটি স্বর্ণপদকও অন্তর্ভুক্ত। অপরদিকে ম্যাথমেটিক্স অলিম্পিয়াডে আমাদের ছাত্রছাত্রীরা 2 স্বর্ণপদক আর রৌপ্য পদক নিজের নামাঙ্কিত করে। আমাদের দেশের যুবশক্তির উপর আমি গর্বিত। এটা দেখে আনন্দ হচ্ছে যে ভারতের অলিম্পিয়াড আর হ্যাকাথনের সংস্কৃতি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার বিশ্বাস দেশের একাধিক যুবক এরকম ফোরামে নিজেদের আগ্রহ দেখাবে এবং ভারতের পতাকা ঊর্ধ্বে তুলে ধরবে। আমার প্রিয় দেশবাসী, যখন প্রতিভাও থাকে এবং কিছু করার আবেগও থাকে, তখন যে কোনো পথ হয়ে ওঠে সহজ। কাশ্মীরের ঐতিহ্যবাহী মাদুর বান্ড নিয়ে যে প্রচেষ্টা চলছে তা এরই প্রতিফলন। উলু খাগড়া এবং খড় দিয়ে তৈরি করা হয় এটি। এই চাটাইটি বানানোর প্রক্রিয়া বহু বছর পুরনো, এর জন্য কাশ্মীরের জলাভূমি অঞ্চলের ঘাস ও উলু খাগড়া কাটা হয়ে থাকে। রোদে শুকোনোর পর ছাঁটাই করা হয় এবং তারপর শুরু হয় হাতে বোনার কাজ। দুজন কারিগরের মোটামুটি 4 দিন সময় লাগে এই চাটাই বুনতে। এই মাদুর অনন্য এবং ইকো ফ্রেন্ডলিও। এর একটি বিশেষ বিশেষত্ব হল যে গরমে এই মাদুর থেকেও শীতলতা পাবেন আর শীতকালে উষ্ণতা। প্রথম দিকে এটি কাশ্মীরের ঘরে ঘরে দেখা যেত, কিন্তু বিগত কিছু বছরের ব্যবহার কমতে শুরু করে। এই সময় শ্রীনগরের গোলাম হোসেনজি এবং তার মেয়ে তানজিলাজি একটি সংকল্প গ্রহণ করেন, দুজনে বগু শিল্পের ঐতিহ্যকে নতুন জীবনদান করতে বদ্ধপরিকর। গোলাম হোসেনজি খুবই সাধারণ পরিবারের। এই কাজ করতে গিয়ে উনি নানা বাধা বিপত্তির সম্মুখীন হন, কিন্তু বগু সংরক্ষণের জন্য ওনার এই সংকল্প অটুট থাকে। দেখতে দেখতে ওনার এই প্রচেষ্টার সঙ্গে আরও অনেক মানুষ যুক্ত হতে শুরু করেন। গোলাম হোসেনজি এই কৌশলের যথেষ্ট বিকাশ ঘটালেন। এই বিষয়ে স্থানীয়ভাবে তিনি সরকারি সাহায্যও পান। আজ দ্রুত ক্রমবর্ধমান বগুর জনপ্রিয়তা দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে যাচ্ছে। এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির জন্য আমি গর্বিত। আজ আমাদের সবার লোকাল প্রোডাক্টসের উপর বিশ্বাস আছে। আমরা ভোকাল ফর লোকালের মন্ত্রে এগিয়ে চলেছি। সেক্ষেত্রে কাশ্মীরের বগু আমাদের ঘরে একটি অংশ হোক, এই ব্যাপারে আপনারা অবশ্যই একবার ভাবুন। বন্ধুরা, আমাদের দেশে চা শুধুমাত্র একটি পানীয় নয়, এটি ঘনিষ্ঠতাও বাড়ায়। সকালে শুরু হোক, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হোক বা পরিজনের সাথে কিছু সময় কাটানোই হোক, চা প্রতিটি মুহূর্তের অঙ্গ হয়ে যায়। আর আপনারা তো ভালো করেই জানেন চায়ের সাথে আমার সম্পর্ক কি। কিন্তু আজ আমি যে চায়ের কথা বলছি সে শুধুমাত্র স্বাদই দেয়নি, বরং অনেক বোনেদের জীবনে আত্মনির্ভরতার সুগন্ধ মিশিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশের বিজনৌ জেলায় লক্ষ্যওয়ালা গ্রামে সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত মহিলারা বিদুর প্রেরণা স্বদেশী হার্বাল টি তৈরি করেছেন। এতে লেমন গ্রাস, গুলঞ্চ, যষ্টিমধু, তুলসী, কাঁচা হলুদ, দারচিনি, এলাচ এবং মৌরির মতো প্রাকৃতিক জিনিস মিশ্রিত আছে। নিজস্ব অপূর্ব স্বাদ ও গুণের জন্য এই চা খুব অল্প সময়ের মধ্যে মানুষের মাঝে বিশেষ পরিচিতি বানিয়ে নিয়েছে। প্রয়াগরাজের মহাকুম্ভ এবং দিল্লির ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভ্যালে এই হার্বাল চা খুব প্রশংসিত হয়েছে। বিদেশ থেকে আগত অতিথিরাও এর প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন। বন্ধুরা, প্রেরণামূলক হল এই শুরু হওয়াটা, এই সম্পূর্ণ প্রচেষ্টা শুধুমাত্র 1,00,000 টাকা দিয়ে শুরু হয়েছিল। আজ এই ব্র্যান্ড দেশের বড় বড় সংস্থাগুলোর কাছে পৌঁছে গেছে। এই প্রচেষ্টা আমাদের বলে যে যখন স্থানীয় জ্ঞান, প্রকৃতি এবং মহিলাদের আত্মবিশ্বাস একসাথে হয়, তখন এক ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তনে সূচনা হয়ে যায়। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ জুড়ে এক পেড় মাকে নাম, একটি গাছ মায়ের নামে অভিযানের মাধ্যমে লোকেরা প্রকৃতির প্রতি নিজ দায়িত্ব পালন করছেন। যখন সমাজ এই ভাবনার সাথে যুক্ত হয়, তখন অতি সুন্দর এবং প্রেরণাদায়ক উদাহরণ সৃষ্টি হয়। বন্ধুরা, আহমেদাবাদে জন অংশীদারিত্বের অদ্ভুত শক্তি দেখা গিয়েছে। ভাড়ু এলাকায় 1 ঘন্টার মধ্যে 3,50,000-এরও বেশি গাছ রোপণ করা হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ সম্মিলিত ছিলেন। স্কুলের শিশুরা, NCC ক্যাডার্স, স্বয়ংসেবক এবং সাধারণ নাগরিক প্রত্যেকে এই অভিযানে অংশ নেন। আগামী বছরগুলিতে এই গাছগুলি এক ঘন নগর অরণ্যের রূপ নেবে। এই প্রচেষ্টাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে লিপিবদ্ধ করা হয়েছে। বন্ধুরা, এক পেড় মাকে নাম অভিযানের ফলে উত্তরপ্রদেশেও জনশক্তির এক অদ্ভুত উদাহরণ দেখা গেছে। সেখানে একদিনে 12 জুলাইতে 35 কোটিরও বেশি গাছ লাগানো হয়েছে। উত্তরপ্রদেশের সাংসদ হওয়ায় আমার জন্য এটি বিশেষ গর্বের বিষয়। আমার প্রিয় দেশবাসী, আজ গাছ শুধুমাত্র মানুষের জন্যই হয় না, অগণিত জীবজন্তুর বাসা গুজরাটের গিরের জঙ্গলে প্রায় 60 বছর বাদে ইন্ডিয়ান গ্রে হর্নবিল আবার বাসা বেঁধেছে। এটা গিরের বছরের পর বছর ধরে চলা সংরক্ষণ এবং পুনঃস্থাপনের প্রচেষ্টার ফল। হর্নবিলকে জঙ্গলের কৃষক বলা হয়। এরা ফল খেয়ে বীজগুলি দূরবর্তী স্থানে পৌঁছয়, সেই বীজ থেকে জঙ্গলে নতুন গাছ জন্ম নেয়। এইভাবে একটি পাখি জঙ্গলকে বারবার সবুজ রাখতে সাহায্য করে। আমি আপনাদের সবাইকে বলবো, আমরা সবাই যেন আমাদের জীবনের কোনো বিশেষ সুযোগকে প্রকৃতির সাথে অবশ্যই যুক্ত করি। একটি গাছ মায়ের নামে লাগাই। আজকে লাগানো একটি ছোট্ট চারা আগামী প্রজন্মের জন্য সবুজ প্রকৃতি, স্বচ্ছ হাওয়া ও সুন্দর ভবিষ্যতের উত্তরাধিকার হতে পারে। আমার প্রিয় দেশবাসী, আমরা সবাই জানি আজ প্লাস্টিক দূষণ সমগ্র পৃথিবীর পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে গেছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিকের আবর্জনা অনেক বছর ধরে প্রকৃতির ক্ষতি করতে থাকে। এজন্য প্লাস্টিকের ঠিকমতো ব্যবস্থাপনা খুব জরুরি। বন্ধুরা, বিহারের সীতামাড়ি থেকে ওয়েস্ট টু ওয়েলথে দারুণ উদাহরণ সামনে এসেছে। এখানে আবর্জনা রিসাইকেল করে তার থেকে চমৎকার বসার বেঞ্চ তৈরি করা হয়েছে। একটি বেঞ্চ তৈরি হতে প্রায় 40 কিলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহৃত হয়। এটি মজবুত, টেকসই এবং আরামদায়ক হওয়ার সাথে সাথে ইকো ফ্রেন্ডলিও। এগুলি সরকারি স্কুল, পার্ক এবং সর্বজনীন স্থানে লাগানো হয়। এর মাধ্যমে লোকেদের মধ্যে পরিবেশ সংরক্ষণের প্রতি সচেতনতাও বৃদ্ধি পাচ্ছে। এই প্রচেষ্টা স্থানীয়দের সাথে সাথে জেলা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর ফলে স্থানীয়ভাবে রোজগারের সুযোগও তৈরি হচ্ছে। সীতামাড়ির এই প্রচেষ্টা আমাদের বলে, রিডিউস, রিইউজ ও রিসাইকেল আজ কেবল একটি স্লোগান নয়, বরং আমাদের জীবনের এক অঙ্গ হতে চলেছে। বন্ধুরা, আপনাদের মনে থাকবে গতবার মন কি বাতে আমি গণেশ উৎসবের কথা বলেছিলাম। আমি অনুরোধ করেছিলাম যে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমায় পুজো করা উচিত। প্লাস্টার অফ প্যারিস বা পিওপি দিয়ে তৈরি যে গণেশ প্রতিমা বা বিদেশ থেকে যেসব গণেশ প্রতিমা আনা হয় তার বদলে আমাদের দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকেই ঘরে প্রতিষ্ঠা করা উচিত। এ বিষয়ে অনেকে আমাকে বার্তা পাঠিয়েছেন এবং মতামত জানিয়েছেন। লোকেরা জানিয়েছেন তারা আমার অনুরোধ মেনে নিয়েছেন, তারা স্থানীয় মাটি দিয়ে তৈরি গণেশ প্রতিমা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। তারা লিখেছেন, মন কি বাতের আগেই আলোচনা হওয়ায় তাদের ঠিক সময়ে ঠিক পদক্ষেপ নিতে সুবিধে হয়েছে। আমি আবারও একবার অনুরোধ করছি, এইবার গণেশ পূজায় দেশের মাটি দিয়ে তৈরি গণেশজিকে নিজেদের ঘরে প্রতিষ্ঠা করুন, পুজো করুন। আপনার এই প্রচেষ্টা এক প্রকার প্রকৃতি পূজাই হবে। আমার প্রিয় দেশবাসী, এবার আমি আপনাদের এমন এক ব্যক্তি সম্বন্ধে বলবো যার সম্পর্কে শুনে আপনাদের খুব গর্ব বোধ হবে। এমন একজন ব্যক্তি যিনি সায়েন্স ও ইনোভেশনের ক্ষেত্রে দারুণ কাজ করেছেন, বিশ্বে যার পরিচিতি তৈরি হচ্ছে, কিন্তু তারপরেও তিনি নিজের শিকড়ের সাথে গভীরভাবে যুক্ত। সুযোগ পেলেই তিনি নিজের মাটিকে সম্মান করতে ভোলেন না। সেই ব্যক্তি হলেন মণিপুরের ডক্টর রোনাল্ডো লাইসরাম। ওর নাম রোনাল্ডো, কিন্তু কাজের ক্ষেত্রে উনি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট। উনি জাপানে কাজ করেন। তার ইয়ং গ্যালাক্সির এক বিশাল সমষ্টি খোঁজ করছেন যে দল, উনি তারও একজন। আপনারা জানতে চাইবেন যে উনি আসলে কি করছেন। আসলে উনি এই পুরো সমষ্টির নাম মণিপুরের এক সুন্দর লেখের নামের সঙ্গে জুড়ে দিয়ে নাম রেখেছেন লোকটাক প্রোটো ক্লাস্টার। লোকটাক মিষ্টি জলের এক বিশাল বড় ঝিল। লোকটাকে লেকে ভাসমান জলজ উদ্ভিদ মিলে এক অনন্য ল্যান্ডস্কেপ তৈরি হয়। দেখলে মনে হয় বিশাল সমুদ্রের মধ্যে ছোট ছোট দ্বীপ ভেসে বেড়াচ্ছে। একই রকমভাবে ইউনিভার্সে এই ইয়ং গ্যালাক্সি এক বিশাল কাঠামো নির্মাণ করছে। আজ মণিপুরের লোকটাক কেবল দেশের মানচিত্রেই নয়, বরং এই বিশাল মহাকাশে তার নিজের সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটাচ্ছে। এই প্রাপ্তি সমস্ত ভারতবাসীর গৌরব বাড়াচ্ছে। এর থেকে আমাদের যুব বন্ধুরা শিখতে পারেন যে নিজের ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেও নতুন উচ্চতা ছুঁতে পারা যায়। এ এমনি এক শিখরের অস্তিত্ব যা নক্ষত্রের দুনিয়াকে ঝলমলে করে তুলতে পারে। আমার প্রিয় দেশবাসী, কিছুদিন বাদেই 7ই অগস্ট আমাদের দেশ ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালন করবে। এই সুযোগে আমরা আমাদের বয়নশিল্পী ভাই বোনদের কৌশল ও সৃজনশীলতার উৎসব পালন করব। আমাদের এই বন্ধুরা চলে আসা পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বন্ধুরা, হাতে বোনা এইসব পোশাক কোনো না কোনো ক্ষেত্রে সমাজ ও তার সঙ্গে যুক্ত অসংখ্য মানুষের কাহিনী সামনে নিয়ে আসে। এরা সেই মানুষ যারা গর্বের সঙ্গে ভারতের সাংস্কৃতিক পরম্পরাকে সযত্নে লালন করার কাজে যুক্ত রয়েছেন। আজকের দিনে আমার অনুরোধ যে আমরা হস্তশিল্পকে উৎসাহ দিয়ে আমাদের বয়ন শিল্পী বন্ধুদের সম্মান জানাব। আসুন আমরা ভোকাল ফর লোকালের এই ভাবনাকে আরও শক্তিশালী করি। বন্ধুরা, আজ দেশে হ্যান্ডলুমকে যেভাবে উৎসাহ দেওয়া হচ্ছে তাতে বড় অংশের মানুষের জীবন আরও উন্নত হচ্ছে। পচমপল্লী থেকে পাটনা আর কুথমপল্লী থেকে কচ্ছ পর্যন্ত এর বহু উদাহরণ দেখতে পাওয়া যায়। আজ এমন বহু মানুষ ও গোষ্ঠী রয়েছেন যারা আমাদের হ্যান্ডলুমের এই গৌরবময় ঐতিহ্যকে এক নতুন উৎসাহ ও পরিচিতি দান করেছেন। কেউ পচমপল্লী ইক্কাতের সুন্দর পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আবার কেউ মহিলা বয়নশিল্পীদের যুক্ত করে উল প্রোডাক্টস বানাচ্ছেন। কিছু মানুষ কেরালামের ঐতিহ্যবাহী কাসাউ কলাকে সংরক্ষণ করছেন। এর ফলে আমাদের মা বোনেদের আয় হচ্ছে। বন্ধুরা, আরেকটি বিষয় যা আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই তা হলো খাদি। আমরা সবাই জানি যে খাদি মহাত্মা গান্ধীর খুব প্রিয় ছিল। গত কয়েক বছরে খাদি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। গত 12 বছরের বিক্রি 6 গুণ বেড়েও গেছে। বিক্রির এই অঙ্ক এখন 8,000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আগামী উৎসবে খাদির কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডলুমের কোনো না কোনো দ্রব্য, হ্যান্ডিক্রাফ্টের কোনো না কোনো দ্রব্য অবশ্যই কিনুন। আমার প্রিয় দেশবাসী, যদি আপনাদের জিজ্ঞেস করা হয় যে ভারতে কত প্রকারের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন। এটা এই জন্য যে আমাদের এখানে অনেক বাদ্যযন্ত্র আর তার সঙ্গে যুক্ত পরম্পরা রয়েছে। এমনই এক ইনস্ট্রুমেন্ট ত্রিপুরার চংপ্র্যাং। এটা এখানকার আদিবাসী সমাজে অত্যন্ত জনপ্রিয়। বাঁশের তৈরি এই বাদ্যযন্ত্রে 3টি তার আছে। এর থেকে যে সুর বেরোয় তা অতি সুমধুর, যার সঙ্গে অনেকটা শরদের মিল পাওয়া যায়। কিছু কারণে জনপ্রিয় যুব প্রজন্মদের কাছে কমে যাচ্ছিল, সেজন্য সুরজ কুমার দেববর্মা তাকে আবার জনপ্রিয় করে তোলার সংকল্প নিয়েছেন। আজ তার চেষ্টার ফল পাওয়া যাচ্ছে। তিনি চংপ্র্যাঙের সঙ্গে সঙ্গে ওখানকার অন্য ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। ককবরক লোকগান, বাউল গান, বাংলা লোকগান, এতে খুব ভালো লাগে। আমি এখন আপনাদের একটি ছোট্ট ক্লিপ শোনাতে চাইছি। এই সুর আপনারা কখনো ভুলতে পারবেন না।

0: পারস্পরিক সঙ্গীতকে জনপ্রিয় করে তোলার জন্য তার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। আমার অনুরোধ, আপনারাও আপনাদের আশেপাশের এরকম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই শেয়ার করুন। আপনার এই প্রচেষ্টা অন্যকেও ঐতিহ্যবাহী ভারতীয় সঙ্গীতের সঙ্গে যুক্ত করবে। আমার প্রিয় দেশবাসী, কাল 27 জুলাই ভারতরত্ন ডক্টর APJ আব্দুল কালামের প্রয়াণ দিবস। ডক্টর কালামের ব্যক্তিত্ব নানান প্রেরণা স্বরূপ, কিন্তু তার মনের সবচেয়ে কাছে এক শিক্ষকের ভূমিকা। তিনি শিশু ও যুবকদের বড় স্বপ্ন দেখার জন্য উৎসাহ দিতেন। ঘটনাচক্রে এই সপ্তাহে আমরা গুরু পূর্ণিমা পালন করব। আমাদের মা বাবা আমাদের প্রথম গুরু, স্কুলের শিক্ষক যারা আমাদের অক্ষর পরিচয় করান, গুরু পূর্ণিমা এই সব গুরুদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ। আমি দেশের সব শিক্ষক ও গুরুজনদের সশ্রদ্ধ প্রণাম জানাই। বন্ধুরা, কয়েকটি সপ্তাহ পরেই আমরা আমাদের স্বাধীনতা মহোৎসব পালন করব। 15ই আগস্ট সমস্ত ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিন সেইসব অসংখ্য বীরদের স্মরণ করার দিন যারা ভারত মাতার স্বাধীনতার জন্য নিজেদের সমস্ত কিছু সমর্পণ করেছিলেন। তাদের ত্যাগ আর তপস্যার জন্য আজ আমাদের হাতে তেরঙ্গা। এই তেরঙ্গায় রয়েছে আমাদের সংবিধানের আদর্শ। বন্ধুরা, কয়েক বছরে হর ঘর তিরঙ্গা অভিযান অত্যন্ত উৎসাহের সঙ্গে সারা দেশকে এক অসাধারণ আদর্শে যুক্ত করেছে। প্রতি ঘর প্রতি রাস্তায় তিরঙ্গার উৎসব দেখা যায়। এই বছরও হর ঘর তিরঙ্গা অভিযানকে সম্পূর্ণ উৎসাহের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। নিজেদের ঘরে পুরো সম্মানের সঙ্গে তিরঙ্গা ওড়াতে হবে। বন্ধুরা, প্রতি বছর 15ই আগস্টের আগে আপনারা আমাকে অনেক পরামর্শ প্রস্তাব দিয়ে থাকেন। এবছরও আপনারা অবশ্যই আপনাদের চিন্তাভাবনা MyGov পোর্টালে অবশ্যই পাঠান। আমি আপনাদের প্রস্তাবের অপেক্ষায় রয়েছি। বন্ধুরা, মন কি বাত আজ এই পর্যন্ত। আগামী মাসে আমরা আবার মিলিত হব দেশবাসীর সঙ্গে অনেক নতুন উপলব্ধি আর উৎসাহব্যঞ্জক উদ্যোগ নিয়ে। এখন আমাকে অনুমতি দিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাংনি হাতনে লুকরব খুলুমকা চিনি লাংমাও কিসাসেক অবতী সাল ছপাইও অবন মৈত খালাইনা বাকি ক্যালেন্ডার নাইনা নাঙ্গিয়া তিনি নৈচিদক জুলাই অবহাইন কাইসা সাল তিনি কার্গিল কপলাই মানি সাল অ সাল চুনো খাতুমা কপলং খালাই তিসাও অ সাল চুনো চিনি হাক্তরনি সেঙ্ক্রাক রোগনি ওয়ানাবা সিংসা খাতর মুন মৈত খালাই রব কার্গিলনি কুচুক কুচুক হাসুক বুচুক কেবেংজাক বয়ার কেনানাই রগনি আমপাইমুং যত টং বয়ারনো চিনি সেঙ্ক্রাক রগ বুসকাঙ্গ বাসাজাক ফিয়া বরকনি খাতর মুং যত কেবেংমুংনি স্লাই কতর বরক ভারত হা আমানি নাই মথাংনি বাকি শাকনি যে টংমাই ইয়াফারজাক তিনি কার্গিল কপলাই ইংমা সালও আং যত খাকরাক লংমার নাই তাই হাক্তর উনি যত সেঙ্কারাক রত্ন খরক ভূমি খুলমুং গিয়াফারো কিচিংসং তাবুনি বারদ বিনি খাকরাক সেঙ্কারাক রত্ন সিমি মৈত খালাইয়া তামকে আচাই কতাল ছংনি থানি বরকনি কথমানো তুনছাই রুব আওয়ান সুমুং বাই ই বিশ্ব আলাই দেখে সূর্য বিজয় যাত্রা তিখলাই জাকা জলাই সালচিব্রী দিল্লিনি ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নি সিমি চেংজা মালখুং লামরিও দ্রাসনি কার্গিল ওয়ার মেমোরিয়াল জরা সগৈনাই অবনি ককমা গংখা ওয়ান রাইট ওয়ান নেশন ওয়ান সেলুট অ লামরিমুং চন মৈত খালাইরও হানি বাকি লংমা রায় রং কিসা ফন পগুই মানগলাপ কিসিংসং তাবো ভারত বিনি সেঙ্ক্রাক রকনি খাতর মুংবাই বাক্সা বিনি এলেমনি ফানবো থাকিয়াকে ক্রা খাই তঙ্গ সালকিসা সকাং ভারতনি সেঙ্ক্রাক বদল INS মহেন্দ্রগিরি ন সামঙ্গ ফনাং জাখা অকতাল চবনি রুংতর ভারতনো ডিজাইন খাই জাকফানি তাই সুনাম জাকফানি আরও রাও সিনিচি বানিসাই কবাং হাক্তনি মানে থেপা জাকা অব বাইথং সুকজাক ভারতনি ফান বাংমানি মারি অতালন ডিআরডিও পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট চাসামা বিশিংতই আমজমুং খলাইকা অ চাসামুংনি উকলগো চিনি সিকরং রকতে ইঞ্জিনিয়ার রকনি কতর সাক্তার মুংতঙ্গো সালনি সালতাম সকাং ডিআরডিও কিসাসক মিসাল নবো চাসামুং বাইকে আমজখা কিচিংসং তাবুং নাইমথাংনি ইয়াকটাল সনামংথুং নাইমথাংনি সামুং উংথুং এবা কিচিং হাক্তর বাই থংগরং চোবালাইমুং ভারত থাকলাই এখেন গতাল চুকসামুং বখাক সকাঙ্গৈ তঙ্গো অতালনি চেংদ্রবনা আং ইন্দোনেশিয়াও তংমানি আর ব্রহ্মোস তাই ইয়াকটাল মিশালনি বাকি কাইসা কতর কক খালাইমুং অংখা হায়ুংনি খা থারিমুং ভারতনি নাইমথাংনি মানৈ তাই টেকনোলজি নতৈ বাংরগুগুই তঙ্গ ফাইডি অ কার্গিল কপ্লাই উমা সাল চং চিনি তংফ্লাইনাই হাকতর সাক ইয়াফারলাংনাই রগ্ন খুলমলায়ন তাই নাইমথাং ক্রাক চুকজাক তাই বাইথাং চুকজাক ভারত সনামনানি চিনি সমাইনো তেবো ক্রাক খলাইলায়ন আনি খাপনি হাক্তনি লুকরক মন কে বাত নি থানাই পান্ডাওয়া আং ন রক্ন কেস দ্য রেইন তাং বতাংনি কখন সামানি আং কয়মুং নারকমানি ওয়াতেই থাপসা থাপসা নু খাতিমানি অ তাং বতাংনো লুকু চবা সনামনা বাকি কেস দ্য রেইন নি ককমুং বেলাই ক্যাপল্যাং জেঠানি ওয়াতি কলাইও জেফ্রো ওয়াতি ওয়াও তৈন আরো নো খাতি দি অবনি বাকি জুলাই সালবরৈ হাতর গনাঙ্গৈ কাইসা আলাইদা সামুং তাংবো তাংবো খলাইজাগৈ তংখা অবনি বিশিংতৈ ওয়াতিনি তৈনো খাতিনানি গ্রাউন্ড ওয়াটার রিসার্চ কসাম তৈখর রকনো জারিফিনানি তাই ফাংসারা কাইমুংনো কতাম দুম সামুং রানানি আংবেলাই তংথগো কামি এবা দলি পঞ্চায়েত এবা হদানি সামুং তাংনাই যত থায়নো লুকরক গবাং মারি বাইখে গদা লাইখা বাক্সাওকে কচাম তৈখরক সাপ খালাইজাখা বাক্সাওকে কচাম কুয়ানো জারি জাখা কুফুংজাক বুর ওয়েল তাবুক গ্রাউন্ড ওয়াটার রিসার্চনি খাতিখর ঐ তঙ্গো কিচিংসং মধ্যপ্রদেশনি সিদ্ধিহাঙ্কর অংখেন সা সাই বারা তৈখর খুরজাখা নরসিংপুর অমিরি তৈখরন জারি ফিরজাখা মহারাষ্ট্র নাসিগ কতর মারি বাইখে তৈ খাতিজাকনাই ফান বাংরিজাখা অন্ধ্রপ্রদেশনি নাদালো যত কামি পঞ্চায়েত অ তাং বতাং বাই গদালখা তাই কচাম কুয়ারকন তেউসা সামুঙ্গ চুকনাই খলাই তিসাগা চিনি আউলি রকবো অকুলগ উসলুই টংলিয়া ছত্রিশগড়নি করওয়া উড়িষ্যানি ভুবনেশ্বর তাই অন্ধ্রপ্রদেশনি বিজয়গ্রাম আর ও তাং বতাংনি খা বাসাজাকনাই অংখারি নগুইমানখা ফাইদি চুম্বু চিনি গানাগিনিনি খরচাচু তৈখর এবা কুয়ানো মথাংনা পজা হলাইয়ানো তাই থপসা থপসা তৈনো খাতিলাইয়ানো তিনিনি খাতিমানি থপসা থপসা তৈনো থিনাং আসাই সঙ্গে বাকি যত্নি কতর ইয়াফার মঙ্গ গানো কিসিংসং সালকিসা সিকাং ব্রিটেননি গ্লাসগো ও কমনওয়েলথ গেম চেংখা হানি যত বরক ভারতনি বদলনো খাকাহাম ইয়াফার লাইমাং তংখা ভারতনি মুচুংমাকে যত থাই তাই এটলেস কাহামকে থাই ফুনুথুম তাই লুকরকনি খাও তংরুকনাই ঐ তংথুম কিচিংসং চিনি শিকলারক সালকিসা সকাং স্পট কিসাস কাহাম চা সামুং সামুং খালাই ফুনুকা পি ভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টন কপ্লাই ঐ ফুনুকা বন পইলা কপ্লাই অংনাই বিনি অ চা সামুং নতই হা গনাঙিনো কুংচুকজাক ভারতনি বরৈ ক্রিকেট বদলবো লন্ডনি লর্ডস স্টেডিয়াম বিনি পইলা টেস্ট ম্যাচ কপ্লাই অংখা অব কাইসা লাইবুমা রগজা কপ্লাই অংমং চিনি বদল নৈরা সিনিচি ফের বাই অ বাটাই মঙ্গ কপ্লাই অংখা ফিয়া কক আসক সিমিয়া লর্ডসনি কলক লাইবুমা অব

বগনম থাংনানি বাকৈ বিনি সোমাই লরলিয়া নাইতে নাইতে বিনি অ সাক্তার মুঙ্গ গদাল মা কবাং মা বরক সপাইকা গোলাম হুসেন জি বিনি অ এলেমন বেলাই ফুয়ারকা বিনি অ সামঙ্ক আমসাই বেরম হাফংনি বখাকি চুমাবু মানকা তাবু কদকে লুকো হামজাকমু মানৈ তঙ্গ বগো হাক্তনি কবুনি বখাগ রগবো সগুই তংখা আং অ সাক্তানুবাই গদালজা যত বরকনতুই কুংচুগো তাবু যত লোকাল প্রডাক্টনতুই ফানরুই তঙ্গ বোকাল ফর লোকালনি কম থাইনতুই সামুং তাঙ্গৈ তঙ্গ অবহায়ও কাশ্মীরনি অবগবো নিনি নগ সগৈনাতুই অবনতুই ওয়াইসাস জেসা খেফানো নংবো ওয়ানসুকদি কিসিং ছং চিনি হাব চা নংজাকাই সিমিয়া অব বাইথাং গদাল জাকসি ফুংনি চেংমা উংথুং কিসিং সং বাই মালাইফুর উংথুং এবা নুখুংনি বরক বাই কিসা জরা তংনা উংথুং চা যত জরাওনো গদাল ফায়ু সানা থাংকে নম্বু কিসা মিশা সাইমানা চা বাই আনি তামো হালক তং ফিয়া আং তিনি যে চা নি কক ছাই তঙ্গ অব কথক সিমি রুবো অবদিয়া সানা থাংকে কবাং মা বুকুক সঙ্গে লংমা বাইথাং চুকমানি কতাল বাহাইব তঙ্গ উত্তরপ্রদেশ নি বিষ্ণুর হাঙ্কর নি লক্ষ্মীবালা কামিওয়া সেলফ হেল্প গ্রুপ বাই গদালজা বৃরব বিদুর প্রেরণা স্বদেশী হারবাল টি মঙ্গই চা সামকা আরো জামি মুলেঠি তুলসি সতী কথাং দারচিনি এলার্চি তাই সফাই বলংনি বলাই দালকজাক দঙ্গ বিনি বেলাই কথক তাই গুণনি বাকি আচা লুকরকনি বিসঙ্গ জরা কিসাহন ডাক্তিন জুদা ছিনিমু মানকা প্রয়াগরাজনি মহাকুম্ভ তাই দিল্লিনি ইন্টারন্যাশনাল ফুড ফেস্টিভেলও অচা বেলাই বলাই জাকা বৈহানি ফাইনাইরব অবন খাতুমা ফনুকা কিছু সব যতনি সেলাই কতর খা বাসক জাংনাই এংখা বিনি চ্যাং সামানি কথমা অচাইতুমু যতনি সাই রাং রাসাইবাই চ্যাংমানি তাবো অ ব্র্যান্ড কতর কতর কোম্পানি নি থানিব থাঙ্গই সগৈকা অচাইতুমু জংন অমন ফুনুগো জেফ্রো চিনি বাইথাংনি সিমু হাবার তাই বৃ রকনি পুইতু কুপলুং থানচাঙ্গ আফ্রো কাইসা চিকনসা চাইতুমুংবো কতর সেলাইমুং তুবুই মানু আনি খাপনি হাকতুনি লুকরক হা কতর গনাঙ্গই তাবুক লুকরক এক পের মা কি নাম তাং বতাংনি বিসিংতি হাবারনি ফাইসিং বরক খ্লাই থাই সামুংনো খ্লাই তঙ্গ হদা যে জরাও মুংসাচক সামুং কাহামবাই গদালকে আফ্রো বেলাই নাইথতক খাবাজা জাংনাই ফনুংমারি কাইসা ফায়ো কিসিং সং আমেদাবাদ লুকরংনি অমহাই কথালাই সামুং খ্লাইমুং বেলাই নুকজাগৈ তঙ্গ বদ্রাজ আমচাইও নৈচিবা সিনিছাই গবাং লুকরক থানসাকি দামসানি বিসিংগনো থামরাসাই ফাংসারা কাইখা রংনগ সরংনাইর এনসিসি ক্রেডিট বাইথাং মুসুঙ্গুই সামুং তাংনাই তাই তংকসং লুকরক যতন অ তাংবতাঙ্গ মানজাকা ফাইনাই বিশিরগ অ ফাং চারা রকন তরই লগুই কাইসা বলং কতর অঙ্গই আচাইয়ানো অ তাংবতাং গ্রিনিজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডব কাসাকা কিসিংসং এক পের মা কি নাম তাংবতাংনি বিসিংতি উত্তরপ্রদেশনি লুকরকব বেলাই ওয়ানামা সিংসা সামুং খালাইমাবো নুকজাকা আরো সালসাবাই জুলাই তালনি সাল নৈচিও থামচি বা রাজাক নিসলাইব কবাং ফাংসারা কাইজাকা উত্তরপ্রদেশনি খরকসা এমপি ইংগৈ অব আনি বাকৈব বেলাই কুংসুকমানি কক আনি খাপাংনি হাক্তনি লুকরক বুফাং বরক মনুষ্যনি বাকৈ সিমিয়া অব কবাংমা লংমা গনাং মাল মাতার রকনিবু নকথাই গুজরাটনি গির বলঙ্গ ইন্ডিয়ান গ্রে হরনবিল তেওয়াইসা বথ ফুমনানি চেংখা গির বলঙ্গ

শাল কলক মা রময়ী খাতিমুং তাই নাইকলমুং ন অবনি বথাই হরম বিল ন বলং নি হোক বার খাইনাই হই সাজাগি ফাই বথাই চাও তাই হাকসাল হাকসাল থাঙ্গে বনে বচলই ন পিসারই রো আ বচলই নি সিমিন বলং তে ওয়াইসা ফাংসারা আচাই তর লগ অব হাইকেন কাইসা বলং তে ওয়াইসা চনা সারেউই তিসাও আং নরকন যতন সানামো চুঙ্গ নরকনি লাংমানি মূসাসে মৈতু নারক জাগনাই সালন হাবার বাই গদালদি নিনি আমানি মঙ্গই ফাংসা ফাংসারা কাইদি তিনি কাইমানি চিকুনসা ফাংসারা নো থিনাং আসাই সঙ্গে বাকে হাবান খ্রাং সারুই নবার কাহামতাই নাইথতক থিনাং বুকরা সাম তিসাওয়ানো আনি খাপনি হাক্তনি লুকরক জং যতন সাইমানো প্লাস্টিক খামিয়া তাবুক হায়ুং তংখনি বাকে কাইসা কত জং জালঙ্গই কাসাকা সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবাকে ওয়াশের সামুগ ফনাংমানি প্লাস্টিক জরা কলংমা রোমই হাবান হামিয়া খাই তন্ন অবনি বগে প্লাস্টিক সৈ সামুগ ফনাংনা বেলাইন নাকুগ কিসিংসং বিহারে সীতামারি ও ওয়েস্ট টু ওয়েল্ড সামথানি কাইসা ওয়ানামা সিংসা ফনুংমারি অঙ্গই কাসাকা আর খিবি রিজার্ভ প্লাস্টিক তে ওয়াশা সামুগ ফনাঙ্গই নাইটক টক বেন সামজাগী দঙ্গ কাইসা বেন সামথানী অংয়া হেম্পান চল্লিশ কেজি সিঙ্গেল ইউজ প্লাস্টিক সামুগ নাঙ্গ অ বেঞ্চ রক বেলাই কাহাম সবর তাই গরাক সিমিয়া ইকো ফ্রেন্ডলি বো অবরকনো হাফাংনি রংনক বেড়াইখ্রি থাই তাই লুকু কথুমা থাই রগ আচু রুজাগী দঙ্গ অ চাইতুমু টংখর খাতিনা ফাইসিং লুকুরংনি বিসঙ্গ সিচারিং মুংবো বাংরেখা আমসানি তাংফাং তৈ হাংকরফা যত ন অ চাইতু মুঙ্গ সাক্তরি সামু খাই দঙ্গ আবনি বাকে আমসাইও তাংসেবো আসাইখা সীতামানী অ চাইতুক মুং সঙ্গ ফুনুগ রিডিউস রিইউজ তাই রিসাইকেল তাবু কাইসা সোলো গান সিমিয়া অব তাবু চিনি লাংমানিবো কাইসা তাংব তাঙ্গই কাসাকা কিসিংসং নরক মুইতু তংনা আং থানাই মন কি বাত পান্ডাও গণেশ তেরনি কখনো সামানি আং কয়মানি চিনি হাক্তনি হাবাই তাকজাক গণেশ মতাইনু নো মতাই রেডি হিনে প্লাস্টার অফ প্যারিস এবাকে পিওপি বইহানি তবুজাক মূর্তি রক্ন কারই চিনি হাক্তনি হাবাই তাকজাক মূর্তি রক্ন নো চিনি নগ আসুগ্রথাই কলাইও অবনরগৈ আনো কবাংমা লুকরক ককটুন শিকা তাই বরকনি ককবো সাহরকা বরক আনি কয়মংনো ইয়াসাগৈ আমসানি হা বাইনো সামজাক গণেশনি মূর্তিনি নগ মতাই রানানি ওয়ানসুখা কবাংমা বরকন শৈকা মনকি বাত অ কক লাবনতৈ কক সালাইমানি বাগৈন বরক সৈলাম রমৈ নাহার মানখা আংতে ওয়াইসা অবন কয়ফিরো তাকলাইনি গণেশ তের নরক যতন হাক্তনি হাবাই তাকজাক মানে রকন নগ আজগ্রুদি তাই মতাই খাইনানি চাইতুকদি নরকনি ও চাইতুকমু বাবাইসা ফাইসংতৈ নাহারকে হাবন মতাই রমাবাই বাক্সা অঙ্গানো আনি খাপনি হাক্তনি লুকরক আং তিনি নরকন মহাই খরকসা বরকনি কখন সাবন যেন খনাকে নরক যতন কুং চোখলায়ন বসই সিমুং তাংসেপনি দিখল সাথারি সামুং খাইমাবাই হায়ুং গনাঙ্গই সিনেমং মানে দঙ্গ হাইফানও ববাই থাকি ইয়ারংবাই গদালই দঙ্গ তাই সেপমানকে হা আমানো বরম রানানি পগ্যা বংখা মণিপুরনি ডক্টর রোনাল্ডো রেসেরাম মুং রোনাল্ডো ফানো বিনি সামুং খে খরকসা অ্যাস্ট্রো ফিজিক্সে ব জাপানো সামুং খাই দঙ্গ তাই ইয়ং গ্যালাক্সি নি কাইসা কত রুতুমুং খাইনাই বদলনি ব খরকসা আদং নরক ওয়ানসুগিমানো ব তাম সামুং কাহাম খাই দিয়া সানা থেকে ব কাইসা কতর গ্যালাক্সিক্স নি মুং রেখা লুকটাক প্রোটো ক্লাস্টার অমো কাইসা মণিপুরনি বেলাই নাইথক লেক নিমং লুকটাক লেক

কামনিপুনি কাইসা কতর লেক লুকটাক লেক কচকজাক ফুম দি বাই কথাউই কাইসা নাইথতক ল্যান্ডস্কেপ সামু অম হাইকেন নুকজাগো কতর বা তৈজিলাঙ্গ চিকন চিকন হাপুং থাই কচগুই তঙ্গ অব হাইকেন নখাইঙ্গ টংনাই ইয়ং গ্লাকি রগবো কাইসা কতর মা কসমু ঙ্গই তঙ্গ তাবু মণিপুরী লুকটাক লেক হাকতনি মেপ সিমি নুকজাগিয়া নখায়ুং গদালৈন সং সাবুই তঙ্গ ও মানমুং যত ভারত ও তংনাই লুকরকমি বাকি কুং চুকমানি কক অমাবাইচিনি ছিকলা চালাইসংন ফরঙ্গ বাইথাংনি সিরিসিটি বাই গদালৈ তঙ্গৈব বরক চাসামুংনি কতাল মারিব সগুই মানেও অয়ারংনি ফান আশকে কারাক অব নাখায়ংনি আথুকিরিনব সংসারী মানো আনি খাপাংনি হাক্তনি লুকরক সাল কিসানি ইয়াগুলন অগাস্তানি সাল সিনি সাল চিনি ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালাইজাকনাই অবনরগী আংচিনি রি থান্তি বাই করঙ্গজাক চিনি তাকুক বুকুক সংনি স্কিলটাই ক্রিয়েটিভিটিনো বলায়ু চিনি অ কিসিং সং শ্রী সিটিনি চিনি খ্লাই ফেমনি সামুংনো সকাঙ্গই তলাঙ্গই তঙ্গ কিসিং সং রি থান্তিনি যত রিওনো কাইসা আমচাই কাইসা বসংতাই অমবাই গদালজাক গবং মা লুকুরকনি কথমানো সাও বরকনো অ বরক জে রক কুংচুগুই ভারতনি শ্রী সিটিনি হকমনো খাতিউই এবা মথাংরুই তনেও আং তিনি নরকনো কয়ো চিনি রি থান্তি বাই গদালজাক রকনো লগিরিদি তাই বরম ইয়াফারদি ফাইদিচং যতন বুকালফার লোকালন ওয়ানসুমুংনো তাইব ক্রাক খ্লাইটি সেলাইন কিসিং সং তাবুক হাকতর গনাঙ্গই জেতৈখেব হ্যান্ডলুমনি বাকি আওয়াইমুং তাই সুবাজাগৈ তঙ্গ অববাই কবাংমা টংকসং লুকরংনি লাংমা সেলাইজাকা পুচুমপলিনি ছিমি পাটনা তে কুথুমপলিনি ছিমি কালচ জরা যত থায়ন বিনি কবাংমা ফুনুমারি তঙ্গ তাবু অমহাই কবাংমা বরক তাই বসং তঙ্গ জেরক চিনি কুংচুকজাক রি থান্তিনো কতাল ফানবাই সিনেমং রুই তঙ্গ কেব কেব পচমপলি ইকমনি শ্রী সিটিনি নাইথকমুংনো সকাংরি তনিব তাই বাক্সা কেবা ওল্ডনি মানৈ খনৈ সামথানি বরৈ রকমু সামুঙ্গ ফনাঙৈ তঙ্গ কেব কেবকা কেরালানি শ্রী সিটিনি কাসাবু রবাই ফাংনো মথাঙ্গৈ তনিব অববাইচিনি বুমাতে হানক সং সামুংনি সেবু মানৈ তঙ্গ কিসিং সং তৈ থাইসা কক আং বেলাইখনো খুরচানা মুচুঙ্গ অব অংখা খাদি সং যতন সাইমানো খাদিংখা মহাত্মা গান্ধীনি বেলাইখনো হামজাকমানি রি থাংনাই বিসি কিসাসগ খাদি লুকুরকনি হামজাকমু মানৈনো তঙ্গ থাংনাই বিসি চিনিও ফালমারি কুসুংদক বাংখা ফালমারি রাংমারি অংয়া হেমপেন চা রাসাই রাক সগৈখা আং নরকনো কয়ো বসকাংনে তেরনি জরা রগ নরক যতন মূসায় মূসা মানৈ পাইখে অব খাদি এবাখায় ইয়াক থান্তি বাই সামজাক মানৈ রকনো পাইদি আনি খাপনি হাক্তনি লুকরক তুমুংন নরকনো সংজাখা হনকে ভারত দাল বসু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট টং হাইকে নরক বেলাই ওয়ানামুঙ্গ কলাইয়ান তামনি বাকি হিনবা চিনি হা কতর কবাংমা জুদা জুদা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তঙ্গ তাই অমবাই কবাংমা শ্রী সিটিনি হুকুমব গদালজাক তঙ্গ অবহাইন কাইসা ত্রিপুরানি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ওংখা চংপ্রেং অব শ্রী সিটিনি ছিমি আরো তংনাই লুকরংনি বিসঙ্গ বেলাই লুকো হামজাকমু মানজাক তংমানি ওয়াবাই সামজাক অ ইনস্ট্রুমেন্ট তংথাম তার তঙ্গ তাই আরো নিমি নখরি ফাইমা খনাতক খরাং বেলাইন খাপাং সরাংরব তাই সরদিনী খরাংন মধ্য খলাই তিসাও জরা কাইসাও শিকলা শিকলে রক
বন পগৈ থাকা আজরব সূর্য কুমার দেবরমা অতামুংনি ফাইসিং লোকরক্ষ খা বাসারে না বাকি চাইতখা তাই তিনি ব অসামুন চাষারি বতি সাকা ব চংপেরং কারি ব অ আমসানি সিরি সিটিনি তামুং তামো অবাবাই বাকসা কক বরকনি লোক রসাফমুং বাউল রসামুং তাই বাংলা লোক রসামুং ব রসাব ফাইদি তাবো আংনরকনো কিসিসা অ তামুংনি অডিও ক্লিপ খনারওয়ানো অ তামুং নরক ওয়াইসব পগৈ মাংগালাক

0: kichingsong ang kha khlaio otamung no khnaui noro belai khna tokja khana demroma jini bagai ang belai kungchugo sri sitini rachamung tamung no luko hamjangmung khlai ti sana bagai bini mo hai saitumung kobuino bolai jaknai ang norkno koina mochungo norok jotono social media o bai thangni gana gini sri sitin tamung no tui kok thum rokno শেয়ার খালাই দি নরকনি মহাই চাইতুমু বেলাই খেন কবুন রকনব বারনি শ্রী সিতিনি রসামু মশামুং বাই খাবাসার ওয়ান আনি খাপুনি হাক্তুনি লোকরক খনা জুলাই তালনি নৈচি সিনি ছাল ভারত রত্ন ডাক্তার এপিজে আব্দুল কালামনি থিমানি ছাল ডাক্তার কালামনি সিমি কবাংমা খাবাজাক জানাই সরমুং তঙ্গ ফিয়া বিনি যত্তনি সাই খাবাই গদাল জাগংখা খরকসা ফরংনাইনি সামঙ্গ বচেরাই তাই শিকলা রক্ন কতর ইমাং নুকনানি বাকি খাবাসারব খাটুমানি কক অ হাতি বারণ চেন গুরু পূর্ণিমা পালাইনা থাঙ্গি তঙ্গ চিনি আমা বাবুন চিনি পুইলা ফরংনাই রংনকনি ফরংনাই রক চন লেখা ফরংগ গুরু পূর্ণিমা আংখা আ ফরংনাইতে লাবা ফুনুংনাই রক্ন বরম ফুনুংনানি কাইসা সেব আং হাকতনি যত ফরংনাই তাই লামা ফুনংনাই রকনো খাবাই খুলমু ইয়াফারো কিসিংসং তে হাতি বানে বাথানু ইয়াগুলনো চিনি কতর তের ইয়ক সামংনি সাল 15 আগস্ট যত ভারত তংনাই লুকরকনি বাকি কুংসংমানি সার অ সাল লেখাবায়া খাকরাক সেংক্রাক রকনো মৈতু খ্লাইমানি সাল জেরক ভারত আমানি ইয়ক সামংনি বাকি শাক বাইথংনি লংমানো বেদগুই রেখা বরকনি শাকনো বেদক রুমং শাকথার মুংনি বাগিন চিনি চিনি ইয়াগো পালিথাম বানানো তিসানাইনি সেপানখা অ পালিথাম বানা চিনি সংবিধাননি আইডিওলজিনো তিসাই ফনগো কিসিংসং থানাই বিশি কিসাসক রমই হারগার তিরঙ্গা তাংবতাং যত লোকরকন কাইসা খাবাসা জাগনাই গদালুই তিসাকা নক বুরুম বুরুম তাই যত লামারগ অ বানানো কিটিংগৈ তেরনি বাহাই নুকজাকা অ বিশব বেলাই খাতুমা বাইকে হারগার তিরিঙ্গা তাংবতাং সাকাঙ্গৈ তলাংনা নাংনাই যং যতন যত ফাইসিংটি বরম রুই জানি জানি বাইথংনি নগ পালিথাম বানানো তিসানা নাংনাই কিসিংসং বিশি বুরুম ন 15 আগস্টনি সকাং নরগানো জুদা জুদা কক বিটি রহরো তাকলাইব হাইন মাই গপ নরকনি ওয়ান সুমু তাই কক বিটি রকন রহদি আং নরকনি কক বিটি না সিংরি টঙ্গান কিসিংসং তিনি মন কি বাত আসং সিং ফাইনাই তাল হাক্তনি লুকরক বাই তেওসা কতাল কতাল সাসামু তাই খাবা জাজাই কক রকন তৈ মালাই ফেওয়ানো তিনি জরাতি আসংন বেলাই বেলাই হামবাই খুলমকা।
1: এতক্ষণ শুনলেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্বের বাংলা এবং ককবরক তর্জমা।
2: এতক্ষণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রদত্ত মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক অনুবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো।

आकाशवाणी मिलोनिया এখন শুনবেন বাংলা নাটক চেতনা, লিখেছেন কিরণ মিত্র, প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটক চেতনা।

0: কি এত লেখো বলো তো?
1: গল্প উপন্যাস যে লিখি না সে তো ভালো করে জানো।
0: দেখি তো।
1: তুমি কাগজটা নিলে কেন, দাও।
0: না দেব না, ভুলে যেও না তোমার একটা সংসার আছে।
1: আর সেটা চালাও তুমি।
0: তাই বলে সংসারে কোনো খবর রাখবে না? মাসের শেষে কটা টাকা দিই দায়িত্ব শেষ?
1: কটা নয়, অনেকগুলো।
0: মাইনের সব টাকা কোন দিন সংসারে এনে দিয়েছ? কি করে যে সংসার চালাই তা আমি জানি।
1: কেন, বেশ তো চলছে।
0: একে চলা বলে? কোথায় সংসারে একটু বাড়তি পয়সা আনবে তা না।
1: বাড়তি পয়সা, এ মানে কি?
0: অনেকেই তো মাইনে ছাড়া এদিক ওদিক করে অনেক কিছু কামাচ্ছে।
1: দেখো শান্তি, কষ্ট করে অনেকেরই সংসার চলে, আমাদের তা না হয়ে সেইভাবেই চললো। কিন্তু তোমার ভাষায় এদিক ওদিক থেকে, না না শান্তি না, ওভাবে কামানো আমার পক্ষে সম্ভব নয়।
0: ক্ষমতা থাকলে তো পারবে।
1: এবার নিশ্চয়ই বলবে তোমার দাদা অজিতবাবু সামান্য অবস্থা থেকে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, টিভি, ফ্রিজ, ভিজিয়ার, টেলিফোন, আরো কত কি কিনেছেন।
0: মিথ্যে তো আর বলি না, শুনতে তোমার ভালো লাগে না, উল্টে হিংসে হয়।
1: না আমার ঘৃণা হয়, ঘৃণা। কি করে তোমার দাদা এত টাকা কামিয়েছেন সে আমি জানি। এখন তুমি যাও, যাও প্লিজ যাও, আমাকে লিখতে দাও।
0: এই না, আজও অফিস যাবে না?
1: না, গতকাল রাজ ক্যাজুয়াল নিয়েছি।
0: লক্ষ্মীজি, লক্ষ্মীজি আমার একটা কথা শোনো, এইসব প্রতিবাদ করা তুমি ছাড়ো, কি লাভ এতে?
1: লাভ নিশ্চয়ই আছে শান্তি, তুমি কি বুঝতে পারছো না যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পাপ, অন্যায়, অবিচার এত জমা হয়ে গেছে যে তাকে আর বাড়তে দেওয়া উচিত নয়, দিলে একদিন একদিন আমাদের সবাইকে গ্রাস করবে।
0: কিন্তু তুমি একা কি করবে?
1: দেখো শান্তি, আমরা বড় বেশি অন্যের অপেক্ষায় বসে থাকি, আমরা সবাই চাই যে আমার কাজটা অন্য কেউ করে দিক, নিজে কোনো দায়িত্ব নিতেই চাই না।
0: কি আর সেদে তোমার মতো বিপদ ঘাড়ে নিতে চায় বলো?
1: দেখো শান্তি, আমি চোখের সামনে দেখলাম আমাদের অফিসের বড়বাবু ঘুষ খাচ্ছেন, ঘুষ। কন্ট্রাক্টরদের ন্যায্য বিল পেমেন্ট করতে হবে, তার জন্য ঘুষ খেতে হবে কেন? বড়বাবুর বিরুদ্ধে আমি বড় সাহেবকে লিখেছি, তিনি যদি কোনো অ্যাকশন না নেন আমি আমি ম্যানেজিং ডিরেক্টরকে অব্দি লিখব। আই মাস্ট। ঘুষ খাওয়াটা একটা অন্যায়, একটা পাপ, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।
0: তার মানে সংসারে তুমি আবার বিপদ ডেকে আনছ।
1: বিপদ? কিসের বিপদ?
0: চাকরি যাবার।
1: চাকরি অত সহজে যায় না শান্তি।
0: চাকরি হওয়াটা সহজ নয়, কিন্তু যাওয়াটা সহজ।
1: যায় যদি তো যাবে।
0: তারপর?
1: তারপর আর কি, কুলি মজুরি করব?
0: মুখে বলা সহজ, কাজে নয়।
1: বেশ তো, চাকরিটা আগে যাক, তারপর তারপর হাতে হাতে প্রমাণ করে দেব। পল্লব, পল্লব কোথায়?
0: ওর ঘরে পড়ছে।
1: ওকে ডেকে দাও তো।
0: দিচ্ছি।
2: বাবা আমাকে ডাকছো?
1: হ্যাঁ। এক্সামিনেশন প্রিপারেশন কিরকম চলছে? তোমাদের টেস্ট পরীক্ষা কবে?
2: এই আসছে মাসে।
1: গত

0: কাল তোমাদের স্কুলে গিয়েছিলাম।
1: হুম, জানি।
0: কি করে জানলে?
1: নরেন স্যার ক্লাস শুদ্ধ ছেলের সামনেই সে কথা আমাকে বলেছেন।
0: হুম, ভদ্রলোকের লজ্জা বোধহয় খুব কম।
1: নরেন স্যার বললেন তুমি নাকি তার সম্বন্ধে মিথ্যে অভিযোগ করেছো।
0: আমি যা লিখেছি তার প্রত্যেকটা কথা সত্যি।
1: কিন্তু কেন লিখতে গেলে?
0: কারণ আমি মনে করি যার নিজের ক্যারেক্টারে ঠিক নেই সে অন্যের ক্যারেক্টার গড়ে তুলতে পারে না।
1: আজ থেকে আমি আর স্কুলে যাব না। নরেন স্যার গতকাল যতগুলো ক্লাস নিয়েছেন তোমার নামে যা তা বলেছেন, শাসাচ্ছেন তুমি যদি দরখাস্তটা উইথড্র করে না নাও তাহলে।
0: পল্লব, তুমি কি চাও আমি কমপ্লেনটা উইথড্র করে নিই?
1: আমি কি বলবো,
0: তুমি ক্লাস টেনে পড়ছো, বোঝবার মতো বয়স তোমার যথেষ্ট হয়েছে। তুমি আমাকে বলো তোমার মত কি।
1: উইথড্র না করলে পড়াশোনার ক্ষতি হতে পারে।
0: প্রত্যেকবার ক্লাসে স্ট্যান্ড করে উঠছো তুমি, তোমার ক্ষতি করাটা অত সহজ নয়।
1: কিন্তু আমাকে টেস্টে আটকে দিতে পারে,
0: এটা মগের মূল্যক নয়।
2: ও, তাহলে তুমি আরো একটা গোলমাল পাকালে।
0: সব শুনতে পেয়েছো তাহলে?
2: ইচ্ছে করে শুনিনি, কানে গেল তাই শুনতে হলো।
0: হুম, কিছু বলবে?
2: তোমাকে বলে কোনো লাভ নেই।
0: ও, তাহলে পল্লব কি বলো, আমি ভেতরে যাই?
2: তাই যাও।
0: আশা করি আমার নামে বেশি নিন্দে করবে না। আমি যাই।
2: শুনলি, তোর বাবার কথা শুনলি?
1: তা তুমিও বাবার সঙ্গে অমন করে কথা বলো কেন? বাবা তো অন্যায় কিছু করেননি।
2: করেননি? তুই আজই হেডমাস্টারের কাছ থেকে ও চিঠি ফেরত নিয়ে আসবি।
1: বাবা রাগ করবেন।
2: তারপর যখন ফেল করিয়ে দেবে, স্কুল থেকে তাড়িয়ে দেবে, তখন কি করবি?
1: যখন দেবে তখন দেখা যাবে।
2: না, তখন দেখলে চলবে না, এখনই দেখতে হবে। তুই বাবার হয়ে ক্ষমা চেয়ে ও চিঠি ফেরত নিয়ে আসবি।
0: না না শান্তি, না, চিঠি আমি দিয়েছি, ফিরিয়ে আনার রাইট একমাত্র আমারই আছে।
2: তাহলে তুমি নিয়ে এসো,
0: ফিরিয়ে আনার জন্য চিঠি আমি দিনি।
2: এসব পাগলামি কি মানে আছে বলো তো? সব জিনিসেরই একটা সীমা আছে।
0: সব জিনিসের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলে এসব পাগলামি আমায় করতে হচ্ছে।
1: বাবা, মা যখন বলছেন চিঠিটা তুমি উইথড্র করে নাও না।
0: পল্লব, তোমারও কি মত?
1: তুমি আমার গার্জেন, তুমি যা ভালো মনে করবে তাই করবে। এখন আমি যাই।
0: হ্যাঁ হ্যাঁ, এসো। শোনো শোনো, তোমাদের স্কুলের সেক্রেটারি ওই জগদীশবাবুর ছেলে, কি যেন নাম?
1: হ্যাঁ, প্রদীপ।
0: হ্যাঁ হ্যাঁ, প্রদীপ, তার সঙ্গে তোমার খুব বন্ধুত্ব আছে জানি।
1: হ্যাঁ, একই ক্লাসে পড়ি আমরা।
0: রোজই নাকি তুমি তাদের বাড়িতে যাও?
2: প্রদীপের মা পল্লবকে খুব ভালোবাসে
0: জানি, কিন্তু এখন থেকে পল্লবকে ওদের বাড়ি যাওয়া বন্ধ করতে হবে।
2: কেন?
0: নরেনবাবু জগদীশবাবুর আত্মীয়। জগদীশবাবুর জোরে নরেনবাবুর মাস্টারিটা পেয়েছেন। আমি নরেনবাবুর বিরুদ্ধে রিপোর্ট করেছি। এমন অবস্থায় আমার ছেলের ওই জগদীশবাবুর বাড়িতে না যাওয়াই উচিত।
1: ঠিক আছে, কাল থেকে আমি আর যাব না, কিন্তু আজ তো আমাকে যেতেই হবে, জ্যাঠাইমা আমাকে খাওয়ার নিমন্ত্রণ করেছেন।
0: হ্যাঁ, এখান থেকে যাবে?
1: আর হ্যাঁ বাবা, হেডমাস্টার মশাই বলেছেন জগদীশবাবু তোমার সঙ্গে একবার দেখা করতে আসতে পারেন। তুমি যেন আবার কোথাও যেও না। হ্যাঁ যাচ্ছি।
0: দেখলে তো শান্তি, ভয় পেয়ে সেক্রেটারি মশাই নিজেই ছুটে আসছেন।
2: ভয় পেয়ে নয়, ভয় পাওয়াতে।
0: দেখা যাক,
2: নিজের জীবনটাকে তো নষ্ট করছই, এবার ছেলে জীবনটাকে নষ্ট করবে।
0: তোমার জীবন নষ্ট করেছি এ কথাটাও কেন বলে না?
2: আহ, তুমি থামবে?

0: বিপ্লবাসী?
1: কে?
0: আমি অশোক।
1: অশোক আয় ভেতরে।
0: বৌদি কোথায়?
1: বৌদি ভেতরে থাকবো। থাক, দুদিন অফিস যাসনি কেন? কাল গিয়েছিলাম আমার ছেলে পল্লবী স্কুলে ওদের একজন মাস্টারমশাই বিরুদ্ধে রিপোর্ট করতে, আর আজকে তো অফিস ফেলে আমার কাছে ছুটে এসেছিস যে?
0: আসতে হয়েছে। হ্যাঁ রে, এখানে আমাদের অফিসের কেউ কাজ করে?
1: হ্যাঁ করে। পরেশ,
0: ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিপ্লব প্লিজ আমার অনুরোধটা রাখ, বড়বাবুর বিরুদ্ধে কমপ্লেনটা তুই উইথড্র করে নে।
1: তার মানে?
0: বড়বাবু সকলের সঙ্গে গুজগুজ ফুসফুস করছেন, এমনকি যে পার্টির কাছ থেকে বড়বাবু ঘুষ খেয়েছেন বলে রিপোর্ট করেছিস, ওদের দেখলাম বড়বাবুর সঙ্গে হেসে হেসে কথা বলতে। ওই পার্টির যত আউটস্ট্যান্ডিং বিল আছে বড়বাবু সব পাস করিয়ে দিয়েছেন।
1: খুবই আনন্দের কথা, মনে হচ্ছে আমার কমপ্লেনটাতে কাজ হয়েছে, বুঝলি অশোক। যাই করুন, বড়বাবুকে ওই পোস্ট থেকে আমি সরাবই,
0: কিন্তু আমার ভয় হচ্ছে শেষ পর্যন্ত

0: কিন্তু
1: তোকেই না সরে যেতে
2: হবে। কখনো না, সত্যের জয় হবেই অশোক।
3: অশোকবাবু, আপনাদের দরকারি কথাবার্তা শেষ হয়েছে?
1: যেভাবে শেষ হলে ভালো হতো তার হলো কই?
2: বাজে বকিস না অশোক, অফিস পালানো অনেকক্ষণ হয়ে গেছে, তাদের কেটে পর। বড় বোন হইলে আবার তোর উপর রাগ করে বসবে।
1: করুক তাহলে, তুই আমার অনুরোধ রাখবি না?
2: না, আশা করি ভবিষ্যতে এ ধরনের কোনো অনুরোধ নিয়ে আমার কাছে তুই আসবিও না।
1: ভালো কথা, চললাম বৌদি।
3: ওর উপর রাগ করে চলে যাচ্ছে?
1: না, রাগটা নিজের উপরই হচ্ছে। চলি।
3: অশোকবাবুর মতন বন্ধুকেও হারাতে চাও?
2: এখনো তো হারাইনি, ভবিষ্যতে হারাবো কিনা তা বলতে পারি না।
3: যে মানুষ তার স্ত্রীকে, সন্তানকে, সংসারকে ভালোবাসে না, সে যে তার বন্ধুর সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে এমন আশা আমি করি না।
2: শান্তি, শান্তি, আমি আমি তোমাকে, ছেলেকে, সংসারকে, গোটা দেশকে ভালোবাসি, তাই তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই। শান্তি,
4: নমস্কার। আমাকে কি চেনা যাচ্ছে?
2: হ্যাঁ, কেন চেনা যাবে না, আপনি তো পল্লবদের রবীন্দ্রনাথ হায়ার সেকেন্ডারি স্কুলের সেক্রেটারি জগদীশ বাবু।
4: যাক, আমার সৌভাগ্য যে আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি বসতে পারি?
2: নিশ্চয় নিশ্চয় বসুন।
4: ধন্যবাদ, ধন্যবাদ। দেখুন, কাঠের চেয়ারে বসতে তো একটু কষ্ট হয়, তা হোক তা হোক।
2: গতকাল আপনাদের স্কুলে গিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করার জন্য, পাইনি। শুনলাম আপনি নাকি স্কুলে কদাচিতই আসেন।
4: হ্যাঁ, ঠিকই শুনেছেন। হ্যাঁ দেখুন, আমার গোটা তিনেক ব্যবসা আছে, বুঝতে পেরেছেন? আর একটু আধটু ধরুন ওই পলিটিক্স করারও হবি আছে, অতএব ধরুন সভা সমিতি লেগেই আছে, সব সময় কাজ আর কাজ, স্কুলে যাবার সময়ই পাই না।
2: স্কুলের সেক্রেটারি কাজটাকে আপনি তাহলে বেশ কাজ বলে মনে করেন না?
4: দেখুন, আমার অন্যান্য ব্যবসার তুলনায় এই স্কুলের ব্যবসায় তেমন ভালো লাভ থাকে না, তাই ধরুন আগ্রহটা একটু কম হতেই পারে।
2: স্কুলটা তো আপনার বাবার নামে।
4: আগে হ্যাঁ,
2: শুনেছি আপনার বাবার রেডির তেলের ব্যবসা ছিল।
4: আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাবার রেডির তেলের ব্যবসা ছিল, এখন আমি রেডির তেলের ব্যবসা করছি, বুঝতে পেরেছেন? খুব লাভজনক ব্যবসা মশাই, বুঝতে পেরেছেন? এমনিতেও বিক্রি হয়, আর সর্ষের তেলের সঙ্গেও মেশানো হয়।
2: এভাবে খাবার জিনিসে ভেজাল দিতে আপনার বিবেকে বাধে না?
4: আগে না, আগে না, কিচ্ছু না। যদি বেবি ফুডে আর ওষুধে ভেজাল দিতে লোকের বিবেকে না বাঁধে, তাহলে সামান্য তেলে ভেজাল দিতে মশাই আমার বিবেকে বাঁধবে কেন?
2: এটা অন্যায়, এটা অপরাধ, চিরকাল এভাবে আপনারা চালাতে পারবেন না।
4: আরে মশাই, চিরকাল তো বাঁচবো না, যতদিন বেঁচে আছি ততদিন থাকলেই হলো।
2: ভেজালদার বাপের নামে স্কুলটি না করে কোনো বিদ্যোৎসাহী ব্যক্তির নামে তো করতে পারতেন।
4: দেখুন, ওইসব বিদ্যোৎসাহী মহাপুরুষদের স্মরণীয় করে রাখার জন্যে আপনার মতো সমাজসেবীরা তো রয়েছেন, কিন্তু আমার বাবার জন্যে আমি ছাড়া কে আছে বলুন? এই স্কুলের জন্যে যে টাকা ইনভেস্ট করেছি তা উত্তরাধিকার সূত্রে বাবার কাছ থেকে পেয়েছি, সুতরাং এদিক থেকেও আমার একটা কর্তব্য আছে।
2: কর্তব্য বোধ আছে আপনার, তাহলে শুনে আনন্দ পেলাম। এখন আসল কথাটা বলুন।
4: দেখুন, হেডমাস্টারের কাছে আপনি যে চিঠিটা দিয়ে এসেছেন তা আমি পেয়েছি।
2: আপনাদের হেডমাস্টার মশাইকে খুব কাজের লোক বলে মনে হচ্ছে, তা কি করছেন এ ব্যাপারে?
4: আপনি কি চান বলুন?
2: সে কথা তো আমি চিঠিতে স্পষ্টই লিখেছি, ওই নরেন বাবুকে স্কুল মাস্টারি থেকে আপনাকে সরাতে হবে। আমার ভাবতে আশ্চর্য লাগে যে যে মানুষটার চুরির অপরাধে একসময় একটা কোম্পানি থেকে চাকরি গেল, আর তাকেই আপনি জেনে শুনে স্কুলের টিচার করে রেখেছেন, যেহেতু সে আপনার ভাইপো।
4: বুঝতেই পারছেন, মনে রক্তের সম্বন্ধ, আমি ছাড়া তাকে আর কে দেখবে বলুন? আর স্কুলটা যখন আমারই বলতে পারেন, তখন সেই স্কুলে নিজের ভাইপোকে সামান্য একটা টিচারই দেবো, এতে মশাই আশ্চর্যের কি আছে বলুন তো? হ্যাঁ, আপনি হলেও মশাই তাই করতেন
2: না? তাই করতাম না, এমন কোনো লোকের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতাম না।
4: আরে মশাই, ওটা কথার কথা। দেখুন, আজকের দিনে এই সৎলোকের দর্শন পাওয়া ভগবানের দর্শন পাওয়ার থেকেও শক্ত। যাকে যাকে ওসব কথা যাক, তা আমি যে কেন এসেছি বুঝতেই তো পারছেন।
2: হ্যাঁ, তা বুঝতে পারছি। আপনি চান যে আমি

0: কমপ্লেনটা উইথড্র করেনি, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি জগদীশবাবু, আমার পক্ষে তা করা কখনই সম্ভব নয়।
1: সম্ভব নয়? কিন্তু দেখুন, এই অভিযোগ করলেই তো হলো না, প্রমাণ করবার একটা দায় আছে, আর সেটা করা খুব সহজ ব্যাপার নয়। বুঝতে পেরেছেন? যে কোম্পানি থেকে নরেনের চাকরি গেছে তার বর্তমান মালিক আমার বিশেষ বন্ধু, তার কাছ থেকে আমি অনায়াসই লিখিয়ে আনতে পারি যে নরেনের মতো সচ্চরিত্রের মানুষ হয় না। তারপর ধরুন নরেন আপনার বিরুদ্ধে মানহানি মামলা আনতে পারে, রায়টা কি হবে বুঝতেই পারছেন।
0: আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন?
1: না না, তা কেন, তা কেন, নরেনের মুখের দিকে চেয়ে না হোক, অন্তত নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবেও কমপ্লেনটা আপনার উইথড্র করে নেওয়া উচিত।
0: ছেলে? এর সঙ্গে আমার ছেলেকে কেন জড়াতে চাইছেন?
1: বুঝতেই পারছেন যে মানুষ হিসেবে আমি মোটেই সৎ লোক নই। নরেনকে বাঁচাতে গেলে আপনার উপরে নানা রকম চাপ সৃষ্টি করতেই হবে।
0: আপনি আমার ছেলের কি ক্ষতি করতে পারেন?
1: দেখুন, মানুষের উপকার করাটা খুবই শক্ত, কিন্তু অতি সহজেই অপকার করা যায়। যেমন ধরুন না, ধরুন কোনো না কোনোভাবে আপনার ছেলের ঘাড়ে চুরির অপবাদ চাপিয়ে দিয়ে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া যায়। আবার অন্য কোনো কলেজে বা স্কুলে ভর্তি হতে না পারে তার ব্যবস্থা করা যায়। বুঝতেই পারছেন তো, একটা ছেলের ভবিষ্যৎ গড়তে যতটা সময় লাগে, তার নষ্ট করতে তার শিকি ভাগও লাগে না মশাই।
0: আপনি কিন্তু বারবার আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন।
1: না না, বিশ্বাস করুন, আপনার ছেলের কোনো ক্ষতি হয় তা আমি চাই না। এই তো বাড়ি থেকে আসবার সময় দেখে এলাম যে আপনার ছেলে আমার ছেলের সঙ্গে ক্যারম খেলছে।
0: হ্যাঁ, আপনার স্ত্রী তাকে নিমন্ত্রণ করেছেন, তাই সে গেছে, ভবিষ্যৎ আর কোনোদিন যাবে না।
1: তাই নাকি, বারণ করে দিয়েছেন? এই মশাই, আমাদের মধ্যে ব্যাপারটা ওদের মধ্যে না ছড়ালেই পারতেন। আমি বলছি মশাই, শুনুন, আমি বলছি নরেন মাস্টার হিসেবে খুব ভালো, তাছাড়া মশাই স্কুলে মাস্টারদের চুরি করবার তো কোনো স্কোপ নেই।
0: যার চুরি করার অভ্যেস সে ঠিকই করবে, টাকা খেয়ে সে ছাত্রদের কোশ্চেন বলে দেবে কিংবা তাদের পাশ করিয়ে দেবে।
1: ও হো হো হো, তাহলে বলতে চান যে কোনো ছাত্রের ওপর রাগ থাকলে তাকে মানে ফেল করিয়ে দিতে পারে?
0: আপনার ইঙ্গিত আমি বুঝতে পারছি জগদীশবাবু, একই ইঙ্গিত বারবার করছেন কেন, তাতে কোনো লাভ নেই।
1: ও আচ্ছা, তাহলে চলি, কি করবো। দেখুন, কিছু মানুষ আছে যারা নিজেদের ভালো মন্দ কিছুতেই বুঝতে চায় না। হ্যাঁ, আপনি মশাই তাদের মধ্যে একজন।
0: যাওয়ার আগে শুনে যান,
1: বলুন,
0: আপনি যদি কোনো অ্যাকশন না নেন তাহলে আমি আরো উপর মহলে যাব।
1: ও, যেতে পারেন, যেতে পারেন, নিশ্চয়ই যেতে পারেন, তবে দেখুন এতে কোনো লাভ হবে বলে মনে হয় না। কটা বাজলো দেখি, এই দেখো রিসোর্সটা কোথায় বোধ হয় ফেলে এসেছি। ও হ্যাঁ, ঘরের টেবিলের উপরে ফেলে এসেছি, পাঁচজন আসছে যাচ্ছে, কেউ না আবার আচ্ছা সরি, তাহলে নরেনকে বলি আপনার নামে মানহানির মামলা আনতে, আর কালই আপনার বাড়িওয়ালা অনিলবাবু এসে বলবেন বাড়ি ছেড়ে দিতে। আর পাড়ার ছেলেরা যদি একমাত্র হামলা করে মশাই, তাহলে কিছু মনে করবেন না।
0: কিছু মাত্র না, তবে আমার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে সেটাই যে দুঃখের। আচ্ছা আসুন, নমস্কার। শান্তি, শান্তি,
2: কি বলছো?
0: এই ঘরে একটু গঙ্গা জল ছিটিয়ে দাও তো।
2: সারা দেশে জগদীশবাবুর মতো লোকের অভাব নেই, ওদের তাড়াবে কি দিয়ে?
0: প্রতিবাদ করে, আন্দোলন করে, দেশ থেকে সমূল এদের উৎখাত করতেই হবে। শান্তি,
2: সেই আশাতেই বসে থাকো।
0: তাই তো আছি শান্তি, সেই আশাতেই তো বেঁচে আছি। আশা না থাকলে বেঁচে থাকার কোনো মানেই হয় না।
2: বিপ্লব, তুমি কি সত্যি পল্লবকে ভালোবাসো? তুমি কি চাও না যে সে মানুষের মতো মানুষ হোক?
0: শান্তি, ওকে মানুষ করার স্বপ্নই আমি দেখি। শান্তি, যেন সে ছোটবেলায় আমার সাথ ছিল আমি ডাক্তার হব, কিন্তু সংসারের অভাবের চাপে একজন কেরানি ছাড়া আমি আর কিছুই হতে পারলাম না। জানো শান্তি, আমাদের পল্লবকে আমি ডাক্তার করব, একজন আদর্শ ডাক্তার। পয়সার মোহে যে নিজের মন

0: বিসর্জন দেবে না, যে মানুষের সত্যিকারের সেবক হবে।
1: সত্যি কি আশ্চর্য মানুষ তুমি! যে যুগে মানুষ পয়সার জন্য করতে পারে না এমন কাজ নেই, সে যুগে মানুষ সম্পর্কে এমন কথা তুমি ভাবতে পারো?
0: পারি শান্তি, পারি। শুধু আমি একা নই, আমি একা নই শান্তি, বহু বহু মানুষ পারে। আর পারে বলেই তো এই পৃথিবী আজও সুন্দর, চিরনবীন।
1: তবু তবু তোমাকে একটা অনুরোধ, দয়া করে তুমি অসাধারণ হতে চেয়েও না।
0: শান্তি শান্তি, আমি সাধারণই থাকতে চাই। একজন সাধারণ মানুষের যেটুকু বিবেক, ন্যায় অন্যায় বোধ, প্রতিরোধ সংগ্রামের চেতনা থাকা উচিত, আমি তো সেইটুকু নিয়েই লড়াই করতে চাই শান্তি।
1: কিন্তু কিন্তু আমি যে শান্তি চাই, আমি শান্তি চাই গো, সুখে শান্তিতে নিরাপদে স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করতে চাই।
0: আমার চাওয়ায় আর তোমার চাওয়ায় কোনো তফাৎ নেই শান্তি?
1: আছে আছে আছে।
0: না শান্তি না, শুধু বোঝার ভুলটুকু ছাড়া আর কোনো তফাৎ নেই। তোমার মতো আমিও চাই সবার সংসার শান্তিতে ভরে উঠুক, কিন্তু সমাজের চারদিকে যে জঞ্জালে ভরে উঠেছে, যদি নিজেরা তা সরিয়ে না দিয়ে অপরকে সরাতে সাহায্য না করি, তাহলে সে জঞ্জালে সবার সংসার ভরে উঠবে। আর তোমার আমার চাওয়া ওই সুখ, ওই শান্তি চিরকালের মতো সেখানে হারিয়ে যাবে শান্তি।
2: বিপ্লদা, বিপ্লদা!
0: কে সঞ্জয়? ভেতরে এসো, কি ব্যাপার?
2: ব্যাপার তেমন কিছু নয়, তবে
0: তুমি তোমার বৌদির সামনেই বলতে পারো সঞ্জয়।
2: নবী মিয়াকে তো আপনি চেনেন।
0: নবী মিয়া? হ্যাঁ, কেন চিনবো না, গরিব মানুষ, ওই তাঁতিপাড়ার বস্তিতে থাকেন।
2: ওর টালির ঘরের সামনে যে খানিকটা জমি আছে, তার অনেকটা মিউনিসিপ্যালিটি কমিশনার সচিনবাবু জোর করে দখল করে পাঁচিল তুলে দিচ্ছেন।
0: সে কি?
2: নবী চাচা কান্নাকাটি করছেন, তাই আপনার কাছে ছুটে এলাম।
0: জোর যার মুলুক তার, ভেবেছে নাকি এসব? চলো তো, নবী চাচা খাঁটি মানুষ। না না, আমার কথা না শুনলে আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে যাব।
1: সঞ্জয়, সব ব্যাপারে তোমরা ওর কাছেই ছুটে আসো কেন? এখানে কি আর কেউ নেই?
2: থাকলে আর তার কাছে যাব না কেন? অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানুষ কজনই বা আছে? আর আপনার মতো বৌদি বা কজন আছেন সব সময় প্রেরণা দেবেন?
1: আমি ওকে প্রেরণা দিই?
2: দেনই তো, বিপ্লবদাই তো সবাইকে তাই বলে।
1: আশ্চর্য, এইসব কথা তুমি সবাইকে বলে বেড়াও? কোন স্ত্রী তার স্বামীকে এমন বিপদের মধ্যে ঠেলে দেয়?
0: কারণ তুমি ভালো করে জানো শান্তি, যে কাজগুলো আমি করি তা সমস্ত দেশের পক্ষেই মঙ্গলজনক। আমি আসি, চলো সঞ্জয়।
1: এই মানুষটাকে নিয়ে আমি যে কি করি,

0: শান্তি, শান্তি
1: কে? ও দাদা, হঠাৎ তুমি যে?
0: হঠাৎ মানে আমি তো প্রায়ই আসি। তোর বিয়েটা তো আমি বিপ্লবের সঙ্গে দিয়েছিলাম, তাই তোর জন্য সবসময় আমার ভাবনা থাকে।
1: কিসের ভাবনা?
0: লুকোবার চেষ্টা করিস না শান্তি, আমি বিপ্লবের নেচার সব জানি। তা উনি এখন কোথায়, অফিসে?
1: না, দুদিন ধরে অফিস যাচ্ছি না, নানান কাজে ব্যস্ত। একটু আগে কোথায় যেন বেরুলো।
0: নানান কাজে? নানান কাজে মানে তো ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো। আচ্ছা কেন যেতে দিস বলতো, বারণ করতে পারিস না?
1: বারণ করলে শুনছে কে?
0: তাহলে রাগারাগি কর, কথা বন্ধ করে দে। দরকার হলে বলবি ওই আত্মহত্যা করবো, বাড়ি ছেড়ে চলে যাব। তা উনি এখন কোন কোন পরোপকারে ব্যস্ত? ওর অফিসের ব্যাপারটা তো জানি,
1: আরো গোটা দুয়েক ব্যাপার আছে।
0: না না না না না, এরকম লোকের সঙ্গে তোর ঘর করা পোষাবে না। শোন, যদি নিজের ভালো চাস, ছেলেটাকে বাঁচাতে চাস, তাহলে আমার সঙ্গে চল, আমি মামলা করে তোর খোরপোশের টাকা আদায় করে দেব।
1: দাদা, তুমি কি চাও তোমার মতো আমিও ডিভোর্স করি?
0: আমি চাইবো কেন, তোর নিজেরই চাওয়া উচিত। বিয়ের পর

0: থেকেই তো দেখছি বিপ্লব একটার পর একটা কাণ্ড ঘটিয়ে যাচ্ছে।
1: কি ব্যাপার দাদা,
2: গরিবের বাড়িতে পায়ে ধুলে দিয়েছেন যে?
0: আসতে হয়, কারণ শান্তির প্রতি আমার দায় দায়িত্ব তো এড়াতে পারি না।
2: ও, শান্তি তাহলে আপনাকে সবই বলেছে?
0: নিজের দাদাকে বলবে না তো কাকে বলবে বলো।
2: কিন্তু আমি চাই না যে আপনি আমার পারিবারিক ব্যাপারে নাক গলান।
0: নাক গলাতাম না যদি না আমার বোনের ইন্টারেস্ট জড়িয়ে থাকতো।
2: আপনার বোনের বিয়ে আমার সঙ্গে হয়েছে, সুতরাং তার ইন্টারেস্ট দেখবার ভার আমার উপর ছেড়ে দিলি ভালো করবেন।
3: দাদা তুমি চুপ করো,
0: তুই থাম, তুই যা তো আমার জন্য কাপ চা কিংবা কফি করে নিয়ে
3: আনছি।
2: আপনার যা বলবার আপনি শান্তির সামনে বলতে পারতেন।
0: বিপ্লব সেন, বি রিজনেবল, বি প্র্যাকটিক্যাল, হঠকারিতা ত্যাগ করো।
2: আমি যা কিছু করি ভেবে চিন্তেই করি, সুতরাং হঠকারিতার কোনো প্রশ্নই উঠছে না।
0: উঠছে উঠছে, তুমি যা কিছু করছো সেগুলো হঠকারিতা ছাড়া আর কিছুই নয়। এমন করলে চাকরি যাওয়াটাও অসম্ভব নয়।
2: চাকরি যাওয়াটা মোটেই সহজ নয়।
0: আজকের দিনে চাকরি হওয়া শক্ত, কিন্তু যাওয়াটা মোটেই শক্ত নয়। শোনো বিপ্লব, কে ঘুষ খাচ্ছে সেদিকে নজর না দিয়ে নিজে কি করে দুপাশে উপরি রোজগার করতে পারো সেই চেষ্টাটাই করো।
2: আমি যে এই সমস্ত কিছুর বিরুদ্ধে, এই কথাটা আপনাকে কতবার বলতে হবে আমি বুঝতে পারি না।
0: ও, স্রোতের বিরুদ্ধে গিয়ে কোনো লাভ নেই বিপ্লব। মাঝখান থেকে নিজেরই শরীর সমাধি ঘটবে, তার চাইতে স্রোতের দিকে গা ভাসিয়ে দাও।
2: এইসব জ্ঞান দেবার জন্য এতটা পথ কষ্ট করে আপনি না আসলেই পারতেন।
0: শান্তির মুখের দিকে তাকিয়ে আমাকে আসতেই হয়। বাপ মামার ওই মেয়েটাকে আমি মানুষ করেছি, বিয়ে দিয়েছি।
2: আপনার বোন কি এখানে না খেয়ে পড়ে আছে নাকি?
0: অনেকটা তাই, অনেকটা তাই। শুধু মাইনের টাকায় আজকের দিনে ভালো করে খেয়ে পরে আনন্দ করে থাকা যায় না।
2: আপনি আপনি শান্তি, শান্তি
3: কি
2: শান্তি, তোমার দাদাকে এখন এখান থেকে চলে যেতে বলো। উনি গেলে আমাকে ডেকো আর বলে দিও যে ওইসব বড় লোকগিরি দেখাতে ভবিষ্যতে যেন আমার বাড়িতে উনি না আসেন।
0: উফ, বিপ্লব যে এইভাবে কথা বলতে পারে তা আমি ভাবতেও পারিনি।
3: দাদা তুমি ওর কথা কিছু মনে করো না, এখন তুমি বাড়ি যাও, পরে বরং।
0: না না না, আমি বাড়ি গেলেই সমস্যার সমাধান হবে না শান্তি। বুঝতে পাচ্ছিস না, বিপ্লবের ব্রেনে রীতিমতো ট্রাবল শুরু হয়েছে। আর দেরি না করে এখনই ওকে একজন কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো দরকার। শোন, আমার অত্যন্ত পরিচিত ডক্টর বাগচি একজন নাম করা সাইকিয়াট্রিস্ট, আমি কল দিলে উনি নিশ্চয়ই আজই বিপ্লবকে দেখে যাবেন।
3: কিন্তু ওকে না বলে?
0: ওরে বাবা, রোগীকে বলে এসব ডাক্তার দেখানো যায় না। আচ্ছা তুই কি তাকে বলবি যে তোমার ব্রেনে ট্রাবল দেখা দিয়েছে, তোমাকে মানসিক ডাক্তার দেখানো দরকার? হ্যাঁ বলবি, বল। তুই কিছু ভাবিস না, তুই কিছু ভাবিস না তো, আমি নিজে ডাক্তারকে সঙ্গে নিয়ে আসবো আর ওর যা ভিজিট তা আমি দিয়ে দেবো, বুঝলি? আমি এখন চলি।

0: যাক, তোমার দাদাটি তাহলে গিয়েছেন, আশা করি আরিমুখো হবেন না।
1: আমি যতদিন আছি তুমি আসতে বারণ করলেও দাদা না এসে পারবেন না।
0: উনি তোমার জন্য আসবেন না শান্তি, আসবেন নিজের জন্যই। আমাদের অফিসের সঙ্গে ওর একটা বিজনেস ইন্টারেস্ট আছে, আমি জানি।
1: এসব করে সংসারে শান্তি নষ্ট করার মানে কি?
0: দুবেলা দুটো খেয়ে পরে ঘরের মধ্যে চোখ কান বুঝে পড়ে থাকার নাম শান্তিতে থাকা নয়।
1: শেষ পর্যন্ত আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করছো।
0: আমাকে আমাকে ছেড়ে দাদার কাছে থাকতে চাও?
1: আমার ভাবনাটা তুমি আগে থেকেই ভেবে রেখেছো দেখছি।
0: শান্তি, অন্যের অট্টালিকার চাইতে নিজের কুঁড়ে ঘর অনেক ভালো। দেখো শান্তি, তোমার স্বাধীন ইচ্ছায় আমি আমি আমি বাধা দিতে চাই না। পল্লবকে নিশ্চয়ই নিয়ে যেতে চাও?
1: ওর জন্যই আমি যেতে চাই।
0: আমাকে ছেড়ে তোমরা যদি কোথাও সুখে থাকতে পারো থেকো, তবে এটা জেনে রেখো যে শান্তি, আত্মসুখ মানে সংসার নয়।
1: বিপ্লব, বিপ্লব, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে?
0: কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু উপায় কি? জোড়াতালি দিয়ে আর যাই চলুক, সংসার চলে না।

0: তুমি যে এত নিষ্ঠুর তা তা আমি ভাবতে পারি না। তুমি তুমি আমাকে যেতে বাধ্য করছো, তাই আমি যাব। হ্যাঁ আমি যাব, আমি নিশ্চয়ই যাব।
1: কবে ভুল ভেঙে তুমি আবার ফিরে আসবে সেই আশায় আমি বসে থাকব।
2: বিপ্লবদা!
1: কে?
2: বিপ্লবদা!
1: সঞ্জয়, কি ব্যাপার?
2: পল্লবকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে।
1: হ্যাঁ,
0: সে কি?
1: কেন?
2: পল্লব নাকি স্কুল সেক্রেটারি জগদীশবাবুর হাত ঘড়িটা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে।
0: না না না,
1: ইম্পসিবল। পল্লব আমার ছেলে, আমি আমি জানি, আমি হলপ করে বলতে পারি, সে কখনো চুরি করতে পারে না। সঞ্জয়, এক্ষুনি থানায় যেতে হবে, এক্ষুনি।
0: তোর সঙ্গে আমি যাব।
1: হ্যাঁ না, তোমার থানায় যাবার কোনো দরকার নেই।
0: থানায় আমি যাব না, আমি যাব জগদীশ বাবুর বাড়ি।
1: জগদীশ বাবুর বাড়ি কেন?
0: কারণ পল্লবকে ছাড়িয়ে নেবার ব্যবস্থা তিনিই শুধু করতে পারেন, তুমি নও।
1: না, তুমি যাবে না।
0: আমাকে যেতেই হবে, পল্লব শুধু তোমার ছেলে নয়, আমারও।
1: আমি জানি, আমি জানি, কিন্তু পল্লবের দায়িত্ব আমার, তোমার নয়। এসো সঞ্জয়।
2: চলুন। বদি বিপ্লবদা যা বলছেন।
0: আহ সঞ্জয়, দয়া করে মিথ্যে স্তোক বাক্য আমাকে তুমি দিও না। তোমরা যাও, আর দেরি করো না, যাও। যাও যাও।

0: বিপ্লব, বিপ্লব
1: কে?
0: আমি অশোক।
1: ও, আপনি? ভেতরে আসুন।
0: বিপ্লব আছে
1: না, কোথায় যেন গেল।
0: ও, তাহলে ঘন্টাখানিক বাদেই আসবো।
1: আবার অফিস যাবেন?
0: না, হাফ ডে লিভ নিয়েই এসেছি।
1: পরপর দুবার অফিস থেকে ছুটে এলেন, কি ব্যাপার বলুন তো?
0: না, তেমন কিছু নয়।
1: দেখুন, ওর অফিসের ব্যাপারে আমি সবই জানি, বিশেষ যদি কোনো কথা থাকে বলে যান, ও এলে বলে দেব।
0: ব্যাপার কি হয়েছে জানেন? অফিসে শুনলাম যে কোম্পানির কাছ থেকে বড়বাবু ঘুষ নিচ্ছিলেন বলে বিপ্লব রিপোর্ট করেছিল, তারা নাকি বড়বাবুকে লিখে দিয়েছে যে বড়বাবু নন, বিপ্লবী নাকি ওদের কাছ থেকে ঘুষ চেয়েছিল।
1: কি বলছেন?
0: একটা বিল পাস করিয়ে দেওয়ার জন্যে। আমাদের অফিসে দুটো শয়তান আছে, জীবন আর পরেশ। ওরা সাক্ষী দিয়েছে যে বিপ্লবকে ঘুষ চাইতে ওরা শুনেছে।
1: অফিসে তো আরো অনেকে রয়েছে, তারা কি ওর হয়ে?
0: বড়বাবু অনেককে ইনক্রিমেন্ট পাইয়ে দেবেন বলে লোভ দেখিয়েছেন। আর
1: চুপ করে থাকবেন না, বলুন অশোক বাবু।
0: কোম্পানি নাকি বিপ্লবকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে।
1: জানতাম, জানতাম এমন একটা কিছু যে হবে তা আমি জানতাম।
0: আপনি দয়া করে বিপ্লবকে বলুন, বড়বাবুকে বলে কে সব যেন মিটমাট করে নেয়।
1: আমার কথা কি সে শুনবে?
0: আচ্ছা বেশ, বিপ্লব না চাক, আপনি ওর হয়ে দরখাস্ত করে দিন, লিখুন নানা কারণে বিপ্লবের মাথা ঠিক নেই, ওর কাজের জন্য আপনি ক্ষমা চাইছেন।
1: তাতে তো আরো মিথ্যে বলা হবে, সবার কাছে ওর মাথাটা নিচু করে দেওয়া হবে।
0: না, আমাদের কারুর কাছে ওর মাথা হেঁট হবে না। অফিসের সবাই বিপ্লবকে ভালোবাসে, খুব স্ট্রেট ফরওয়ার্ড, সত্যি কথা বলতে সে কখনো ভয় পায় না, কিন্তু কিন্তু মাঝে মাঝে এমন বোকার মতো।
1: বোকার মতো ঠিক বলেছেন, বোকা, বোকা, ও বড্ড বোকা, বড্ড বোকা।
0: আপনি আপনি কাঁদছেন বৌদি?
1: কই না তো।
0: জানেন বৌদি, আমরা সবাই বিপ্লবের মতো হতে চাই কিন্তু পারি না, তাই শেষ পর্যন্ত চাই বিপ্লব আমাদের মতো হোক।
1: আপনার ছেলে আছে?
0: আছে, তাছাড়া আরো আছেন মা, বাবা, ভাই, বোন। তাই তো আমরা বিপ্লবের মতো হতে পারি না।
1: পারেন না, ভালোই করেন, নয়তো আপনার স্ত্রীকে আমারই মতো তাকিয়ে থাকতে হতো দরজার দিকে, ছেলে কখন

0: হবে।
1: এ আপনি কি বলছেন বৌদি?
0: হ্যাঁ হ্যাঁ, তাই লিখুন, আমি আর পারছি না অশোক বাবু, আমি আর পারছি না অশোক বাবু, আমি আর পারছি না।
1: ওই তো বিপ্লবী এসে গেছে।
0: কি তুমি, কি হলো, পল্লব কোথায়?
1: থানা থেকে বেল দিল না, কাল ওকে কোর্টে পাঠাবে, সেখান থেকে বেল নিতে হবে। অশোক, তুই আবার এলি যে?
2: বাধ্য হয়ে এসেছি, যা বলার বৌদিকে বলেছি, ওর কাছ থেকে শুনে নিস, চলি।
1: তুই আমাকে ত্যাগ করলি?
2: পাগল হয়েছিস? তোর মতো মানুষের সম্পর্ক ত্যাগ করা যায়? আর যদি কেউ না থাকে, আমি তোর সঙ্গে আছি রে, চলি।
0: তাহলে আমি এবার জগদীশ বাবুর কাছে যাই?
1: ক্ষমা চাইতে?
0: অনেকটা তাই।
1: না, তুমি যাবে না,
0: আমার স্বাধীনতায় তুমি বাধা দিতে পারো না।
1: দেখো শান্তি, যে স্বাধীনতা স্বামী পুত্রের সততার শক্তিকে মাটিতে লুটিয়ে দেয়, সে স্বাধীনতা আমি আমি দিতে পারি না। শান্তি, তুমি যদি জগদীশ বাবুর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, তাহলে ওর কাছেই আমরা দুজনে শুধু ছোট হব না, পল্লবের কাছেও, পল্লবের কাছেও আমরা ছোট হয়ে যাব। শান্তি বলো, বলো শান্তি বলো, তুমি কি তাই চাও? বলো।
0: না না না, আমি তা চাই না।
1: আমি জানি, আমি জানি শান্তি, তা তুমি চাইবে না, চাইতে পারো না। কেন লক্ষ্মীতে হাসো, হাসো না, হাসো কেন, কাঁদছো, হাসো,
0: এই তো আমি
1: হাসো।
3: আসুন আসুন আসুন ডক্টর বাগচি, আসুন আসুন। আরে শান্তি, বিপ্লব দুজনেই আছো, যা খুব ভালোই হয়েছে। ইনি হলেন বিখ্যাত সাইক্রেটিস্ট ডক্টর বাগচি।
1: ইনি কি করবেন?
3: তোমার মানসিক অবস্থাটা ইনি একটু পরীক্ষা করে নিতে চান, তোমার আপত্তি আছে?
1: কিছু মাত্র নয়, সেই সঙ্গে আমিও আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটু ওয়াকি বহাল হতে পারবো।
0: দাদা, তুমি সত্যি সত্যি?
3: ও বিপ্লব যখন রাজি হয়ে গেছে তখন আর কথা বলাস না,
4: রোগী ছাড়া আপনারা সকলে ভেতরে যান।
3: আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা যাচ্ছি আমরা যাচ্ছি। শান্তি আয় আয়।
0: হ্যাঁ চল,
1: বসুন, আপনিও বসুন।
4: থ্যাংকস। এখন কিরকম বোধ হচ্ছে?
1: কি বিষয়ে?
4: শারীরিক মানসিক?
1: শারীরিক দিক থেকে ভালোই, মানসিক দিক থেকে নয়।
4: কিচ্ছু ভাববেন না, মানসিক দিক থেকে আপনাকে ভালো করবার জন্যই তো এসেছি। আচ্ছা মানসিক দিক থেকে আপনি কিরকম অসুস্থতা বোধ করছেন?
1: আমার মনে হচ্ছে পৃথিবীটা ক্রমশ মানুষের বাসের অযোগ্য হয়ে উঠছে।
4: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: মানুষের মূল্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে।
4: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: কিছু মানুষ পয়সার জন্য ক্রমাগত জানোয়ারে পরিণত হচ্ছে।
4: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: অভিমন্যুর নাম জানেন?
4: অভিমন্যু? হ্যাঁ শুনেছি, ওই রামায়ণ না মহাভারত কোথায় যেন পড়েছে।
1: অভিমন্যুকে সপ্তরথিতে ঘিরে মারা হয়েছিল, আমাকেও তাই করা হচ্ছে জানেন, আর সপ্তরথীদের মধ্যে আপনিও একজন।
4: আমি? হ্যাঁ, ইন্টারেস্টিং। হ্যাঁ
1: আমার ইচ্ছে করে এই পৃথিবীটাকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন পৃথিবীর জন্ম দিই।
4: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, বাট ভেরি ইম্পসিবল। ভাবা যায় কিন্তু করা যায় না।
1: আপনি বারবার ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং বলছেন কেন বলুন তো?
4: ওটা আমার হ্যাবিট, আপনি বলে যান, থামবেন না, যা মনে আসে তাই বলে যান।
1: মানুষ ক্রমাগত নিজের কথা ভাবতে ভুলে যাচ্ছে। আসলে মানুষ নিজের কথা ভাবে না, তা যদি ভাবতো তাহলে মানুষ নিজের সঙ্গে আরো অনেকের কথা ভাবতো।
4: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং।
1: আপনার ভিজিট কত চেম্বারে আর কলে?
4: চেম্বারে 100, কলে 200 টাকা।
1: চেম্বারে কত রোগী হয়, রোজ কটা কল পান?
4: বলবো না, ওটা আমার ট্রেড সিক্রেট।
1: আমি আন্দাজ করতে পারি যে চেম্বারে গোটা 20, কল 5টার কম নয়।
4: রাইট, জানলেন কি করে?
1: তাহলে আপনি রোজ অন্তত পক্ষে 3000 টাকা রোজগার করেন, অথচ সরকারকে এক পয়সাও ইনকাম ট্যাক্স দেন না।
4: আমার প্রাইভেট ব্যাপারে নাক গলাবেন না, আপনি আপনার কথা বলে যান।
1: আপনি আমাকে পাগল বলে সার্টিফিকেট দিলে অজিত বাবু আপনাকে কত টাকা দেবেন বলেছেন?
4: স্টপ টকিং নইসেন্স।
1: বলুন এত টাকা আপনি কোথায় রাখেন? ক লাখ টাকার ব্ল্যাক আপনার আপনার কাছে আছে?

0: কালুভাই, আপনি আপনার মনুষ্যত্ব হারিয়েছেন, আপনি হারিয়েছেন, আপনি আমি নই, আপনি নিজেই একজন রোগী।
1: ইউ ইউ আর কমপ্লিটলি ম্যাড অজিত বাবু। অজিত বাবু,
0: এর মাথা একদম খারাপ হয়ে গেছে, একে এক্ষুনি আমার নার্সিং হোমে ভর্তি করার ব্যবস্থা করুন। আমার ভিজিটটা মেনি থ্যাঙ্কস, চলি।
1: শান্তি শান্তি, শুনছো, ওই ভদ্রলোক আমাকে পাগল প্রতিপন্ন করতে এসে নিজেই পাগল হয়ে পালালেন।
2: বিপ্লব বিপ্লব, বি নর্মাল বি নর্মাল, এভাবে পাগলের মতো হেসো না। শান্তি, তোর ভালোর জন্যই বলছি, ওকে নার্সিং হোমে ভর্তি করানোর ব্যবস্থা কর, কিংবা কোনো মেন্টাল হসপিটালে।
3: কিন্তু দাদা, ও তো
2: না যেতে চায়, লিভ হিম, আমার কাছে চলে আয়। একটা পাগলের সঙ্গে ঘর করে তুই তো নিজের ছেলে সর্বনাশ করবি, তা তো হতে দিতে পারি না।
3: ঠিক আছে, তাই বোধহয় করতে হবে।
2: দ্যাটস এ গুড গার্ল, তুই আমার বোন, তোর ভালোমন্দের ব্যাপারে আমি ইনঅ্যাকটিভ থাকতে পারি না। কিন্তু কিন্তু মনে হচ্ছে তোকে বোধহয় আমাকেই নিয়ে যেতে হবে। আচ্ছা দেখি, আমি আজকে চলি, বুঝলি।
3: এমন অবস্থার মধ্যে আমাকে পড়তে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি।
0: শান্তি, কি করছো? আমি আমি পাগল হয়ে গেছি ভেবে তুমি কাঁদতে বসলে?
3: তুমি যা করছো, করে চলেছো, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। ডাক্তারবাবু যা বলে গেলেন তা করবে কি না?
0: না না করবো না। তার বদলে ওই অর্থ পিসাজ ডাক্তারটাকে ওরই নার্সিং হোমে ভর্তি করে দিতে পারতাম যদি, তাহলে আমি আমি অনেক শান্তি পেতাম।
3: তাহলে এক্ষুনি আমি এ বাড়ি থেকে চলে যাব।
0: হ্যাঁ শান্তি, শান্তি শোনো, মিথ্যে অভিমানের বসে সংসার তুমি ভেঙে দিও না শান্তি।
3: এ সংসার গড়বার কোনো চেষ্টা তুমি করনি, তাই ভেঙে ফেলার কোনো প্রশ্নই ওঠে না।
0: শান্তি শান্তি, একটু ভেবে দেখো, একটু ভেবে দেখো, অন্যের অট্টালিকা চাইতে নিজের কুঁড়ে ঘর অনেক ভালো।
3: আমি মানসিক শান্তিতে থাকতে চাই, থাকার জায়গাটা বড় কথা নয়, থাকার পরিবেশটাই বড় কথা।
0: তাহলে তাহলে তুমি চলে যাবে?
3: হ্যাঁ
0: শান্তি, একদিন তুমি যে কথা বলবে তা আমি জানতাম, তাই দুটো চিঠি লিখে রেখে আমি ওই টেবিলের ড্রয়ারের মধ্যে রেখেছি।
3: চিঠি?
0: হ্যাঁ চিঠি, বের করো। এর একটা চিঠি জগদীশবাবু, আর একটা অফিসের বড়বাবুকে লেখা।
3: কেন, কি লিখেছ?
0: নিজেই পড়ে নাও।
3: না তুমি যেও না, নিজেই বলে যাও কি লিখেছ।
0: ক্ষমা প্রার্থনা করে আমার কমপ্লেন্ট দুটো উইথড্র করে নেবার কথা লিখেছি।
3: আশ্চর্য, তুমি সত্যি সত্যি?
0: তোমরা যা চেয়েছিলে আমি তো তাই করেছি শান্তি। শান্তি শান্তি, মানুষ হয়ে জন্মালে শুধু নিজের সংসারের প্রতি নয়, এই সমাজের প্রতি, দেশের প্রতি কতগুলো কর্তব্য থাকে। আমার দুঃখ হচ্ছে যে স্ত্রী হয়ে সে কর্তব্য তুমি আমাকে করতে দিলে না শান্তি।
3: আমি এই দুটোকে ছিঁড়ে ফেলতে চাই।
0: না, যা চেয়েছো তাই তো দিয়েছি, তবে কেন কেন আবার
3: কেন দেবে? আজ পর্যন্ত কোন কাজে আমি তোমার পাশে দাঁড়িয়েছি যে তোমাকে আমার কথা শুনতে হবে?
0: শান্তি শান্তি, ওই চিঠি দুটো ছেঁড়বার আগে ভেবে দেখো যে একটাতে আমার চাকরি, অন্যটাতে পল্লবের ভবিষ্যৎ।
3: জানি জানি জানি, কিন্তু তোমার ভাষায় তোমাকে আমি একজন সাধারণ মানুষও হতে দিলাম না, এ অপবাদ চিরদিনের মতো কেন বইব বলতে পারো? কেন বইব, কেন কেন বইব, কেন কেন বইব?
0: শান্তি শান্তি, তোমার বাইরেটা আমি দেখেছি, কিন্তু স্বামী হলেও তোমার ভেতরটা দেখবার চেষ্টা আমি করিনি। এ আমার লজ্জা শান্তি। শান্তি তুমি তুমি আমাকে
3: চুপ কর, এ কথা বলে আমাকে আর লজ্জা দিও না।
0: শান্তি, আমাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভেবো না, সত্যের জন্য লড়াই করতে গেলে কিছু মাশুল হয়তো আমাদের দিতেই হবে।
3: কিছু না দিয়ে কিছু যে পাওয়া যায় না গো তা আমি জানি।
0: তোমাদের কষ্টে থাকতে হতে পারে।
3: তুমি যদি কষ্টে থাকতে পারো তাহলে আমরাই বা পারবো না কেন? কি পারবো না?

0: जय माँ।
1: এতক্ষণ শুনলেন নাটক চেতনা। লিখেছেন কিরণ মিত্র, প্রযোজনায় শুক্লা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডুলেশন 75 অঙ্গে। এখন শুনবেন বাংলা আধুনিক গান শিল্পী শ্রীকান্ত আচার্য।

আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। আজকে শিল্পী সবিতা চৌধুরী।

0: na pa rin na.
1: আরো দিনের গান শুনছেন শিল্পী সুবিতা চৌধুরী। প্রজাপতি।

শুনলেন বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। শিল্পী ছিলেন সবিতা চৌধুরী। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 27 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ সোমবার। আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায় 6:05 অমৃতবাণী। ভক্তিমূলক গান শুনবেন সুরঞ্জলি অনুষ্ঠানে 6:10। কব্বর অনুষ্ঠান হায়মনি খরান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 6:25। প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে 7:30। রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালী অনুষ্ঠানে 7:45। আজকের কবিতা সকাল 8:15। নজরুলগীতি শুনবেন দোলন চাপা অনুষ্ঠানে রবভৃত পরে। পদ্মপুরাণ অনুষ্ঠানে শুনবেন মনুষ্য মঙ্গলের গান 8:30। পরিবেশনায় রূপা সাহা পোদ্দার এবং তাঁর দল। পছন্দ করা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9:05। দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্দনা অনুষ্ঠানে 10:05। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম সকাল 10:30। কক্সবাজার অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 11:00। সাহিত্য পাঠের আসর বেলা 2:15। আমি নারী এই অনুষ্ঠানটি প্রচারিত হবে বেলা 2:30। বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে বিকেল 3:05। দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে